আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 27 বৈশাখ 1948 শকাব্দ, 17 মে 2026 খ্রিস্টাব্দ, 2 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

বন্দনায় আজ শুনলেন হৈমন্তী শুক্লা এবং শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গান। বন্দনা আজ এই পর্যন্তই আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যে শুনবেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে, সিকিমের বেশিরভাগ স্থানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বরফের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি অংশেও অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। চায়ের ক্ষেত্রে সর্বোচ্চ উদ্ভিজ্জ বৃদ্ধি, ফসলের ওপর সম্ভাব্য প্রভাব, ভেজা আবহাওয়া, ব্লিস্টার ব্লাইট বা গ্রে ব্লাইটের মতো ছত্রাকজনিত রোগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। সেকেন্ড ফ্লাশ সংগ্রহ শুরু করুন সতেজতা বজায় রাখতে। সকাল 6টা থেকে 10টার মধ্যে পাতা তুলতে হবে, 5-7 দিনের ব্যবধান বজায় রাখতে হবে। ঘামহীন দিনে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং বোরন সমৃদ্ধ মিশ্রণ স্প্রে করতে হবে। বৃষ্টির আগে ইউরিয়া 10-15 কেজি প্রতি হেক্টর প্রয়োগ করতে হবে। রেড স্পাইডার মাইট এবং এফিড দমনে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা শুরু করতে হবে। ভেন্ডির ক্ষেত্রে বপন পর্যায়ে মাটির অতিরিক্ত আর্দ্রতা বীজ পচিয়ে দিতে পারে। বপনের আগে তাই মাটির আর্দ্রতা পরীক্ষা করতে হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় এখন নতুন বীজ বপন না করাই ভালো। যদি সম্প্রতি বপন করে থাকেন তবে বৃষ্টির প্রভাব থেকে বাঁচাতে প্রাকৃতিক মালচিং দিয়ে ঢেকে দিতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বীজ তৈরি করবে কিভাবে, বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
1: ধান, ধানের বীজ তাহলে কি আমরা তৈরি করতে পারি? পারি, আমরা কিছুটা করছি না তা না, করছি, চাষিরাই করবে। তার জন্য কিছুটা আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হবে, যে বেসিক ক্যারেক্টারগুলো আমি বলছি। একটু যদি আবহাওয়া ড্রাই হয় সেক্ষেত্রে ভালো ধানের বীজ তৈরি হয়। যেমন আমি বলছি যে আমাদের এখানে প্রচুর ধানের বীজ অন্ধ্রপ্রদেশ থেকে আসে, সেখানে তো ধান চাষ ওরকম হয় না, কিন্তু বীজটা আসে ওখান থেকে, তারা অনেক বীজ বিক্রি করে আমাদের কাছে। তার একটাই প্রধান কারণ হচ্ছে ওখানে যে ড্রাই ক্লাইমেট, ড্রাই ক্লাইমেটে অল্প জল দিয়ে ওই ড্রিপ ইরিগেশন ব্যবহার করে, মাইক্রো ইরিগেশন ব্যবহার করে চাষটা ওরা করে। সেখান থেকে যে বীজটা আসে সেই বীজটা আমাদের এদিকেও আসে। আমাদের এখানেও বীজটা আমরা তৈরি করছি। প্রথম কথা হচ্ছে যে যখন আমি বীজ করব, আমি যে বীজটা লাগিয়েছি সেই বীজটা যখন অন্য অনেক ধান থেকে, আমাকে একটা আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ আমার তো পরাগ মিলন হবে, সেই পরাগ মিলনটা আমি কি করতে দেবো না, সেটা যাতে না হয়, হাওয়াতে যাতে উড়ে না আসে, 20 মিটারের একটা ডিস্টেন্স থাকতে হবে। অর্থাৎ আমি যে জায়গাটায় চাষ করব বীজের জন্য, তার থেকে অন্যের যে ধান বা আমারই যদি কোনো ধান থেকে থাকে, তার মধ্যে একটা 20 মিটারের গ্যাপ থাকবে, ওখান থেকে হাওয়াতে পরাগটা উড়ে এসে যেন আমার এখানটায় না পড়ে। তাহলে আমার এখানে যে গাছগুলো থাকবে সেলফ পলিনেশনটাই হবে, আইসোলেশন ডিস্টেন্স প্রথম কথা হচ্ছে এটা মেনটেন করতে হবে। 2 নম্বর, আমাদের ধান গাছে যখন আমরা লাগাবো তার কিছুদিন পরে আমরা দেখতে পারবো ধান গাছের মতন কিছু গাছ ওখানে রয়ে গেছে, সেগুলোকে রোগিং বলে, তুলে তুলে ফেলে দিতে হবে। একটা গাছও অ্যালাউ করা যাবে না ওখান থেকে, সম্পূর্ণটা আমার তুলে ফেলে দিতে হবে। সার তো সবাই ঠিকই আছে, সার দেবে, আর হচ্ছে কতগুলো জিনিস, রোগ পোকার জন্য বীজ শোধন করে লাগাতে হবে, পরবর্তীকালে যখন গাছটা আসবে তখন ঠিকঠাক রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে, করার পরে ফাইনালি যখন হারভেস্টিং হবে সেটাকে আমরা বলি ড্রাইংটা প্রপার করতে হবে, অর্থাৎ রোদে শোকানো। ড্রাইং ঠিকঠাক করার পরে তারপরে কিন্তু বস্তাজাত করতে হবে, ভালো করে বস্তাজাত করে ভালো করে আবার ড্রাই করে তারপরে কিন্তু সংরক্ষিত করতে হবে। এই হলো, আমি ধানের ক্ষেত্রে বললাম, আলুর ক্ষেত্রে আলাদা। এইভাবে কিন্তু একটা বীজ তৈরি করা যায় এবং আমাদের এখানেও চাষিরা করছে, সেটা শুধু এই কটা জিনিস ভালো করে মেনটেন করতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
3: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এতে যোগের ভূমিকা, বলছেন যোগ বিশেষজ্ঞ বনানী দে।
5: হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আধুনিক জীবনের একটি কমন ডিজিজ বলা যেতে পারে, তবে হাই বিপিকে আমরা ডিজিজ না বলে লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে পারি। আমাদের কর্মব্যস্ততা, জীবনযাত্রার প্রেশার বিভিন্ন কারণে আজ পৃথিবীতে প্রায় 31% মানুষ হাই ব্লাড প্রেশারের পেশেন্ট। আমরা জানি হাই ব্লাড প্রেশার একটি মেজর রিস্ক ফ্যাক্টর অফ ভ্যারিয়াস কার্ডিওভাস্কুলার ডিজিজ, অনিয়ন্ত্রিত জীবন, ডেফিসিয়েন্সি অফ স্লিপ, স্ট্রেস এই রোগের অন্যতম কারণ। তবে কিছু খাদ্যাভ্যাসও এই রোগের কারণ হতে পারে। যোগা একটি অন্যতম হাতিয়ার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য। কিছু আসন যেমন ভদ্রাসন, ভুজঙ্গাসন, শবাসন, উত্থানাসন ইত্যাদি আসন খুবই উপকারী ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে। এই আসনগুলো শরীর ও মনকে সম্পূর্ণভাবে শিথিল করে এবং আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, ফলে বেটার ব্লাড সার্কুলেশন হয় এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত প্রাণায়াম অভ্যাস হাই ব্লাড প্রেশার পেশেন্টকে নার্ভাস সিস্টেমের ব্যালেন্স বজায় রাখে, মনকে কাম ও রিল্যাক্স করে, স্ট্রেস কমিয়ে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে। অনুলোম বিলোম প্রাণায়াম, ভামরি, উজ্জয়ী ইত্যাদি প্রাণায়াম হাই ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য খুবই উপকারী। নিয়মিত যোগ ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অন্যান্য লাইফস্টাইল ম্যানেজমেন্টের সাহায্যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা যায়। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন, যেমন জাঙ্ক ফুড, প্রসেস ফুড, অতিরিক্ত নুন জাতীয় খাবার, রেড মিট, অ্যালকোহল ইনটেক, এগুলো এড়িয়ে চলা ব্লাড প্রেশার রোগীর অবশ্য কর্তব্য। ধ্যান একটি পাওয়ারফুল টুল ফর হাই ব্লাড প্রেশার পেশেন্ট, তাই নিয়মিত ধ্যান করুন, শরীর ও মন শান্ত থাকবে। যোগা একটি কমপ্লিমেন্টারি থেরাপি, নট ট্রিটমেন্ট, তাই মেডিকেশনের মধ্যে থেকে, অল্টারনেটিভ প্র্যাকটিসের মধ্যে থেকে রোগকে নিয়ন্ত্রণ রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার যোগা জার্নি শুরু করুন।
4: আরোগ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে যোগের ভূমিকা। বললেন যোগ বিশেষজ্ঞ বনানী দে।

আরোগ্য শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী বসুমতী সিংহ সিনহা।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন বসুমতী সিংহ সিনহার কণ্ঠে, যন্ত্রাণুর সঙ্গে দোতারায় প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায় এবং ঢোলে স্বর্ণাভ সরকার। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন দুপুর 1:50 আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন সাগর সেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন আমার দিন ফুরালো।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাগর সেনের কণ্ঠে। শিল্পী কণ্ঠে শুনলেন প্রেম এসেছিল, সেই ভালো সেই ভালো, আমার দিন ফুরালো এবং জীবনে আমার যত আনন্দ। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদুপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে তাদের আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাঁদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তাঁরাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভর স্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাঁদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের এই ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। এবারে মে মাসের বিষয় রবি কিরণে নিয়ে আপনারা কে কি ভাবছেন দেখে নেওয়া যাক। আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নির্ঝরে স্বপ্নভঙ্গের মতো প্রত্যুষা দুয়ারে দিচ্ছে হানা, জেগে উঠেছে প্রাণ কণা, ফুটেছে ফুল, মালতী করেছে পথ ভুল। বৈশাখে রবির স্মরণে প্রিয় প্রত্যুষা বেঁধেছে সুর। রবির কিরণে যেমন প্রভাত আসে, মলয় বয়ে যায়, তেমনি রবি ঠাকুরের কিরণে আমাদের সাহিত্য জগৎ আলোকময়। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়াও আমার আলো হৃদয় হরা। কবির সোনার তরি চলেছে বয়ে গানে, কবিতায়, গল্পে, প্রবন্ধে, শিল্পে, নৃত্যে, স্বদেশিকতায়, চিন্তাভাবনায়, দেশ হতে দেশান্তরে, কালজয়ী হয়ে, আলোর ভুবন জগৎ হয়ে। রবির কিরণ ছাড়া আমরা যেমন প্রাণ হারা, তেমন রবি ঠাকুর ছাড়া আমরা সঙ্গীত হারা। কে পড়াবে গীতিমালা এ মণিহার আমায় নাহি সাজে, তোমার কাছে দেখাইনে মুখ মণিমালার লাজে, রূপে রসে গন্ধে বর্ণে ছন্দে ছন্দে কে সাজাবে বসুন্ধরা। কে বলবে সুজলা সুফলা বঙ্গমাতা, কে অপেক্ষা করে দীর্ঘ দিবস রজনী, দীর্ঘ বরষ মাস প্রাণে বাজিয়ে বাঁশি। রবি ঠাকুর আমাদের স্বপনে, জাগরণে, জনমে, মরণে সদা আসে স্মরণে। তবু মনে রেখো যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখতে না পাও ছায়ার মতো আছি না আছি, তবু মনে রেখো তিনি আমাদের সকল সুখ দুঃখের অবসান, প্রেম বিরহের অভিমান। ওগো তুমি না এলে যে কাঁটাতে ভরে গো আমার এই ফুলের শয্যা, লজ্জা মরি মরি একি লজ্জা, মরে যাই একি লজ্জা, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবুও আনন্দ তবু অনন্ত জাগে, রবির কিরণে অনন্ত জেগে থাক আমাদের প্রাণে, রবির কিরণে বেঁচে থাক আমাদের প্রাণ কণা ধরণী পরে। শুভেচ্ছান্তে সুবল সর্দার, মগরাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা।
2: রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখেছেন ঈশিতা গুপ্ত, কারবালা চা বাগান, বানারহাট জেলা, জলপাইগুড়ি থেকে। সুপ্রিয়া প্রত্যুষা, শুভেচ্ছা নিও, আজ তোমার মাধ্যমে হোক রবি আরাধনা। হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে দান। তিনি ঈশ্বর সূর্যের মতো, তাঁর কিরণে আমরা আলোকিত, সংস্কৃত, উদ্ভাসিত। সকালবেলায় ঘুম ভাঙা থেকে প্রতিটা পদক্ষেপে জীবনে জড়িয়ে আছেন তিনি ওতপ্রোতভাবে। আমরা ষাটোর্ধ বাঙালিরা তাকে ছাড়া চোখে অন্ধকার দেখি। হাতের কাছে রবীন্দ্র রচনা বলি আমাদের গীতা, কোরআন বা বাইবেল, যে কোনো দুঃখ যন্ত্রণা হতাশায় খুলে বসি গীতবিতানের পাতা, সংকট এলেই আওড়ায় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, দুঃখ যেন করিতে পারি জয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের দিনে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারই যেন না মানি সংশয়। এই তুমি তো তিনি, আমাদের মাথার উপর সদা সর্বদা তিনি আছেন, ভীষণভাবে আছেন। তাই আজও আমরা মানুষের উপর বিশ্বাস হারাই না, আজও মনে করি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আজ হাজার প্রতিবন্ধকতার মধ্যেও জানি কোথাও একটুকরো আশার আলো আছে, আছেই। তিনি আমাদের ভরসাস্থলে, তাঁর সৃষ্টি আমাদের বেঁচে থাকার অক্সিজেন। হে রবি কবি, আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরেরও বাঁধ নেই। তিনি সাম্যবাদী, মুক্তমনা, আন্তর্জাতিকতাবাদী। তিনিই বলেছেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তাঁর লেখনী চোখে আঙুল দিয়ে রাজা গোবিন্দমাণিক্যকে দেখিয়ে দিয়েছিল রক্তপাত কি ভয়ঙ্কর। তিনি অচলায়তন ভাঙতে শিখিয়েছেন, তাঁর নন্দিনীকে আজ আবার প্রয়োজন আমাদের। বন্ধ দরজাকে ভাঙবে আর কে, কে বলবে দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। পরিশেষে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। ইতি ঈশিতা গুপ্ত, কারবালা চা বাগান, বানারহাট জেলা, জলপাইগুড়ি।
1: এবারের ভাবনা এসেছে বাঁকুড়া জেলার লালবাজার থেকে, লিখছেন শ্রাবণী মুখোপাধ্যায়। রাঙামাটির পথে নামতেই এক অদ্ভুত আদিম ঘ্রাণ নাকে এসে লাগে। চৈত্র শেষের তপ্ত দুপুরে চারপাশ ধুধু করছে, অথচ এই রুক্ষতার বুকেই লুকিয়ে আছে এক গভীর মায়া। রবি কিরণে মাতে সারা বিশ্ব। রাস্তার দুই ধারে অজস্র মহুয়া গাছের সারি, ঝরে পড়া সাদাটি মহুয়া ফুলগুলো মাটিতে কার্পেটের মতো বিছিয়ে, বাতাস বইলেই সেই মহুয়ার এক তীব্র মিষ্টি অথচ মাদকতাময় গন্ধ চারপাশকে আচ্ছন্ন করে ফেলছে। সেই গন্ধ যেন রক্তের ভেতর দিয়ে নাচন ধরায়, মনকে সংসার বৈরাগ্য থেকে টেনে নিয়ে যায় শান্তিনিকেতনের গভীরে। দূরে শালের বন পেরিয়ে সাঁওতাল পল্লীর ঘরগুলো দেখা যায়, নীল আর গেরুয়া রঙে নিকানো দেয়াল। গধূলি ঘনিয়ে আসতেই মাদলের গুরু গুরু শব্দ ভেসে আসতে শুরু করল। ধামসার মাদলের সেই ছন্দ যেন এই লাল মাটির হৃৎস্পন্দন। অরণ্যের ছায়ায় সাঁওতাল মেয়েরা সার বেঁধে দাঁড়িয়েছে, তাদের খোঁপায় গোঁজা বুনো ফুল আর বনকলমি। দলবদ্ধ সেই নাচের তালে মেঠো ধুলো উঠছে, আর সেই ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে মহুয়ার সেই মাতাল করা ঘ্রাণ। তাদের গানের সুর ঠিক বোঝা যায় না, কিন্তু বুকের ভেতরটা হুহু করে ওঠে। মনে হয় এই তো জীবন, এই যে একতার লাল মাটি, এই যে বুনো ফুলের গন্ধ আর মাদলের উদাস করা সুর, এর বাইরে আর কোনো সত্য নেই। শহরের ব্যস্ততা, কোলাহল আর স্বার্থের সংঘাত এখানে এসে স্তব্ধ হয়ে যায়। শান্তিনিকেতনের মাটিতে জাদু আছে যা মানুষকে বার বার তার শেকড়ের কাছে ফিরিয়ে আনে। প্রকৃতির এই অবারিত রূপের সামনে দাঁড়ালে মনে হয় মানুষ আসলে এই বনেরই সন্তান, ভুল করে সে ইঁট পাথরের খাঁচায় গিয়ে ঢুকেছে। রাতের অন্ধকার ঘনিয়ে এলে শালবনের মাথার উপর চাঁদ ওঠে, মহুয়া ফুলের সেই নেশা ধরানো গন্ধ তখন আরও গাঢ় হয় রবি কিরণে। লিখেছেন শ্রাবণী মুখোপাধ্যায়, লালবাজার, বাঁকুড়া থেকে।
2: রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখেছেন মালতী ভট্টাচার্য মণ্ডল, অশোকনগর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, বৈশাখে আকাশের রবির কিরণে প্রখর তাপে যখন সমগ্র প্রকৃতি ও পরিবেশ তৃষ্ণার্ত, তখনই আরও এক রবির কিরণে আনন্দে উদ্ভাসিত হই আমরা। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবির সহজিয়া সুরের পরশে এবং ভাষার জাদু করিতে বছরের সব সময় আপামর বাঙালি তথা ভারতবাসী আপ্লুত হয়ে থাকে। এমনকি সেই সুরের বাণীর মালা বিশ্বজনীন বার্তা হয়ে বিশ্বের দরবারে হাজির হয়। তার জন্মদিন এই বৈশাখে। রবি জন্মদিনে রবির কিরণের স্নিগ্ধতার পরশে স্নাত হই আপামর মানব জাতি। প্রকৃতির রূপ বদল প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার কথা আমাদের মনে অন্যরকম বিশেষ এক ছবি দিয়ে যায়। সজল ঘন মেঘমালার রূপের বর্ণনা কিংবা আসন্ন বসন্ত সমাগমে তার কবিতার ভাষা আমাদের কল্পনাশক্তিকে আরও সমৃদ্ধ করে। হরষে, বিষাদে, শোকে, তাপে, দুঃখে, সুখে শান্তির আশ্বাস বয়ে নিয়ে আসে আমাদের জীবনের এই রবির কিরণ। বিশ্বজুড়ে হিংসা, দেশ, ক্রোধের উত্তাপে শান্তির প্রলেপ দেয় কবির বাণী, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, বৈশাখের ভোরের হাওয়া হয়ে আনে স্নিগ্ধতার কোমল পরশ। বৈশাখী শুভেচ্ছা সহ মালতী ভট্টাচার্য মণ্ডল, অশোকনগর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর।
1: এবারের ভাবনা শ্রাবন্তী দেবনাথের, লিখছেন টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। আমার পরম প্রিয় প্রত্যুষা, রবির কিরণ মানেই আমাদের মনে জেগে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকময় উপস্থিতি। তাঁর সাহিত্য, সঙ্গীত, দর্শন ও মানবতার বাণী আজও বাঙালির জীবনকে পথ দেখায়। তিনি শুধু কবি নন, তিনি এক অনন্ত প্রেরণা, যিনি মানুষের অন্তরে জাগিয়েছেন স্বাধীন চিন্তা, সৌন্দর্য বোধ এবং আত্মমর্যাদার শক্তি। রবীন্দ্রনাথের লেখায় প্রকৃতি যেমন মমতার ভাষা পেয়েছে, তেমনি মানুষ খুঁজে পেয়েছে হৃদয়ের মুক্তি। তাঁর কবিতায় আছে আশার দীপ্তি, গানে আছে আত্মার আরাম, গল্পে আছে সমাজ জীবনের গভীর উপলব্ধি। তিনি শিখিয়েছেন মানুষের সত্যিকারের পরিচয় তাঁর মানবতায়, জ্ঞানে, কর্মে। রবির কিরণে যেমন অন্ধকার ভেদ করে পৃথিবীকে আলোকিত করে, তেমনি রবীন্দ্রনাথের সৃষ্টি অজ্ঞতা, সংকীর্ণতা ও হতাশার মেঘ সরিয়ে আমাদের মননকে উজ্জ্বল করে। তাঁর বাণী আমাদের শেখায় সাহস নিয়ে এগিয়ে যেতে, সত্যকে ভালোবাসতে এবং সৌন্দর্যের মধ্যে জীবনকে খুঁজে নিতে। আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতেও রবীন্দ্রনাথ চিরনবীন। তাঁর সৃষ্টির আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে। তাই বলা যায় রবির কিরণ শুধু ভোরের আলো নয়, এ আমাদের চেতনার দীপশিখা যা মানুষকে জাগায়, নতুন করে গড়ে তোলে জীবন এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। রবির কিরণে রবীন্দ্রনাথ প্রতিটি প্রজন্মে জাগ্রত হোক চিন্তায় ও চেতনায়, এই শুভকামনাই শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর।
2: এবারের রবির কিরণে লিখছেন ভবানী শঙ্কর রায়, গ্রাম চক ঝাউডাঙ্গা, পোস্ট ঝাউডাঙ্গা, উত্তর ২৪ পরগনা। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, রবি কিরণে সূর্যের এক অনন্য অনুভূতি, তেমনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের আলোক রশ্মি ছড়িয়ে রয়েছে বাংলার মাটিতে। বিশ্বমানবী সকল মানুষের হৃদয়ে, জেলে, তাঁতি, কামার, কুমার, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে। তাই তো তিনি লিখছেন, মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে, দেখি শেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। দলিত পতিত মানুষের জাগরণে উত্তরণে লিখছেন তিনি, হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আরও লিখলেন, পতিত পাবন হরির আবির্ভাবে, তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার পরে হীন পতিতের ভগবান। তিনি আমাদের হৃদয়ের মননে, শয়নে, স্বপনে, জাগরণে, বদনে, আমাদের হৃদয় মন্দিরে বিরাজমান। ধন্যবাদ আন্তে। ভবানী শঙ্কর রায়, গ্রাম চক ঝাউডাঙ্গা, পোস্ট অফিস ঝাউডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা।
1: এবারের ভাবনা লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, বাংলা নববর্ষের আগমনের মাস পড়তেই আমরা তোমার জন্য বড়ই ব্যাকুল হয়ে উঠি। তোমার আবির্ভাবের দিনের প্রস্তুতি শুরু করে দিই সবাই মিলে। তোমার কিরণ যদিও বছর ভোর আছড়ে পড়ে আমাদের জীবন জুড়ে, তবুও মালা, চন্দন, ধূপের মোহিত গন্ধে তোমাকে নিয়েই চলবে আমাদের যত ভাবনার প্রতিফলন। তোমার কিরণে সমুজ্জ্বল বলেই আমরা এতটা চঞ্চল, হরিণ হরিণীর মতো সদাই চঞ্চলিত। তুমি আছো বলেই বাংলার মানুষেরা দুঃখ কষ্ট সব ভুলে থাকতে পারি। তুমি সবসময় জাগ্রত আছো বলেই আমাদের সমাজে বিভেদের বিষ বাষ্প সহজেই দূরে সরিয়ে রাখতে পারি। তোমার আশীর্বাদেই সর্বংসহ হওয়ার মন্ত্র শিখতে পেরেছি। তুমি আমাদের প্রেরণা, তুমি আমাদের আদর্শ, তুমি আমাদের ভালোবাসার এক অপ্রতিরোধ্য সারণী। তুমি আপামর বাঙালির অন্তর জুড়েই আছো এক বিমূর্ত প্রতিবাদের স্বর হিসেবে। তুমি আছো বলেই আমরা বাঙালিরা দেশে বিদেশে বিশেষভাবে সম্মানিত হতে পারি। আজকের একবিংশ শতাব্দীর আড়াই দশকের পরেও দেশে বিদেশে চলছে এক হিংসার প্রতিযোগিতা, এ এক অসহনীয় অবস্থা। তোমার কিরণে ওই সব যুদ্ধ বাজরা স্নাত না হয়ে আরও বেশি বেশি হিংস্র হায়নার রূপ ধারণ করেছে, শুধুমাত্র আধিপত্য বিস্তারের লোভে। পৃথিবীর সভ্য মানুষরা যুদ্ধ চায় না। আমরা দুটো বিশ্বযুদ্ধ দেখেছি, সভ্যতা একেবারেই শেষ হয়ে গেছিল। আমরা হিরোশিমা, নাগাসাকি দেখেছি, আজকেও ওই দেশের প্রজন্মের মধ্যে তেজস্ক্রিয়তার দগদগে ঘা খোঁজ পাওয়া যায়। হে রবীন্দ্রনাথ, তুমি পৃথিবীর যুদ্ধবাজদের ক্ষমা করো না। শুভেচ্ছান্তি, বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।
2: আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শিপ্রা লাহিড়ি, কলেজপাড়া, বিপিন পাল সরণী, শিলিগুড়ি থেকে। আপনি লিখছেন, রবি কিরণে, এই শব্দটিকে একদিকে সূর্যের আলোকে নির্দেশ করে, অন্যদিকে এই শব্দটি প্রতীক হয়ে ওঠে জ্ঞানীর, সৃষ্টির ও প্রেরণার। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সূর্যের একটি চমৎকার তুলনা এখানে ফুটে ওঠে। সূর্য যেমন তার উজ্জ্বল রবিকিরণে পৃথিবীকে আলোকিত করে, অন্ধকার দূর করে এবং জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখে, ঠিক তেমনি কবিগুরু রবীন্দ্রনাথ তার সাহিত্য, সঙ্গীত ও চিন্তার মাধ্যমে মানুষের হৃদয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর প্রতিটি কথায়, ব্যাখ্যায় ও চিন্তার মাধ্যমে এক একটি রবির কিরণ যা অজ্ঞতার অন্ধকার ভেদ করে মানব মনে নতুন দিশা দেখায়। সূর্যের আলো যেমন সকলের জন্যই সমান, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি জাতি, ধর্ম ও দেশের সীমা অতিক্রম করে সার্বজনীন হয়ে উঠেছে। তবে সূর্যের তাপ কখনো কখনো কঠোর হতে পারে, কিন্তু রবি কিরণ সর্বদা কোমল, স্নিগ্ধ, হৃদয়স্পর্শী। এই তুলনায় দেখা যায় সূর্য প্রকৃতির প্রাণ শক্তির উৎস, আর রবীন্দ্রনাথ মানব চেতনার আলোকবর্তিকা। তাই বলা যায়, রবিকিরণ শুধু আলো নয়, এটি এক গভীর প্রতীক যা সূর্য ও রবীন্দ্রনাথ উভয়ের মধ্যে সমানভাবে দীপ্তিমান। রবিকিরণ যেমন অন্ধকার দূর করে, তেমনি রবি ঠাকুরের কবিতা, সাহিত্য অজ্ঞানতা দূর করে। রবীন্দ্রনাথ প্রকৃতিকে ভালোবেসে রবিকিরণের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। সব শেষে বলবো, রবীন্দ্রনাথ তাঁর সাহিত্য জগতে রবি কিরণ এক গভীর প্রতীকের মতো উজ্জ্বল উপস্থিতি। নমস্কারান্তে শিপ্রা লাহিড়ি কলেজপাড়া বিপিন পাল সরণী শিলিগুড়ি।
1: সময় বলছে প্রত্যুষাকে আজ ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। তবে আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাস এবং আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে রবি কিরণে। আর আগামী মাস জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। আর প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

প্রত্যুষা শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা কৌশিক রজক দাস ও সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। পূরবী দত্তর কণ্ঠে নজরুলগীতি শোনা যাবে 7:45।

বারোটায়, প্রান্তিক। এই অনুষ্ঠানে চন্দ্রাণী চৌধুরী শোনাবেন স্বরচিত কবিতা, স্বরচিত ছোট গল্প শোনাবেন তাপসী ঘোষ, এবং স্বরচিত ছোট গল্প ও কবিতা শোনাবেন মৃদুলা দেবনাথ, আলাপচারী অনামিকা দেব। রবিবাসরীয় দ্বিপ্রাহরিক নাটক আত্মকথা শুনতে পাবেন 12:30। মূল কাহিনী অমৃতা প্রীতম, প্রযোজনা সুব্রত মজুমদার। দুপুর 1:50 এবং সন্ধে 6:40 ভাওয়াইয়া শুনবেন বসুমতী সিংহ সিনহার কণ্ঠে। যুব অনুষ্ঠান শুনবেন 3:30। আজ থাকছে ক্যারিয়ার গাইডেন্স, নিট এক্সামের প্রস্তুতি, এ নিয়ে বলবেন ডক্টর রিমঝিম সিনহা। অনুষ্ঠানটির উপস্থাপনা বর্ণা ভট্টাচার্য। 4:00 গ্রামীগঞ্জে এই অনুষ্ঠানে আজ শুনবেন আমন ধান চাষের প্রস্তুতি, থাকবেন বিশেষজ্ঞ রজত চট্টোপাধ্যায়, উপস্থাপনা মীরা শর্মা, অনুষ্ঠানটির প্রযোজনা ননিগোপাল সাহা। 8:00 লাইফ ফোন ইন সুস্বাস্থ্য, আজকের বিষয় উচ্চ রক্তচাপ, সাবধান থাকুন, থাকছেন বিশেষজ্ঞ ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠানটি সংযোজনায় শান্তনু আচার্য। শিক্ষাঙ্গন থেকে শোনা যাবে 9:30। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা রয়েছে 10:00। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন, এখন বলছি আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকে পরবর্তী যেসব অনুষ্ঠান শুনতে পাবেন তার কিছু কথা। হাম হে রাহি পেয়ারকে শোনা যাবে 7:30। ত্রিবেণী শুনতে পাবেন 8:15। 8:30 চিত্রলোক, সকাল 9:00 ইন্দ্রধনু। বম্বে টকিজ রয়েছে 10:00। এরপর 11:00 শুনবেন চয়নিকা, ইয়াদ কি মেহফিল শোনা যাবে 12:05। সুরেলা সফর শুনতে পাবেন 1:00। বিবিধ ভারতীর অনুষ্ঠান পরিচিতি শুনলেন, এখন ট্রাফিক আপডেটস। প্রধান দীর্ঘতির নির্মাণাধীন এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামতি ও উন্নয়নের কাজ চলছে, ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া রাস্তায় নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য গাড়ির থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে, বেলাকোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রাফিক আপডেট শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতের শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করারও আহ্বান জানান।
1: 21বিং সদি কা ভারত অবসরো কি ভূমি হ্যায়। ভারত টেকনোলজি ড্রিভেন ভি হ্যায় আর হিউম্যানিটি ড্রিভেন ভি হ্যায়। ভারত জিতনা এনশিয়েন্ট হ্যায় উতনা হি মডার্ন বন রাহা হ্যায় আর বিকশিত ভারত কি জার্নি মে ভাগিদারি কা ভি হ্যায়। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জল চুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চহারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী।

কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্নি এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। কুলকার্নি এবারে নিট পরীক্ষায় রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াগমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও CBSE জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও CRPF 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে LMG, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের ক্যাম্পো সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইতালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশীয় জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিইয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক শুভমান গিল সর্বোচ্চ 85 রান করেন। এর আগে কলকাতা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান তোলেন। ফিন অ্যালেন 93 রান করেন। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্টবেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন। রাজ্যে 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আরজিকর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতকাল ইডেনে গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গতকাল ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে কথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়ে এসে তা বলার আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন।
1: কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন। আগে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না, কোনো অবৈধ টোল
0: তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি, তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যে প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত সন্ধ্যায় প্রথমবার নন্দীগ্রাম যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিয়াপাড়ায় দলীয় কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন দলীয় বিধায়ক ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসন থেকে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী, পরে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
2: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন, এসআইআর ডিলিটেড হয়ে। কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন।
0: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নদীয়ার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরে তোড়জোড় শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, কাঁটাতারের বেড়া বসলে নিরাপত্তা ও চাষাবাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
3: কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যে 45 দিনকে যে একটা বিয়ে নিয়েছে জমি অধিগ্রহণের, সেই জমিটা যদি আমরা দেওয়ার ইচ্ছুক, আমরা যদি তার কাটাটা হয়ে যায় আমাদের খুবই ভালো হয়। তার কাটার ভেতর আমার বেজায়পুর গ্রামের প্রায় লোকেরই আছে, সব ওপিটি এপিটি খুব সমস্যা হয় যাওয়া আসার। আমার নাম প্রবোধ বিশ্বাস, আমি চাষবাসী করি।
4: আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। কাঁটাতারটা যদি হয়ে যায় পাশেই বাংলাদেশ, একদম আমাদের ঠিক একদম এক্সট্রিম বর্ডার, যাতে বাংলাদেশের লোক আমাদের এখানে এখন পর্যন্ত মাঠে ঘাটে অত্যাচার করছে, কাঁটাতারটা হয়ে গেলে আর এই আমাদের এই সমস্যা ভুগতে হবে না। সেই জন্যই যাতে কাটাতারটা তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করা হোক।
0: রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সাহায্য দিতে দল একটি বিশেষ কমিটি তৈরি করেছে। গতকাল কালীঘাটে দলের আইনজীবী নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন দলনেত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক।

0: রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচএআই এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এনএইচআই ডিসিএল এই পথগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগাঁ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH31 এবং ফারাক্কা পর্যন্ত NH33 দায়িত্ব পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL-কে। এর মধ্যে রয়েছে সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং ও সিকিম সীমান্ত পর্যন্ত নতুন NH10। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আরজিকর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12ই মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। রাজ্যের ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE। এক নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত। নতুন ব্যবস্থায় ভাষাগুলিকে R1, R2 এবং R3 হিসেবে চিহ্নিত করা হয়েছে। R1 এবং R2 বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে, R3 বিভাগে যে কোনো বিদেশি ভাষা বেছে নেওয়া যাবে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালু করার কাজের জন্য আজ বেশ কিছুটা অংশে ট্রাফিক ব্লক থাকবে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে। একটি প্রতিবেদন,
1: ISL ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দুদলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দুদলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেরজিও লোবেরো বলেছেন, এই ধরনের স্নায়ুচাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন, ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়ে হারানো তার লক্ষ্য। আজকের মহারণে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর ISL-এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ইডেনে গতকাল IPL-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 29 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে জয়ের ফলে প্লে অফে যাওয়ার আশা এখনও জি রেখেছে KKR। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পুরবী দত্ত।

প্রথমে আবার ভালোবাসার স্বাদ জাগে, এরপর তাহারি তোরি কেন ডাকে শুনলেন জানি জানি তুমি আসিবে, এবং সবশেষে মনে পড়ে আজ নজরুলগীতি শুনলেন পূরবী দত্তের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

0: আমি
1: দিদি
2: তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম
3: বুদ্ধিতে চার্জ দে
4: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে
3: দেখলি
2: বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
4: এবার কি করবে
2: আছে তো ফ্রি ওয়াইফাই
3: বোকা শুধরে যা
4: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই
4: আরবিআই এ কথা বলে
5: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
0: দশ লাখের লটারি জিতেছি আমি ওয়াও
1: পূর্ণ ছাড়ে
6: জাল অফিস থেকে সাবধান
5: আরবিআই এ কথা বলে
7: জেনে রাখুন সতর্ক থাকুন
2: দিদি
4: তোকে
2: দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
4: এবার কি করবে
2: আছে তো ফ্রি ওয়াইফাই
3: বোকা শুধরে যা
4: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই
4: আরবিআই এ কথা বলে
5: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
8: শুভ সকাল। এই মুহূর্তে লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে। আর আমি জানি এই মুহূর্তে রেডিও সেটের ওপারে যারা বসে রয়েছেন তারাও আছেন আমারই সঙ্গে। আর আজকের বিষয় বলবার আগেই এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, একটুখানি শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার, শুভ সকাল।
9: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
8: হ্যাঁ নমস্কার।
9: হ্যাঁ দিদি ভাই শুভ সকাল।
8: শুভ সকাল।
9: হ্যাঁ ভালো আছেন তো দিদি ভাই?
8: ভালো তো থাকতেই হবে, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা আমাদেরকে যেভাবে উৎসাহিত করেন কাজেই আমাদের তো ভালো থাকতেই হবে।
9: দিদি ভাই একটু সর্দি হয়েছে মনে হচ্ছে, আমার যা মনে হয় তো কথাটা শুনে নাকে।
8: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
9: এটাই তো আত্মার টান, সেই জন্য তো বুঝতে পারি কি শরীর খারাপ না ভালো।
8: নিশ্চয়ই নিশ্চয়ই।
9: আচ্ছা দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে অবির কুমার মন্ডল বলছি দিদি।
8: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। আজকের কিন্তু বিষয় এখনো বলিনি।
9: আচ্ছা আচ্ছা,
8: হ্যাঁ বলিনি কিন্তু বলবো। কিন্তু যেটা আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় আর কি, যে অনেক কিছু ভুলে যাই, ভুলে যাই ইচ্ছেপূর্বক যে ভুলে যাই তা নয়, অনেক সময় হয়তো একসঙ্গে অনেক কাজের চাপ এসে যায়, তো সেই কাজের চাপে আমাদের এই ভুলে যাওয়ার পরিমাণটাও সমানতালে বেড়ে যেতে থাকে। তো সেই নিয়ে আজকে ছোট্ট করে কিছু শুনবো। প্রথমে আপনি
9: দিদি ভাই দেখুন, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু দেখুন এই যে আপনার দিদি ভাই হয়তো বাজারে, আমি গেলাম বাজারে গিয়ে আমাকে বললো যে এই এই জিনিসগুলো আনবে, আমি তো লিখে নিয়ে যাইনি, হয়তো তার মধ্যে পাঁচটা বলেছে দুটো এনেছি তিনটে ভুলে গেছি, নিয়ে আমাকে আসার পর বলছে যে আরে আমি তো তিনটে মাল বলেছি সেগুলো আনো না, ভুলে গেছি।
8: ভুলের থেকে ভোগান্তি আর কি, মানে আপনাকে হয়তো আরেকবার যেতে হলো। পদ্ধতি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন, কাগজে লিখে রাখুন যা যা লাগবে, তাহলে ভুলবার সম্ভাবনাও হবে না, আর এই কথাটিও আপনাকে শুনতে হবে না যে আপনি ভুলে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনার সারাটি দিন ভালো কাটুক। আপনিও। ভুলে যাওয়া নিয়ে কথা তো বলবোই, তবে আমাদের সকালের প্রথম তারটি আমরা যেটাতে বাঁধি সেই সুরেলা তার, আর সেই তার নিয়ে আমাদের শুরু হয় সুরেলা সফর। প্রথম গানটি শুনে ফিরে আসছি।

0: সুরিলা সাফার কিন্তু শুরু হয়ে গেল। আর প্রথম এই সুরে তার বেঁধে দিলেন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীরা। ছবির নাম হামদোনো, সুর জয়দেব। আর আজ যেটা নিয়ে কথা বলছিলাম, শুরুতে আমরা একটুখানি বলেছিলাম আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে আমার মনে হয় আমাদের আরেকজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তার কথা একটু শুনে নিই। তিনি মনে হয় আজকের বিষয় শুনেছেন। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, নমস্কার।
0: হ্যাঁ,
1: প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি বাজারে আছি এখন বর্তমান। এই সবজি নিয়ে বসেছি।
0: আচ্ছা,
1: তো এই রেডিওটা অ্যাপটাকে খুলে দিয়ে শুনতেছি, এক শ্রোতা বন্ধুর কথা শুনলাম, আবার এইদিকে আবার চলে আসলো কাস্টমার।
0: আচ্ছা, আমাদের আজকে আমরা আমাদের
1: এই,
0: হ্যাঁ, আসলে এই যে ভুলে যাওয়া থেকে ভোগান্তি আর কি, তো এরকম কি আপনার জীবনে ঘটেছে?
1: সেরকম হয় না, তবে ওই দিনে আমার একটু গন্ডগোল।

0: কিন্তু ভুলের থেকে যে ভোগান্তি সেটা পরিমাণ যখন একটু বেশি হয়ে যায় তখন একটু বেশি খারাপ লাগে, আর কম সময়ের মধ্যে দিয়ে গেলে অতটা খারাপ লাগে না। ঠিক আছে, ভালো থাকবেন।
1: আর ঠিক আছে, শুনতে থাকবো আর এই শাক বিক্রি করি থাকবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, জুড়ে থাকবেন আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে। ধন্যবাদ।
1: আমাদের দর্শক বন্ধুরা হাসতেছে।
0: নিশ্চয়ই,
1: কি কথা বলছো।
0: না না না, নিশ্চয়ই নিশ্চয়ই, জীবন অভিজ্ঞতা তো এমনই। ঠিক আছে,
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
0: গান শুনতে শুনতে আমরা এই মুহূর্তে রয়েছি লাইফ ফোন ইন হ্যালো আকাশবাণীতে, আর চলছে সুরেলা সফর। আর এই সুরেলা সফরে আমাদের সঙ্গে আজ আমরা কিছু গান শুনবো। গানের সঙ্গে সঙ্গে আমাদের বিষয়ে আজকে যেটা ভাবনা রয়েছে, ভুলে যাওয়া এবং ভোগান্তি। এই মুহূর্তে যিনি আছেন তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল দিদি।
0: হ্যাঁ,
2: আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আসলে ভুলের থেকে ভোগান্তি আমারও হয়েছে আর কি।
0: আচ্ছা শুনি একটু।
2: হ্যাঁ, সেটা আমারও হয়েছে। সেটা হলো, ধরুন আমি যখন অফিসে হয়তো যাচ্ছি, ধরুন অফিসে একটা আই কার্ডটা নিতে ভুলে গেলাম।
0: আচ্ছা,
2: এবার অফিসের সামনে যখন আমাদের পাঞ্চ করতে হয়, হয়তো পকেটে হাত দিয়ে দেখলাম হয়তো আই কার্ডটা নিয়ে ভুলে গেছে।
0: এই যা,
2: হ্যাঁ ওইখানে বিশাল ভোগান্তি। আমাকে আবার বাড়ি ফিরতে হয়েছে, বাড়ি ফিরে আবার আসতে হয়েছে। তাহলে কি হলো, আমার লেট মার্ক বলে একটা অফিস আর কি পড়ে আর কি, লেট মার্ক আর কি পড়েছিল আর কি,
0: মানে আগে গিয়েও দেরি হলো আর কি।
2: হ্যাঁ, আরো বেশি মানে দেরি হয়ে গেল,
0: মানে আমি আগে গিয়েছিলেন কিন্তু হলো দেরি।
2: হ্যাঁ ওটাই।
0: এটা তাহলে তাহলে এই যে ছোট্ট ছোট্ট ভুলে যাওয়া থেকে, মানে ছোট্ট ছোট্ট ভুলে যাওয়া যখন ছোট্টই থাকে তখন কিন্তু অতটা খারাপ লাগে না। আমরা হাসি মজার মধ্যে দিয়েই ব্যাপারটাকে কিন্তু মিটিয়ে নিই, কিন্তু সেটা যখন একটু বেশি হয়ে যায়।
2: সেরকম দিদি, এরকম একটা ঘটনা আমি যদি বলি ছোট্ট করে, সেটা হলো অনেক সময় হয়তো রাস্তায় হয়তো বেরিয়েছি, মা হয়তো বলেছে একটা ছাতাটা নেই, ছাতাটা নেই, ছাতাটা সুন্দর হয় বিছানার মধ্যেই রয়েছে, আমি মাথার মধ্যেও ছিল যে হ্যাঁ আমি নেবো। এবার তাড়াহুড়োর চোটে অনেক সময় বেরিয়ে গেছি।
0: না, এটা এটা কিন্তু একা আপনার সমস্যা নয়, এই সমস্যা সমস্যায় কিন্তু আমরা প্রত্যেকেই বোধ হয় আছি। নেবো নেবো করে তাড়াহুড়োয় কিন্তু না নেওয়ার এই যে প্রয়োজনীয় জিনিসটি, যেটা ছাড়া আমাদের বেরোনো একেবারেই উচিত না, কখন নামে আর কি সে উপর থেকে, তো কিন্তু ভুলেই যাই, ভুলে যাই এবং ভোগান্তি বাড়ে।
2: ভুলে গেলে ভোগান্তি গুলো কিন্তু বাড়ে, মানে মাঝপথে গিয়ে বা যেখানে আর কি, ভুলের থেকে যে ভোগান্তি,
0: ঠিক আছে, ভালো লাগলো সৌভিক বাবু, ভালো থাকবেন। হ্যালো আকাশবাণীতে লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে, শ্রোতা বন্ধুরা জানেন আপনাদের জন্য থাকে হিন্দি ছায়াছবির গান আর বিষয় ভাবনা। তো বিষয় ভাবনা তো আজকের খুবই সাধারণ, কারণ আমরা প্রত্যেকেই যেটা করে থাকি প্রত্যেকেই ভুলে যাই, এবং সেই ভুল থেকে ছোট বড় ভোগান্তি আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু লেগেই থাকে। তো এই মুহূর্তে ভুল থেকে ভোগান্তি নিয়ে তো শুনবো, তবে তার আগে পরবর্তী গানটা শুনে নেব, এবং আমাদের এই সুরেলা সফর জারি থাকবে।

0: বচনা এ হাসিনো থেকে এই গানটি আপনারা শুনলেন কে কে এবং শিল্পা রায়ের কণ্ঠে সুর বিশাল শেখর। আর এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন একটু শুনি। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল। জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ, এটা বিষয় হলো ভুল, না
0: ভুলে যাওয়া।
1: ভুলে যাওয়া, দেখুন সবসময় সবার মাথা আপনার কাজের জন্য ঠিক থাকে না, তাই ধীরে সুস্থে কাজ করলে সেটা কখনো ভুল হয় না।
0: আচ্ছা,
1: মাঝে মাঝে ভুল হয়ে যায়,
0: এবং ভুলে ভুলে যাওয়া থেকে ভোগান্তিটাও কিন্তু কম বাড়ে না।

0: বেশি হয়,
1: হ্যাঁ,
0: এই কারণে দিন সুস্থে আমাদের সুস্থ মাথায় কাজ করতে হবে।
1: আর যে যে সময়টা ধরুন আপনার ধীরে সুস্থে কাজ করবার উপায় নেই, সেই সময়টা আপনি কি করবেন?
0: ওই তো সেই সময়টাই বললাম যে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে যায়,
1: হুম হুম,
0: এই কারণে ধীরে সুস্থে কাজ করতে হবে।
1: হ্যাঁ, এবং সব থেকে ভালো হয় যদি কাজ করবার আগে আপনার কাজের একটা নির্দিষ্ট চক আউট থাকে, মানে আপনি যে সময়টায় রয়েছেন সেই সময় আপনার যে সময় আপনি শুরু করেছেন সেই সময় থেকে পরবর্তী 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনি কি কি করে ফেলতে চান সেটার একটা সঠিক, হ্যাঁ, এবং সেটা যদি অভ্যেসের মধ্যে হয়ে যায়, যদি সেটা আপনার অভ্যেসের মধ্যে হয়ে যায় তখন কিন্তু সেই রোটেশনে কিন্তু আপনি আপনার ওই যে ঠান্ডা মাথা যেটা বলছেন যে আপনার মাথাও সচল থাকবে, কাজটাও ঠিকঠাক হবে, আর হচ্ছে ভুল থেকে ভোগান্তিও হবে না।
0: হ্যাঁ, ভোগান্তিও হবে না, এটাই বললাম।
1: তো আপনার জীবনে এরকম কিছু হয়েছে?
0: অনেক সময় এক সময় হয়েছে, ওই ধরুন ঘর বন্ধ করে সব কাজ করে গেলাম বাড়িতে, তখন চাবিতে যে কোথায় রেখেছি সেটা ভুল হয়ে গেছে।
1: আচ্ছা,
0: তারপরে যেখানে বাজারে গিয়েছিলাম সেখানে এক দোকানে গেলাম, তখন উনি রেখে দিয়েছিল চাবিটা, তখন সেটা আমি
1: পরিচিত দোকান বা তার পরবর্তীতে আমরা সেগুলো ফেরত পাই, কিন্তু সেই মুহূর্তের জন্য খানিকটা বেশ খানিকটা টেনশন আমাদের ওই ভোগান্তি যেটাকে বলে আর কি সেটা কিন্তু থেকেই যায়।
0: এই জন্য
1: একদম একদম আজকের সারাটা দিন আপনার ভালো কাটুক, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার। সত্যি কিন্তু মানে ভুলে যাওয়া এবং ভুলে যাওয়া থেকে ভোগান্তি এই সব কিছু নিয়ে যদি আমরা মাঝে মাঝে একটুখানি বসি তাহলে কিন্তু দেখা যাবে যে ছোট্ট ছোট্ট ভুল এত এবং সেগুলো এত সাধারণ সাধারণ ভুল আমাদের হয়ে যায় যেগুলো আমরা না চাইতেও করে ফেলি আর কি, এবং করে ফেলার পর যে ভোগান আমাদের ভুগতে হয় সেটা কিন্তু আমাদের একেবারেই কাম্য থাকে না। তো এই নিয়ে তো কথা চলতেই থাকবে, তবে এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: হাত কি সাফাই থেকে গানটি আমরা শুনে নিলাম। কল্যাণজি আনন্দজির সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি। আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমার সঙ্গে, একটু কথা বলে নি। হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার আপনাকেও, শুভ সকাল। হুম হুম বলছি, আমি মাটিগাঁও ওয়ান মেডিকেল মোড় থেকে বলছি, ভবানী বিশ্বাস বলেন। এই যে কিছুক্ষণ আগে টপিকটা শুনতে গেলাম, ভুলের ভুগান্তি।
0: হুম হুম
1: সত্যি আমি একটু হেসে নিলাম, কারণ সত্যি আপনার কর্মস্থলে বাড়ির সময়টা নিশ্চয়ই যখন ভুলে যাই, খুব সমস্যা ভোগান্তিতে পড়তে হয়।
0: আমরা একটু শুনি, মানে ভুল থেকে ভোগান্তি কিরকম হলো একটু শুনি আপনার।
1: হ্যাঁ বলছি যে এই যে আমার চশমাটা আমি বাড়িতে রেখে গেলাম, মানে বাড়িতে চশমা পরে কাজ করি অনেক সময়, দেখি বা মোবাইল ঘাটাঘাটি করছি, এই অফিসে অফিস থেকে ফোনটা যখন চলে আসলো, এমন ভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, চশমাটা নিয়ে যেতে পারলাম না।
0: এবং চশমা ছাড়া আপনার চলে না?
1: চলে না।
0: হুম
1: তখন যা ভোগান্তি হয়, তখন কারোর কাছ থেকে যদি বলি তোমার চশমাটা একটু দাও না, তখন আর তো পাওয়ারে মিলছে না,
0: মানে কাজ করা যাচ্ছে না একেবারেই। হ্যাঁ আসলে এই যে বললাম আপনাকে, যে এর আগেও যাদের সঙ্গে কথা বলেছি, মানে এই ধরনের ভুলগুলো আমাদের এত বেশি হয়, এবং তার জন্য মানে একটা কাজ করতে গিয়ে, ধরুন যে চশমাটা আমি ইউজ করি, আমার যে পাওয়ারটা আছে সেটার সঙ্গে আরেকজনেরটা কিছুতেই মানে ম্যাচ করছে না, এবং আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কিছুতেই আমি করে উঠতে পারছি না। সে মানে সে যে কষ্ট, সে যে ভোগান্তি, সেটা আর বলার মতো না। তো এই যে ছোট্টখাট্ট আপনাদের জীবনের এই যে কথাগুলো, এবং এগুলো কিন্তু সকলেরই একই জীবনের গল্প, একই জীবনের গল্প। ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, আজকের দিনটি খুব ভালো কাটুক, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন, সকলেই ভালো থাকুক, এই কামনা রইল।
0: নিশ্চয়ই, ধন্যবাদ। এই মুহূর্তে লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর শ্রোতা বন্ধুদের সঙ্গে আজ কথা হচ্ছে ভুলে যাওয়া থেকে ভোগান্তি নিয়ে। আসলে আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কিছু ভুল হয়, যেই মানে সেগুলো যখন আমরা পরে মনে করি, তখন কিন্তু ব্যাপারটা আমাদের কাছে বেশ

মজারই হয় আর কি। তখন আমরা মানে আমাদের একটুখানি হাসি পায়, একটুখানি না অনেকটাই চওড়া হাসিও হয় যে আমি সেই দিন কী ভুলটাই করেছিলাম। কিন্তু দেখা যায় এই ভুলগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে, এই ছোট্ট খাট্ট ভুলগুলো এবং ভুল থেকে ভোগান্তি আমাদের কিন্তু রয়েই যায়, মানে থেকে যায় আর কি, যেগুলো মানে খুব জরুরি হয়তো সেগুলি ভুলে গেলাম। তো এই নিয়ে তো কথা চলতেই থাকবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সুরেলা সফর কিন্তু চলছে হ্যালো আকাশবাণীতে হিন্দি ছায়াছবির গান নিয়ে। আমরা চলে যাব পরবর্তী গানে।

লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর চলছে সুরেলা সফর। আজ শুনছি বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া গান, আর তার সঙ্গে সঙ্গে আজকের বিষয়ভাবনায় রয়েছে ভুলে যাওয়া থেকে ভোগান্তি। এই বিষয়ভিত্তিক বেশ কিছু শ্রোতাবন্ধুর সঙ্গে আমরা কথা বললাম, আর তার থেকে যেটা জানা গেল যে ভুল এবং ভুল থেকে হওয়া ভোগান্তিগুলো মোটামুটি কিন্তু একই রকমের। তাই আমরা এই মজাগুলো, যে পরের দিকে যে আমাদের যেটা মনে হয় যে ভুলটা করে ফেলার পর, ভুলে যাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গিয়ে, কিন্তু যখন আমরা রিল্যাক্সড থাকি আর কি, চাপমুক্ত থাকি, সেই সময় কিন্তু আমাদের সেই ঘটনাগুলোকে নিয়ে আমাদের মজা করতে বেশ ভালোই লাগে। আর সেই সময় যেটা হয় সেটা হচ্ছে ভোগান্তি। চলে যাচ্ছি হ্যালো আকাশবাণীর আজকের শেষ গানে।

পাঠশালা ছবি থেকে। গানটি শুনলেন সেলিম মার্চেন্টের কণ্ঠে, সুর সচিন জিগার। আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং এরপর বিচিত্র সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে সম্মত হয়েছে। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। হাইকোর্টের রায়ের ভিত্তিতে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ মধ্যপ্রদেশের ভোজশালা মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। পশ্চিমবঙ্গের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ভারত নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছেন, গত 1 দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
1: হাম নেদারল্যান্ড কো ভারত কে সবসে মহত্বপূর্ণ পার্টনার মে সে মানতে হ্যায়। নেদারল্যান্ড ভারত কে টপ 5 ইনভেস্টর্স মে সে এক হ্যায়। হামারে হিস্টোরিক্যাল, কালচারাল আর পিপল টু পিপল টাইজ ভি বহুত গহরে হ্যায়। ডেমোক্রেটিক ভ্যালুজ, মার্কেট ইকোনমি আর রেসপন্সিবল বিহেভিয়ার ইয়ে হামারি সাজি সোচ কা হিসা হ্যায়। হামে নেদারল্যান্ড কি এক্সপার্টিজ আর ভারত কে স্পিড আর স্কেল কো হর ক্ষেত্র মে জোড়না চাহিয়ে।
0: প্রধানমন্ত্রী 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে সুইডেনের গথেনবার্গ পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা ও বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনার দিক নিয়ে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলধারাকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানান। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভেঙে দিতে হতে পারে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যেই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে জানিয়েছিল। এই রায়ের ঠিক একদিন পরে এএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচএআই এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা NHIDCL এই পদগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর এবং বনগাঁ হয়ে গোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCLকে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির উপর ধার্য মূল্য সংশোধন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপের সূত্র ধরে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI নিট UG 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারী মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্ণী এবং মনীষা বাগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14-18 বছর বয়সীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দুই দেশের সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বৈরিতা প্রশমনে যে কোনো প্রচেষ্টাকে রাষ্ট্রসংঘ সমর্থন করবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলিকে যুদ্ধবিরতির শর্ত সম্পূর্ণ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা মহামারী নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের সরকার। দেশের পূর্ব প্রান্তে ইতুরি প্রদেশে এই প্রাদুর্ভাবের পেছনে বুন্ডি বুগিও নামে একটি স্ট্রেন সক্রিয় রয়েছে বলে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন। তিনি জানান, এই নির্দিষ্ট স্ট্রেনটির বিরুদ্ধে লড়াই করার মতো কোনো প্রতিষেধক বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। এর মারণ ক্ষমতা এতটাই বেশি যে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় 50% পৌঁছতে পারে। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু হবে 6:30। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় এই খেলাটি অনুষ্ঠিত হবে। একটি প্রতিবেদন।
2: ISL ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দু দলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দু দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেরজিও লোবেরো বলেছেন, এই ধরনের স্নায়ুচাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন, ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়েই হারানো তার লক্ষ্য। আজকের মহারণায় যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর ISL-এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে সহমত হয়েছে। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ,
3: সংকলন উপস্থাপনা সুদীপ বসু। বর্তমান সময়ে সারা দুনিয়ায় প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে, আর রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে চলেছে চীন। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলে জেজিয়াং প্রদেশের হ্যাংঝাওয়ের হুবিন বাণিজ্যিক এলাকা সহ কয়েকটি এলাকায় মানুষের মতো দেখতে রোবটকে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রে জানা গেছে, হ্যাংঝাও শহরের দর্শনীয় এলাকা এবং সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 15টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট মোতায়েন করা হয়েছে। রোবটগুলো যানবাহন ও পথচারীদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করা থেকে বিরত রাখার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের মতো কাজ করছে। চীনের রাস্তায় এটাই রোবট ট্রাফিক পুলিশের প্রথম দল যেগুলোকে সড়কে মোতায়েন করা হয়েছে। এই রোবটগুলো একটি ছোট্ট গাড়ির মতো দেখতে চারকোনা বাক্সের ওপর দাঁড়ানো, নিচের চাকা রয়েছে, ফলে সেগুলো সহজেই সব দিকে যেতে পারে। রোবটের ইউনিফর্মের রঙও এক নজরেই চোখে পড়ে। মানব ট্রাফিক পুলিশের মতো এই রোবটগুলি অঙ্গভঙ্গি করে, ফলে গাড়ি চালকরা সহজেই নির্দেশ বুঝতে পারেন। হাত তোলা, থামার সংকেত, এগিয়ে যাওয়ার নির্দেশ সহ সবই এমন নিখুঁতভাবে করে যা সবচেয়ে নিবেদিত মানব ট্রাফিক পুলিশ কর্মকর্তার পক্ষেও টানা 8 ঘন্টা ধরে করে যাওয়া কঠিন। তবে হ্যাংঝাওয়ের ট্রাফিক পুলিশ নিজেদের এই নতুন সহকর্মীদের বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। আর সত্যি বলতে, রোদ, বৃষ্টি, দূষণ আর হর্নের শব্দের মধ্যেও ক্লান্ত না হয়ে সবসময় হাসি মুখে দাঁড়িয়ে থাকতে পারার মতো একজন সহকারীকে কেই বা না চাইবে। জাপান জুড়ে মধ্যরাতের পর খোলা রাখা ক্যাফের সংখ্যা বাড়ছে, কিন্তু এই ক্যাফেগুলো একটা অন্য কারণে জনপ্রিয়। এগুলোকে নাইট টাইম ক্রাইম ক্যাফে বলা হয়। কিন্তু কেন এমন নাম? আসলে এইসব ক্যাফে এমন বাবা মায়েদের জন্য দরজা খুলে দিয়েছে যারা রাতের বেলা একা একা নিজের ক্রন্দনরত শিশুকে সামলাতে হিমশিম খাচ্ছেন। এইসব ক্যাফে বিশেষ করে মায়েদের জন্য এক বিরল আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে। তবে নাইট টাইম ক্রাইম ক্যাফে ধারণাটি কিন্তু একেবারেই নতুন নয়। বরং প্রায় 1 দশক আগে একটি অনলাইন কমিক্স এই ধারণার সঙ্গে পাঠকের প্রথম পরিচয় হয়। পাঠকদের মধ্যে এই ধারণা তখন বিপুল সাড়া ফেলেছিল। এখন সে ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট কমিউনিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাস্তবে এই ধরনের ক্যাফে খোলা হচ্ছে। বইয়ের দোকানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে তাক ভর্তি বই, পাতার গন্ধ আর নীরব পাঠকের ছবি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এমন একটি বইয়ের দোকান খুলেছে যেখানে কাগজে ছাপা কোনো বই নেই, ফলে পৃষ্ঠা বা মলাটের হিসেবও নেই, আছে এক ভিন্ন ধাঁচের বইয়ের জগৎ। একটি অডিও বুক প্ল্যাটফর্ম গত শুক্রবার ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে অডিও বুকের এই স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে অডিবল স্টোরি হাউস। সংস্থাটি জানিয়েছে এটি নিউ ইয়র্কের প্রথম বইবিহীন বইয়ের দোকান। দোকানটিতে ঢুকলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ, বরং দোকানের তাক জুড়ে সাজানো আছে স্টোরি টাইল নামের অডিও বুক ট্যাবলেট। এই স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলো শোনা যাবে। প্রতিটি স্টোরি টাইল থেকে শোনা যায় কোনো বইয়ের অংশবিশেষ। এই অংশবিশেষ শুনে পছন্দ হলে গ্রাহক পুরো বইটি অ্যাপে পাবেন। দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষও আছে, সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনার ব্যবস্থা রয়েছে। এছাড়া আছে লিসনিং বার, সেখানে আবার স্টোরি টেন্ডারের সাহায্যে পছন্দ আগ্রহ অনুযায়ী উপযুক্ত অডিও বুক খুঁজে নেওয়া যায়। নিজের অফিসের কর্মীদের জন্য প্রতিদিন 1 ঘন্টা পিকনিক বাধ্যতামূলক করেছেন ভারতীয় জনপ্রিয় এক ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর সংস্থা। কেকে ক্রিয়েট নামে সংস্থাটির দপ্তরে মোট 40 জন কর্মী কাজ করেন। প্রতিদিন বেলা 2 থেকে তারা সবাই 1 ঘন্টা কাজ থেকে বিরতি নিয়ে অফিসের ভেতরেই পিকনিক করেন। এই সময় সব কর্মী এক জায়গায় জড়ো হয়ে একসঙ্গে খাবার ভাগাভাগি করে খান। এই চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাত্মতার সংস্কৃতি গড়ে উঠছে বলে সংস্থাটি মনে করে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: আকাশবাণী শিলিগুড়ি। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইফ ফোন ইন কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি চলে এসেছি তোমাদের কাছে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। শোনা যাচ্ছে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমেও। তো ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সকালে কেমন আছো তোমরা সবাই? আমি জানি চুপটি করে বসে রয়েছে রেডিও সেটের ওপারে আমার ছোট্ট বন্ধুরা, আর শুনছে তাদের প্রিয় অনুষ্ঠান লাইফ ফোন ইন কলকাকলি। কথা তো হবেই, তবে তার আগে আজকে তোমাদের জন্য রবি ঠাকুরের একটি গান। কিন্তু গান শোনার আগেই আমার যে ছোট্ট বন্ধু ফোন করে ফেলেছে তার সঙ্গে একটু কথা বলে নি। বলো, কে বলছো আর কোথা থেকে বলছো? হ্যাঁ বলো। খেয়া? হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে বলছো? সাপটিবাড়ি? সাপটিবাড়ি থেকে। কেমন আছো তুমি? আমি কেমন আছি? আমি তো খুব ভালো আছি, কারণ তোমরা যে খুব ভালো আছো তাই তো আমিও খুব ভালো আছি, তাই না? আচ্ছা, কি শোনাবে আজকে খেয়া? হ্যাঁ, আচ্ছা বেশ শোনাও।
1: তা নয় দেবী দেখে সোজা শহর পথের থেকে আমার বাক

0: করতে করে মা না ওদের ঘাটের ওই ভালো তো নয় বাঘা দশ পরের থেকে যদি যদি যদি নমস্কার।
1: বেশ, তাহলে ছোট্ট বন্ধু তার ছোট্ট কবিতা শুনিয়ে গেল আমাকে। আর আমার ছোট্ট বন্ধুর জন্য এখন থাকবে রবি ঠাকুরের গান, কেমন?

0: এই মুহূর্তে ছোট্ট বন্ধু জুড়ে গেছে আমার সঙ্গে, আর সে কি বলে শুনে নি। বলো, কে বলছো আর কোথা থেকে বলছো?
1: আমি,
0: হ্যাঁ বলো, তোমার নাম শ্রেষ্ঠা?
1: হ্যাঁ শ্রেষ্ঠাটাই প্রামাণিক।
0: আচ্ছা, কোথা থেকে বলছো? বলো, কোথা থেকে বলছো শ্রেষ্ঠা?
1: হ্যালো,
0: হ্যাঁ, তোমার, তুমি কোথা থেকে বলছো সেটা একটু বলো।
1: শিলিগুড়ি থেকে বলছি।
0: আচ্ছা, কেমন আছো তুমি?
1: আমি ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমি তো খুব ভালো আছি। কি করছিলে?
1: আমি কি
0: হুম
1: আমি অনেক দিন থেকে রবিবার থাকে আর একটু ভুলে যাই।
0: হ্যাঁ,
1: আমি
0: আচ্ছা
1: একটু ভুলে যাই।
0: আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আজকে কি শোনাবে সেটা শুনি।
1: আজকে যতীন্দ্রনাথের একটা গান শোনাবো।
0: বেশ তো, শোনাও।

বইতে রঙ্গে ঠঙ্গে তরঙ্গে নাচিতেছে গুনতেছে গুনগুন ঝুমুর ফুলে সুন্দর মধুরিত আইল রে। যুত মুকুল নব হেরিয়া পিকু সব ললিত মধুর সাজে গাইছে রে। যুত মুকুল নব হেরিয়া পিকু সব ললিত মধুর সাজে গাইছে রে।

সুন্দর মধুরিত আইলু রে, চারিদিকে শোভানো প্রকৃতির উৎসব সুন্দর মধুরিত আইলু রে।

0: ঝুমুর ফুলে সুন্দর মধুরিত আইলুরি। নমস্কার।
1: বাবা, কি সুন্দর গাইলে তুমি! তুমি কি খুব অভ্যেস করো? রোজ রোজ?
0: হ্যাঁ,
1: রোজ অভ্যেস করো?
0: হ্যাঁ।
1: আর কি গান গাইতে বেশি ভালোবাসো?
0: আমি এই গানটা বেশি গাইতে ভালোবাসি।
1: এই গানটা বেশি গাইতে ভালোবাসি। এবং তুমি গানটি যে গাইলে, গানের যে শব্দ, যে শব্দগুলোকে নিয়ে তুমি গানটা গাইলে, একদম শব্দোচ্চারণ একেবারে স্পষ্ট, খুব সুন্দর হয়েছে সোনা। ঠিক আছে, এরপর আবার তোমার কাছে আবার তোমার গান শুনবো, কেমন?
0: হ্যাঁ, ঠিক আছে।
1: ঠিক আছে, ভালো থেকো তুমি, খুব ভালো থেকো।
0: হ্যাঁ, তুমিও ভালো থেকো।
1: আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন এই অনুষ্ঠান কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে। আর আমার ছোট্ট বন্ধুরা, এক ছোট্ট বন্ধু তো কবিতা শোনালো, আর একজন শোনালো গান। এর পরের ছোট্ট বন্ধু কি শোনায় তার জন্য কিন্তু আমি অপেক্ষা করে আছি। তবে তোমাদের জন্য যেটা অপেক্ষা করছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ছোট্ট বন্ধুদের সমবেত কণ্ঠে রবীন্দ্র।

ছোট্ট বন্ধুরা, তোমরা শুনলে ছোটদের গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আর যারা গিয়েছে তাদের নামটা একটু বলে দিই, মেঘাতিথি বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, অনুরূপা সেনগুপ্ত, শরণ্যা সরকার, প্রিয়ংবদা বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা গান্ধী এবং কিঙ্কিনী পাল। গান তো চলবেই, ঠিক আছে? আর লাইফ অন ইন এই অনুষ্ঠান কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে, আর গান তো শোনাবো। তবে এই মুহূর্তে তোমাদের জন্য একটা ছোট্ট কবিতা, কেমন? জানলায় এসে মুখ বাড়িয়ে ফুটফুটে ওই লতা গুচ্ছ ফুলের থোকা বাড়ায় রঙিন কথকতা। জানলা পাশে পড়ার টেবিল ড্রয়িং খাতা খুলে ঝুঁটি বাঁধা মেয়েটি উপর পেন্সিলে ফুল দোলে। দুলছে আঙুল কল্পনা তার, উঠছে মনের ভেতর, আরও ভেতর যায় সে চলে ছোট্ট একটি দৌড়। দৌড় খুলে মেয়ে পড়ল এসে পুষ্প বাগিচায়, জানলা ঘেঁষে সেই লতারা তাকেই ডেকে যায়। বাঁধল কে ফুল ঝুঁটির সাথে, জানতে পারত যদি ড্রয়িং খাতার অঙ্কনে ওই বসল প্রজাপতি। তো ছোট্ট

সমবেত কণ্ঠে, ছোটদের সমবেত কণ্ঠে রবি ঠাকুরের গান শুনে ফিরে এলাম। এবং ছোট্ট বন্ধুদের এই গানগুলো আমি জানি তোমাদের সবারই খুব ভালো লাগছে। আর এই মুহূর্তে তোমাদের জন্য পথের পাঁচালি থেকে একটি নির্বাচিত অংশ তোমাদের বলে শোনাই, কেমন? তারপর আবার গান শুনব। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খ চিল্লাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারত শুনিত। জানালার বাহিরে বাঁশবনের দুপুরের রৌদ্রমাখানো শ্যাওড়া ও ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে, কর্ণ দুই হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না, চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখের জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতির সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। জীবনপথের যে দিক মানুষের চোখের জলে, দীনতায়, মৃত্যুতে, আশাহত ব্যর্থতায়, বেদনায় করুণ, পুরনো বইখানার ছেঁড়া পাতার ভরপুর গন্ধে, মায়ের মুখের মিষ্ট সুরে, রৌদ্রভরা দুপুরের মায়াঙ্গুলি নির্দেশে তাহার শিশু দৃষ্টি অস্পষ্টভাবে সে পথের সন্ধান পাইত। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অসৎ গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদ্রে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বৈকালের অবসন্ন রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকলের চেয়ে বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অসৎ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনও মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছেন। রোজই তোলেন, রোজই তোলেন মহাবীর, কিন্তু চিরদিনই কৃপার পাত্র কর্ণ। বিজয়বীর অর্জুন নহেন, যিনি রাজ্য পাইলেন, মান পাইলেন, রথের উপর হইতে বাণ ছুঁড়িয়া বিপন্ন শত্রুকে নাশ করিলেন। বিজয়ী কর্ণ মানুষের চিরকালের চোখের জলে যিনি জাগিয়া রহিলেন, মানুষের বেদনার অনুভূতিতে যিনি সহচর হইয়া বিরাজ করিলেন তিনি। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে, ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একেবারে দশ বান ছুঁড়লেন, অর্জুন করলেন কি না একেবারে দুশোটা বান দিলেন মেরে, তারপর ওহ সে কি যুদ্ধ, সে কি যুদ্ধ, বানের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল, তারপর অর্জুন করলেন কি না ঢাল আর তলোয়ার নিয়ে রথ থেকে নামিয়ে লাফিয়ে পড়লেন, পড়ে এই যুদ্ধ, দুর্যোধন এলেন, ভীম এলেন, বানে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র অষ্টাদশ দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত তাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশোলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? আচ্ছা, এই পর্যন্তই থাক। পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থেকে খানিকটা অংশ তোমাদের পড়ে শোনালাম, আর আজকের কলকাকলির শেষ গানটা তোমাদের জন্য।

এই গানটি সাথে সাথেই আজকের মতো শেষ করছি। লাইভ ফোন ইন কলকাকলি, ছোট্ট বন্ধুরা খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন শ্যামা সংগীত, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে, শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: একটি ঘোষণা, আজ রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন, ফিরছি অনুষ্ঠানে। বিভিন্ন শিল্পী কণ্ঠে এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি। প্রথম শিল্পী সর্বাণী সেন।

দ্বিজেন্দ্রগীতি শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। শর্বাণী সেনের পর এবারে অনুপ ঘোষাল।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি। শিল্পীরা ছিলেন সর্বাণী সেন এবং অনুপ ঘোষাল। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এই মুহূর্তে আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে, এই অনুষ্ঠান নিয়ে। আর যে সমস্ত শ্রোতাবন্ধুরা শুনছেন এই অনুষ্ঠান, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা বেশ কিছুক্ষণ এই অনুষ্ঠান নিয়ে থাকব, তাই শুরুটা আমরা করছি সুরে সুরে, তারপর ফিরে এসে কথা বলবো শ্রোতাবন্ধুদের সঙ্গে।

এই মুহূর্তে লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের প্রথম গানটির শিল্পী কিশোর কুমার। এখন যাব আজকের বিষয়ে, কিছু কথায় কিছু গানের আজকের বিষয়। ধরুন, আমাদের প্রত্যেকের জীবনে বেশ কিছু পছন্দ এবং অপছন্দ রয়েছে। পছন্দের জিনিসগুলিকে আমরা যতখানি প্রাধান্য দিই, অপছন্দ আমাদের কাছে কিন্তু বেশিরভাগ সময় অপছন্দের কারণই হয়ে দাঁড়ায়। তো আপনার পছন্দের তালিকায় কোন কোন বিষয় রয়েছে? ধরুন, আমাদের প্রত্যেকের জীবন আলাদা, জীবনচর্যা আলাদা, জীবনযাপন পদ্ধতিও আলাদা। আমরা কেউ ভালোবাসি গান শুনতে, কেউ ভালোবাসি সেলাই করতে, কেউ ভালোবাসি হয়তো গাছপালার পরিচর্যা করতে। বিভিন্ন জন আমরা বিভিন্ন পছন্দের জিনিস নিয়ে, কিন্তু আমরা প্রত্যেক দিনের এই জীবনে, আমাদের এই ছোট্ট জীবনে কিন্তু আমরা বেঁচে থাকি এবং ভালোভাবেই বেঁচে থাকি। তো আপনার জীবনে পছন্দের তালিকায় কোন জিনিসটি প্রাধান্য পায় এবং সেটির জন্য আপনি কতখানি সময় ব্যয় করেন শুনে নেব। তবে এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

বুঝছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন

অঞ্জন দত্তর কণ্ঠে এই গানটি শুনে ফিরে এলাম। শ্রোতা বন্ধুরা শুনছেন কিছু কথায় কিছু গানে, আর অবশ্যই আপনাদের পছন্দের কিছু গান নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। আর আজ আমরা কথা বলছি আপনার পছন্দের তালিকায় কোন জিনিসকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, এবং পছন্দের তালিকায় শেষে থাকবে কোনটি এবং শুরুতে থাকবে কোনটি, কীভাবে সেই তালিকা আপনি তৈরি করবেন। আপনার পছন্দ, এবং অনেক সময় হয় যে এমন কিছু জিনিস যা আমরা পছন্দ করছি না, কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা আপনার কাছে পছন্দের হয়ে উঠল। এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কি? যদি তাই হয়ে থাকে, পছন্দের তালিকা নিয়ে আপনার পছন্দে প্রথম স্থান পায় কোনটি, সেটি জানান। জানানোর জন্য ফোন করতে হবে 9434076705 এই নম্বরে। আবার বলি 9434076705 এই নম্বরে ফোন করে বলুন আপনার পছন্দ, যাকে নিয়ে আপনি প্রতিদিনের জীবনে চলেন, তালিকায় সবচেয়ে উপরে কী রয়েছে। আর ততক্ষণ শুনে নিচ্ছি পরের গানটি।

0: আর ডি বর্মনের সুরে, আশা ভোঁসলের কণ্ঠে শুনলেন এই গানটি। এই মুহূর্তে রয়েছে কিছু কথায় কিছু গানে, আর আজ আপনাদের জন্য আপনার পছন্দের কোন জিনিস যাকে নিয়ে আপনি প্রতিদিনের জীবনে চলেন, পছন্দের তালিকায় রয়েছে কোন জিনিস? আমাদের মধ্যে কেউ কেউ আমরা পছন্দ করি গান, কারো পছন্দ সেলাই, বিভিন্ন জনের বিভিন্ন রকম পছন্দ, যে পছন্দের সঙ্গে তারা কিন্তু দীর্ঘ পথ চলেন এবং সেই পথ চলাকে কেন্দ্র করে তাদের জীবনবৃত্তও কিন্তু গড়ে ওঠে। এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন একটুখানি কথা বলে নিই তার সঙ্গে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি দিদি ভাই।
0: হ্যাঁ বলুন, টপিক আজকের বিষয় শুনেছেন?
1: হ্যাঁ পছন্দ, আমাদের জীবনের পছন্দটাই হচ্ছে সব থেকে বড়। তো দিদি ভাই পছন্দ তো অনেক কিছু, দেখুন আমার নাম গোবিন্দ, খেতে পেলেই আনন্দ, সেই খাওয়াটা হচ্ছে আমার কাছে মানে পছন্দের। আবার দেখুন আমার পছন্দ হচ্ছে দেখুন সবকিছু মানে পোশাক পরিচ্ছদ ভালো মতন পরবো, এইটা একটা পছন্দ আছে। হ্যাঁ এবং সেই কোথাও যদি যাই, কোথাও বেড়াতে বেড়াতে যাই, সেখান থেকে কিছু জিনিস কিনে আনার সেই একটা পছন্দ, মানে যেটা আমার চোখের মধ্যে ভালো লাগবে সেই জিনিস কিনতে হবে, এই একটা পছন্দ।
0: হ্যাঁ তা তো রয়েছে। এবার ধরুন পছন্দের তালিকা তো অনেক কিছুই থাকে, ধরুন তার মধ্যে আপনি সবচেয়ে গুরুত্ব দেবেন কাকে?
1: হ্যাঁ গুরুত্ব বলতে দেখুন আমার আপনার দিদি ভাই আছে, তাকে তো সেই পছন্দটা মানে সব সময় তার পছন্দটাও আমাকে পছন্দের মধ্যে রাখতে হয়।
0: হ্যাঁ অবশ্যই,
1: তাকেও ঠিক মতন মানে ভালোবাসলে ভালোবাসাটা পাওয়া যাবে, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর আমার বৃদ্ধ মা আছে, তারও জন্য আমার পছন্দের কিছু জিনিস, যেমনি আমার বৈশাখ মাস পয়লা

0: বৈশাখ এলে একটা কাপড় মাকে দেওয়া হয়, আবার পুজোর সময় মাকে কাপড় দেওয়া হয়। তো এই যে পছন্দটা, এই জায়গাটাও কিন্তু আমার মাকে, মানে বাবা মারা গেছেন, মা তো একা এখন 78 বছর বয়স, তো মাকে নিয়েও চলতে হচ্ছে দিদিভাই পছন্দের জায়গাটা। কারণ আমার জন্মদিন এলে মা আর কি পায়েসটা মুখের সামনে ধরে বলে, বাবা খা, এটা তোর জন্মদিন আছে। তো সেই জায়গাটা থেকে আমাকে পছন্দটা মাকে নিয়েও চলতে হয়।
1: হ্যাঁ, যেটা আপনার কথা থেকে যেটা উঠে এলো সেটা হচ্ছে, আপনার পছন্দ এখন আপনার মধ্যে আর সীমাবদ্ধ নেই, আপনার পছন্দ সীমাবদ্ধ আপনার কাছের মানুষের ভালো লাগাকে কেন্দ্র করে।
0: হ্যাঁ, এবার দেখুন মেয়ে আছে, মেয়েরও কিছু কিছু পছন্দ। ও আমাকে, ও এখন পিএইচডি করছে, তো কোনো সময় বলে বাবা এইটা নেবো, ওটা না এনে দাও। সেই জায়গাটাও পছন্দের, তার পছন্দটাও আমাকে পছন্দের মধ্যে তালিকায় রাখতে হয়।
1: একদম একদম। আর কি হয় জানেন তো, ছোটবেলায় ধরুন আমাদের আমাদের বাবা মায়েরা, যেমন ধর আমাদের প্রত্যেকেরই তাই, ছোটবেলায় আমাদের পছন্দকে গুরুত্ব দেন আমাদের বাবা মায়েরা, আমরা যখন সেই জায়গায় পৌঁছই তখন কিন্তু ছোটবেলার আমাদের প্রত্যেকেরই বেশ কিছু পছন্দ থাকে, পছন্দের তালিকাটা কখনো কখনো দীর্ঘায়িত হয়, কখনো বা সেটাকে আমরা ছোট পরিসরে বেঁধে ফেলি যে আমার এটাই পছন্দ। কিন্তু বৃহত্তর জীবনে যখন আপনি প্রবেশ করবেন, সাংসারিক জীবনে, তখন কিন্তু আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি অনেকটাই সরে দাঁড়ান, তখন আপনার মনে হয় আপনার কাছের মানুষকে পছন্দগুলোকেই আপনি আপনার পছন্দ আমি আপনি করে নেন। হ্যাঁ, এটা আপনি কিন্তু, এটা জীবনের আরেকটা দিক যেখানে আমরা অন্যের ভালো থাকায় নিজে ভালো থাকি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে এই যে ভাবনা, যে ভাবনায় আমরা ব্যক্তিগত পছন্দের থেকে সরে দাঁড়িয়ে পারিবারিক পছন্দকে গুরুত্ব দিই সেইখানে। হ্যাঁ, ভালো থাকবেন, খুব ভালো লাগলো। নিশ্চয় নিশ্চয়, ভালোবাসাও আছে, শুধু কর্তব্য নেই, তার সঙ্গে ভালোবাসা আছে।
0: একশোবার এইটা যদি রাখতে পারি তাহলেই কিন্তু আমার পরিবার টিকবে, পরিবারের সাথে আমি একত্রে থাকতে পারবো, ঠিক কি না?
1: এবং পারিবারিক মেলবন্ধন সুদৃঢ় হবে।
0: হ্যাঁ,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন,
0: ভালো থাকবেন দিদিভাই, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ, আপনিও। আসলে দিন চলে যায়, আর এই দিন চলে যেতে যেতে আমাদের পছন্দের তালিকাও কিন্তু পরিণত হয় অনেকটা। এই যে ওনার কাছ থেকে আমাদের প্রথম শ্রোতাবন্ধু যেটা বললেন প্রবীরবাবু, সেটা হচ্ছে যে আমরা যখন একটা জায়গায় পৌঁছে যাই, সেই মুহূর্তে কিন্তু আমাদের নিজের ব্যক্তিগত ধারণার থেকে ভালো লাগা, পছন্দ অপছন্দ থেকে একটু বেরিয়ে গিয়ে, একটু না অনেকটাই বেরিয়ে গিয়ে, আমরা কিন্তু এই পরিবারের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে শুরু করি। আর এর পরের বন্ধু কি বলবেন, তার পছন্দের জায়গা তিনি কোনখানটাকে রেখেছেন, নিশ্চয়ই তার কাছে শুনব। তবে এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

ভূপেন হাজারিকার কণ্ঠে গানটি শুনে ফিরে এলাম। এই মুহূর্তে রয়েছি কিছু কথায় কিছু গানে, লাইফ ফোন ইন এই অনুষ্ঠানে। আর আজ কথা বলছি পছন্দ নিয়ে। আপনার পছন্দের প্রিয় বিষয় কোনটি, সেটিকে কীভাবেই বা আপনি গুরুত্ব দেন? এমন কি হয়েছে যে কখনো কখনো নিজেকে আপনি প্রাধান্য কম দিয়েছেন এবং এই পছন্দের জায়গায় দাঁড়িয়ে আপনি অপছন্দকেই পছন্দ করেছেন? আপনার ভাবনায় কোনটি? আপনার পছন্দের সবচেয়ে প্রিয় এবং দামি জিনিস কোনটি বলে আপনার মনে হয় জানান। 9434076705 এই নম্বরে। ততক্ষণ চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি শুনতে শুনতে ফিরে এলাম, এই মুহূর্তে রয়েছেন শ্রোতা বন্ধু, কথা বলে নেব। নমস্কার।
1: নমস্কার,
0: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ, শুভ সকাল। আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুশ বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই, আপনারা কেমন আছেন?
0: আমরা আমরা ভালোই আছি। হ্যাঁ, আপনি আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ দিদিভাই, চলে যাচ্ছে কোনো রকম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা হচ্ছে, কিছু কথায় কিছু গানেতে, আপনার পছন্দের তালিকায় ওপর দিকে কী রয়েছে, আপনি কী ভালোবাসেন? ধরুন সেটা গান হতে পারে বা আপনার অন্য যে কোনো পছন্দের বিষয় থাকতে পারে, সেটা সম্বন্ধে একটু শুনব।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন, পছন্দ আমার যদি বলি, আমি সব থেকে মানুষের মাঝে থাকতে চাই। আমি সব সময় প্রত্যেক মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে এবং দিয়ে থাকতে চাই। কারণ এই কারণেই আমার জীবনের সব থেকে, যেটা সব থেকে প্রধান অঙ্গ, চক্ষু, আমি সেই থেকে চোখ মানে দৃষ্টি শক্তির দিক থেকে আমি বলছি, যার জন্য বলি ওই কথা বলাটাই আমার কাছে নয় সব থেকে মানে বিশেষ কাজ আর কি। কারণ এই কারণ কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন আমার বন্ধু রয়েছেন প্রবীর কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান, তা উনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, তা ওনার বাড়ি আমি গেছিলাম, তা উনি যেভাবে আমাকে খাতির করলেন ওই জায়গায়, বা যে সম্মানে সম্মানিত এবং প্রত্যেকটা জিনিস হাত দিয়ে দিয়ে দেখালেন যে এইগুলো, কিন্তু আমার জীবনে সব থেকে একটা আফসোস হয়ে গেল। কারণে আফসোস বলতে, আমি যদি ওই ফুলের কালার গুলো যদি স্বচক্ষে দেখতে পেতাম, বা ওনার বাড়ির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, বা তাদের মুখের যদি আকারাকৃতি বুঝতাম, তাদের যে সুন্দর কথাবার্তা বা তাদের এত সুন্দর ব্যবহার, কিন্তু আমার ওই আফসোস একটাই রয়ে গেল। আপনাদের সঙ্গে যদি আমি সামনাসামনিও হয় বুঝতে পারবো না আপনাদের মুখশ্রী। এইটুকুই শেয়ার করলাম, নমস্কার নেবেন মা।
0: হ্যাঁ নিশ্চয়ই, আপনিও ভালো থাকবেন। আর দেখুন, আমরা আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো কোনো ব্যাপার রয়েছে, ধরুন আমাদের সবার যে সব কিছুই খুব পছন্দের বা আমরা জীবনে চাইলেই যে সবটুকু সব সময় পাচ্ছি তা কিন্তু নয়। কম মানে আমাদের জীবনে ওই যে বললাম, যেটুকু পাওয়ার থাকে আমরা সেটুকুই পাই, ঈশ্বর আমাদের সেটুকুই দেন। পরম, আমরা যদি পরম শক্তিমান যিনি আমাদের চালনা করেন আমরা যাকে বলি, তো আমাদের যেটুকু পাওয়ার সেটুকুই। কিন্তু আপনার পছন্দের তালিকা যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, যে মানুষের এই যে আন্তরিকতা আপনাকে মুগ্ধ করে এবং এটাই আপনার কাছে পছন্দের, এই জায়গায় দাঁড়িয়ে একটা ভীষণ ভালো লাগা কাজ করলো। আপনি ভালো থাকবেন এবং এভাবেই ভালো, আমাদের প্রত্যেককে ভালো রাখবেন, আপনি খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরেকজন শ্রোতা বন্ধু, তার অভিজ্ঞতার কথা শুনলাম। তো আমাদের জীবনে এই যে বলি, আমাদের পছন্দ বা অপছন্দগুলো সবসময় যে আমাদের হাতে থাকে তা কিন্তু নয়। জীবন আমাদের যেমনভাবে দেখায়, যতখানি দেয়, যতটুকু দেয়, তার ভিত্তিতেই আমাদের জীবনকে দেখা হয়, শোনা হয়, জানা হয়। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: কিছু কথায় কিছু গানে। লাইফ ফোনিন এই অনুষ্ঠানে যে গানটি শুনে ফিরে এলাম, গানটি গেয়েছেন সাধনা সরগম। আর আজ কথা বলছি আপনার পছন্দের তালিকায় সবার উপরে কোনটা থাকছে। কথা তো বলছি, তবে এই মুহূর্তে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে মধুমিতা। ওর সঙ্গে একটু কথা বলে নি।
1: দিদি সুপ্রভাত, এবং সুপ্রভাত সকলকে। আর কেমন আছো দিদি?
0: আমি ভালো আছি, আর তুমি কেমন আছো বলো?
1: ভীষণ ভালো, তোমাকে দেখলে এমনিতেই দিনটা ভালো যায় আমার।
0: ঠিক আছে, কিন্তু সকাল
1: আড্ডা বসে আমাদের।
0: আর সকাল সকাল কিছু খাওয়া দাওয়া করে এসছো তো?
1: হ্যাঁ, ওই তাড়াহুড়ো করে আসতে যেটুকু খাওয়া হয় আর কি সেটুকুই। আর চলবে এরকম গানের অনুষ্ঠান সারাদিন, আর টুকটাক টুকটাক করে মুখটাও চলবে।
0: তো আজকের মানে এই যে বিষয় আজকে আমরা ভেবেছি কিছু কথায় কিছু গানে, যে ধরো পছন্দের তালিকায় তোমার সব থেকে ওপরে কি আছে, তোমার কথাটা একটু শুনি।
1: দিদি আমি তো ভীষণ খেতে ভালোবাসি আর ঘুরতে ভালোবাসি।
0: আচ্ছা,
1: প্রচন্ড মানে খাদ্য রসিক বলতে পারো।
0: আচ্ছা,
1: মানে খাওয়াটাকে আমি প্রাধান্য দিই।
0: হ্যাঁ,
1: আর ঘুরে বেড়ানো,
0: ঘুরে বেড়ানো।
1: হ্যাঁ,
0: যদি দুটোর মধ্যে একটাকে সিলেক্ট করতে বলা হয় যে তুমি একটা ঠিক করবে, কোনটা?
1: ঘুরে বেড়ানো।
0: আমি জানি যে তুমি এটাই বলবে। আসলেই তাই, আমরা কিন্তু সবাই মানে ধরো ঘুরে বেড়ানোটা সবসময় যে একেবারে মানে বাইরে গিয়ে কাছাকাছি কোথাও ঘুরে বেড়ানো হয়, কিন্তু আবার কখনো কখনো ধরো ইচ্ছে থাকলেও বেরোনো যাচ্ছে না কাজকর্মের চাপে, তখন মনে মনে হয় একটু
1: মনে মনে ঘুরে আসি,
0: মনে মনেও কিন্তু একটু ঘুরে আসা যায়।
1: একদম।
0: তাহলে তোমার পছন্দের তালিকা
1: প্রথমেই রয়েছে ঘুরে বেড়ানো,
0: তারপরে দ্বিতীয় খাবার,
1: দ্বিতীয় খাবার,
0: আর তারপরে
1: তারপরে ঘুমানো।
0: একদম একদম, মানে পছন্দের তালিকাগুলো কিরকম মিলে মিলে যায়।
1: একদম দিদি,
0: সত্যি তাই। তো যাই হোক, তো আমরা শ্রোতা বন্ধুদের সঙ্গে অবশ্যই কথা বলবো, এবং আরো বেশ কিছুক্ষণ তো চলবেই। মধুমিতা এসে গেছে জল শহর থেকে, আর পরবর্তী যে কাজটুকু সেটুকু ও তো চালিয়েই নেবে, আর এই অনুষ্ঠানকেও ও দীর্ঘায়িত করবে। সব থাকবেন ওর সঙ্গে, শুনবেন পরবর্তী অনুষ্ঠানগুলো। আর এই মুহূর্তে একটা গান শুনি।
1: একদম দিদি।

সঙ্গে রয়েছেন আমাদের আরো এক শ্রোতা বন্ধু, আমরা শুনে নেব। সংযোগ বিচ্ছিন্ন, এই মুহূর্তে সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে, আমরা গানটি শুনে নিই।

0: সত্যি এক একজন মানুষ এক এক রকম, তাদের পছন্দ এক এক রকম। শুনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ,
1: আমি
0: কে বলছেন, কোথা
1: শিলিগুড়ি
0: থেকে বলছেন?
1: শিলিগুড়ির থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: শিলিগুড়িতে বলছি, আমার সবচেয়ে ভালো লাগে
0: হ্যাঁ দিদি, আগে নামটা
1: কাশ্মীর
0: বলুন আপনার,
1: সুন্দরবন।
0: একটু নামটা বলুন।
1: নিবেদিতা দত্ত।
0: গীতা দত্ত?
1: নিবেদিতা, নিবেদিতা।
0: ও ও সরি, হ্যাঁ নিবেদিতা দত্ত, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, আমার সবচেয়ে পছন্দ ভালো হোক মন্দ হোক নিজের হাতে রান্না করা আর নিজে বেড়ে লোককে খাওয়াতে দেওয়া।
0: বাহ, এটা তো ভীষণ ভালো কথা, নিজে রেঁধে বেড়ে লোককে খাওয়ানো, অর্থাৎ
1: খেতবাসী হোক আর
0: হ্যাঁ হ্যাঁ
1: হোক আমি নিজের হাতে বেড়ে দিতে আমার খুব ভালো লাগে।
0: একদম, এটা তো ভীষণই ভালো কথা। আর পেট পূর্ণ থাকলে কিন্তু মনও খুব শান্তি পায়, তাই তো? নিজের হাতে করে কাউকে রেঁধে খাওয়ালে নিজের হাতের গুণটা যেমন প্রকাশ পায়, তেমনি আমার মনের কথা, মনের যে আশা, সেটাও কিন্তু তৃপ্তি পায়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আর
1: আমার
0: কিছু,
1: তেরো
0: আর কিছু
1: বছর
0: ইচ্ছে?
1: হলো আমি এখনো নিজের হাতে দুপুরবেলা খাই।
0: হুম হুম
1: হ্যাঁ,
0: বাহ, এটা
1: বললাম
0: খুবই
1: আমার
0: ভালো
1: তিরাশি
0: কথা,
1: বছর বয়স চলছে, আমি এখনো নিজের হাতে রান্না করি।
0: এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, এত বয়সেও আপনি নিজের হাতে রান্না করছেন, ভীষণ ভালো। হাতের কাজ এত সুন্দর সুনিপুণভাবে করে চলেছেন এবং সবার মনকে আনন্দ দিচ্ছেন, খুব ভালো কথা নিবেদিতা দেবী। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, শুনতে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
1: তুমি বললাম আমি এত বয়স্ক, তোমরা ভালো থেকো, আমার অনেক স্নেহ থাকলো
0: একদম
1: তোমাদের
0: একদম
1: জন্য।
0: একদম একদম একদম, আমরা সবাই মিলে ভালো থাকবো,
1: ঠিক
0: শুনতে
1: আছে।
0: থাকুন। কথা বললাম নিবেদিতা দেবীর সঙ্গে, ওনার রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে, এটা কিন্তু একটা বেশ ভালো কথা। রান্নার মধ্যে দিয়েই নিজের মনের ভাব প্রকাশ করে, নিজের মনের ভাবটা প্রকাশ পায়। আর খেতে তো আমরা সকলেই ভালোবাসি, কার না ভালো লাগে, সবাই কিন্তু আমরা পেটুক, খেতে আমাদের সবারই ভালো লাগে, তাই নিজেও খান এবং অপরকেও খাওয়ান। শুনতে থাকুন এই গানটি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

পছন্দের তালিকায় রয়েছে এমন কিছু যা আমাদের সঙ্গে বলা যায়। আমাদের সঙ্গে কথা বলতে ফোন করুন 9434076705 এই নম্বরে। আপনার কি বেশি ভালো লাগে, গান শুনতে নাকি অন্য কিছু? অবশ্যই ফোন করে জানান 9434076705 এই নম্বরে। আরও একটি গান শুনে নেব শিল্পী তালাত মেহমুদ।

0: সঙ্গে রয়েছেন আমাদের আরও এক শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব রাঙাপানি নারায়ণ থেকে প্রফুল্ল বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফুল্লবাবু বলুন।
1: হ্যাঁ, তো আজকের বিষয়টা একটু শোনালে ভালো হয়।
0: আজকের বিষয়, কোন জিনিস আপনার প্রথম পছন্দ, তালিকায় প্রথম পছন্দের?
1: মানে খাদ্যদ্রব্য থেকে
0: যা খুশি, আপনি কি
1: যা
0: পছন্দ
1: খুশি।
0: করেন করতে?
1: হ্যাঁ, তবে যেগুলো আমরা দেখি
0: হুম
1: মানে খাবার জিনিস, আমরা
0: হুম
1: তো খাবার দিক দিয়ে মিষ্টি জাতীয় বেশি খাই,
0: হুম হুম
1: ওইটা আমার বেশি পছন্দ।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ওই যে কোনো মেলায় হোক
0: হ্যাঁ,
1: আর যে কোনো জায়গায় হোক,
0: হুম হুম
1: হ্যাঁ, ওই আগে একটু মিষ্টির দোকানগুলোকে একটু ঘুরবো, হ্যাঁ,
0: হুম
1: যে এই জিনিসটা দরকার বেশি।
0: আচ্ছা,
1: আর যেখানে আমি ওই সন পাপড়ি পাই
0: হুম হুম
1: ওইটা বেশি, আরো ওইটা
0: আচ্ছা
1: মানে এক প্যাকেট নিবই। হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা,
1: আর খাওয়া খাদ্য তো থাকে সারা প্রতি সময়ে। হুম
0: হ্যাঁ,
1: হুম আর কাপড় চোপড় দিক দিয়ে দেখি যেগুলো আমার পছন্দ, ওই সবুজ জাতীয়, মানে ধরুন
0: আচ্ছা,
1: আমাদের গায়ে যে নীল বা সবুজ ধরনের
0: হ্যাঁ, সবুজ
1: রঙের
0: রঙের পোশাক
1: কাপড়টা আমি
0: আপনার
1: বেশি ব্যবহার করি।
0: ভালো লাগে? আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ হ্যাঁ, আমি আজও পর্যন্ত লাল কাপড় ব্যবহার করিনি। হ্যাঁ,
0: আচ্ছা,
1: আমি ওই বেশি করে সবুজ, হয়তো নীল, এই ধরনের শ্যামলা,
0: হুম হুম
1: এই ধরনের কাপড়গুলো বেশি পছন্দ করি সব থেকে,
0: আচ্ছা,
1: আর ব্যবহার করি সেই এখনো পরে বেড়াচ্ছি
0: হুম
1: এগুলো
0: হুম
1: নিয়ে।
0: হুম
1: হুম হ্যাঁ, আর যে যেই জিনিসটা মানে প্রকৃতির মানে যেগুলো থেকে পাওয়া যায়, যে
0: হুম
1: সবুজ, হ্যাঁ, প্রকৃতি
0: হুম
1: এটাই, কালারটা যে যেটা চোখা চোখা কালার, ওটা ওটা আর গ্রহণ করি।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: তাহলে নীল সবুজ রং আপনার ভীষণ পছন্দের, আর
1: হ্যাঁ,
0: মিষ্টি
1: ভীষণ
0: জাতীয়
1: পছন্দ।
0: জিনিস আপনি খেতে পছন্দ করেন?
1: হ্যাঁ, কারণ
0: আচ্ছা,
1: আমি সবুজের সঙ্গে থাকি তো মিলেমিশে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ, এই জন্য আমার সবুজটাই বেশি, তার কারণে কৃষিকাজ সবুজ আমার,
0: একদম একদম,
1: এই
0: জীবনের
1: জন্য
0: সঙ্গে
1: সবুজ
0: সবুজটা
1: জিনিস,
0: জড়িয়ে গেছে,
1: হ্যাঁ, জড়িয়ে গেছে, এই এই জন্য সবুজটাই আমার বেশি
0: একদম
1: পছন্দ।
0: ঠিক আছে প্রফুল্লবাবু। আপনার এই সুন্দর কথা আমাদের খুব ভালো লাগলো। সবুজটা আমাদের প্রত্যেকেরই ভালো লাগা উচিত, কারণ
1: হ্যাঁ হ্যাঁ
0: আমাদের
1: হ্যাঁ হ্যাঁ
0: প্রকৃতিই তো সবুজ, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, তাহলে মিষ্টি জাতীয় কিছু বানানো হয়, নিজের থেকে কিছু বানান কি?
1: হ্যাঁ, আমি তো কৃষিকাজে থেকে মানে কৃষিকাজে করি, তো সবুজ জাতীয় জিনিস, ফল শাক সবজি সব তো বাড়িতেই তৈরি করি। হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা
1: ধান চাল, হ্যাঁ,
0: আচ্ছা,
1: এই নিয়ে চলতেছি।
0: একদম
1: হ্যাঁ
0: ঠিক আছে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল, আর
1: হ্যাঁ
0: শুনতে
1: হ্যাঁ হ্যাঁ
0: থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
1: হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
0: এবারের গানটা শুনুন শিল্পী মান্নাদের কণ্ঠে, সময় আর হাতে নেই, এটাই আমাদের শেষ গান, শুনুন শিল্পী মান্নাদের কণ্ঠে এই গানটি।

0: বিছুড়ে কোনা।
1: কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি এখানে শেষ হলো। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে রবি কিরণে। মহর্ষি দেবেন্দ্রনাথ আধ্যাত্ম সাধনায় শুধু ব্রহ্মবিহারই করেননি, জীবন এবং জগতের মধ্যে খুঁজেছেন পরম কল্যাণময় ব্রহ্মের রূপ এবং ঐশ্বর্যকে। সঙ্গীত হল সেই ব্রহ্ম বিভূতির বিচ্ছুরণ। মহর্ষি তাই নিজে সঙ্গীতজ্ঞ না হয়েও ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের রসজ্ঞ ছিলেন। সঙ্গীত ছিল তার কাছে ঈশ্বরের মতোই। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির হাওয়ায় তখন গান ভেসে বেড়াত। ভালো গায়কের সন্ধান পেলেই তিনি তাকে আমন্ত্রণ জানাতেন। সবশেষে কাউকে কাউকে ঠাকুর বাড়িতে রেখে দিতেন সন্তানদের সঙ্গীত শিক্ষক হিসেবে। একসময় যদুভট্টের মতো সঙ্গীতজ্ঞ এসেছিলেন ঠাকুর পরিবারের সঙ্গীত শিক্ষক হয়ে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তখন ভারতীয় সঙ্গীতের এক মিলন তীর্থ। সঙ্গীত ছিল সেই সময় ঠাকুরবাড়ির আভিজাত্যের প্রধান অঙ্গ। ফিরব আরও আলোচনা নিয়ে, শুনে নেব রবীন্দ্রসঙ্গীত। শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

এক সাংগীতিক আবহাওয়াতে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম। পিতা মহর্ষি সঙ্গীত প্রতিভার ফলে রবীন্দ্র অগ্রজদের অনেকেই তখন গান বাজনায় বেশ দক্ষতা লাভ করেছেন, যেমন দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ এবং অন্যান্য দাতারা হেমেন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, প্রায় সবারই সঙ্গীতে মাতোয়ারা সকলে। রবীন্দ্রনাথের শৈশব এবং কৈশোরের উন্মেষ হল এক সুরমণ্ডলের মধ্যে। সঙ্গীত সুধা সাগরের বেলাভূমিতে দাঁড়িয়ে এই রূপ বৈচিত্র্যময় পৃথিবীর সঙ্গে তার শুভদৃষ্টি। তাই পরবর্তী জীবনে রবীন্দ্রনাথ হলেন বাংলা গানের এক নতুন ঐতিহ্য এবং ধারার পথিকৃৎ। শুনে নেব আরও একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

রবীন্দ্রনাথ তার শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে এক জায়গায় বলেছেন, বড়দাদা বিলিতি বাঁশি বাজাতেন, কিন্তু সে গানের জন্য নয়, অঙ্ক দিয়ে এক এক রাগিনীতে সুর মেপে নেওয়ার জন্য। দ্বিজেন্দ্রনাথ ভালো অর্গান এবং বাঁশি বাজাতে পারতেন। মেজদা সত্যেন্দ্রনাথ ছিলেন হিন্দুস্থানি সঙ্গীতে পারদর্শী। হেমেন্দ্রনাথকে দেখেছেন প্রতিদিন তানপুরা কাঁধে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করতে। ভাইদের মধ্যে তিনি কেবল ওস্তাদের কাছে তামিল নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষজ্ঞ হয়েছিলেন। রবীন্দ্রনাথের কৈশোরের সঙ্গীত জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন জ্যোতিদা অর্থাৎ জ্যোতিরীন্দ্রনাথ। শুধু সঙ্গীত নয়, সাহিত্য এবং চিত্রকলাতেও তিনি রবীন্দ্রনাথের অনুপ্রেরণার স্থল ছিলেন। বৃহৎ পরিবারে তিনি প্রথম প্রভাতের রবিকে মধ্যাহ্নের দীপ্ত প্রতিভা সূর্য বলে চিনতে পেরেছিলেন। অর্গানে জ্যোতিদা সুর বাজিয়ে যাচ্ছেন, কিশোর রবীন্দ্রনাথ পাশে বসে সুরের সঙ্গে শব্দের কুসুম গেঁথে এক একটি নিটোল সঙ্গীত রচনা করেছেন। ফিরে আসছি গানে, শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার।

রবীন্দ্রনাথ তার অগ্রজদের মধ্যে সপ্তম ভ্রাতা সৌমেন্দ্রনাথকে দেখেছেন সত্যকার এক আত্মনিমগ্ন সঙ্গীত সাধক হিসেবে। পরবর্তীকালে তার সুকণ্ঠের খ্যাতি বেশ লোক প্রচারিত হয়েছিল। ঠাকুরবাড়িতে দেশি এবং বিদেশি দুই ধারার সঙ্গীতের চর্চা হতো। ঠাকুরবাড়িতে সেকালে সঙ্গীতের আসর বসত, কখনো বড় বড় সঙ্গীতজ্ঞরা সে আসরে আসতেন, আবার কখনো ঘরের লোকদের নিয়ে নিতান্ত ঘরোয়া আসর বসত। এই আসরে বাড়ির কিশোর কিশোরীরা অনেক সময় বয়স্কদের রচিত ধ্রুপদ গান পরিবেশন করত, কিন্তু রবীন্দ্রনাথ তখন সেই সব আসরের পক্ষে খুবই নাবালক, তাই সেই সব আসরে প্রবেশাধিকার পাননি। তবুও কৌতূহলে সেই আসরের গান কখনো কখনো হয়তো লুকিয়ে চুরিয়ে চিকের আড়াল থেকে শুনেছিলেন রবীন্দ্রনাথ। তিনি এক জায়গায় বলেছেন, ছেলেবেলায় যে সমস্ত গান সর্বদা আমার শোনার অভ্যাস ছিল সে শখের দলের গান নয়, তাই আমার মনে কালওয়াতি গানের একটা ঠাট আপনি গড়ে উঠেছে। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে ঠাকুরবাড়ির সঙ্গীত পরিমণ্ডলের শৈশবের উন্মেষ প্রসঙ্গে বলেছেন, আমাদের পরিবারে গান চর্চার মধ্যেই শিশুকাল হইতে বাড়িয়া উঠিয়াছি, কবে যে গান গাহিতে পারিতাম না তাহা মনে পড়ে না। এছাড়া তার সঙ্গীত জীবন সম্পর্কে দিলীপ কুমার রায় বলেছেন, আড়ালে আপডালে থেকে যতটুকু শুনেছি সেইটুকু আমার শেখা, বারান্দা পার হতে গিয়ে কিংবা জানালার ওপাশে বসে থাকাকালে যে সব সুর ভেসে আসত কানে সেগুলি মনের ভিতর গুঞ্জন করে ফিরত প্রতিনিয়ত, তার থেকে পেয়েছি আমি গানের প্রেরণা। শুনে নেব শিল্পী বিক্রম সিংয়ের কণ্ঠে আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

কিশোর রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষার শুরু হয়েছিল সেই যুগের প্রখ্যাত ধ্রুপদ গায়ক বিষ্ণু চক্রবর্তীর কাছে। পরে শিক্ষক হয়েছিলেন ভারতের দ্বিতীয় তানসেন যদুভট্ট। যদুভট্ট রবীন্দ্রনাথের উপর প্রথমে জীবনে অসীম প্রভাব বিস্তার করেছিলেন। গভীর শ্রদ্ধা এবং ভক্তির আসন অধিকার করেছিলেন তিনি সঙ্গীত প্রতিভার গুণে রবীন্দ্র মানুষে। পরবর্তীকালে আরও এক সঙ্গীত ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক হয়েছিলেন, তার নাম শ্রীকণ্ঠ সিংহ। এই তিনজন তার সঙ্গীত শিক্ষার গুরু, যারা রবীন্দ্রনাথের সঙ্গে সুরলোকের সেতুবন্ধন রচনা করে দিয়েছিলেন, যাদের প্রভাব কখনোই অস্বীকার করা যায় না। স্বয়ং রবীন্দ্রনাথ বহু জায়গায় বহুবার সশ্রদ্ধভাবে এই সব সঙ্গীতগুণীকে স্মরণ করেছেন। এবারে শুনব শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান।

ছোটবেলা থেকে কবিতা এবং গানে সুর দিতে আরম্ভ করেন রবীন্দ্রনাথ। পুত্রের সৃষ্টিক্ষমতার কথা কানে গেলে মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে ডেকে মাঝে মাঝে ঝলক রবির কথা শুনতেন। তারিফ করে তিনি বলতেন, রবি আমাদের বাংলাদেশের বুলবুল। একবার মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ একটি গান রচনা করেছিলেন। বাবার কাছে ডাক পড়ল রবীন্দ্রনাথের, শুনতে চাইলেন গান। শোনা যায়, ঈশ্বরপ্রেমী পিতা বালক রবিকে লক্ষ্য করে উপস্থিত সবাইকে বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত এবং সাহিত্যের আদর বুঝিত তবে কবিকে পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই তখন আমাকেই সেই কাজ করিতে হইবে। এই কথা বলেই মহর্ষি পুত্রের হাতে 500 টাকার একটা চেক তুলে দিয়েছিলেন। বয়ঃসন্ধির বর্ণালী লগ্নে রবীন্দ্রনাথের সৃষ্টিক্ষমতার যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ হল। কবিতা গান আর নাটকের সৃষ্টিধারায় আনল বৈচিত্র্য। প্রেম স্বদেশ চেতনায় যেন উষ্ণ প্রশ্রবণ। ভানুসিংহের পদাবলী আর স্বদেশী গান এই প্রশ্রবণের প্রবাহ।

এতক্ষণ শুনলেন রবি কিরণে, অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে সময় বেলা ১২টা, শুরু হচ্ছে সাহিত্য বাসর প্রান্তিক। আজ স্বরচিত কবিতা রচনায় রয়েছেন শিল্পী চন্দ্রাণী চৌধুরী, গল্প লেখায় রয়েছেন শিল্পী তাপসী ঘোষ এবং ছোট গল্পে রয়েছেন কবিতায় রয়েছেন শিল্পী মৃদুলা দেবনাথ, আলাপচারিতায় অনামিকা দেব। শুনুন সাহিত্য বাসর প্রান্তিক।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির প্রান্তিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে প্রান্তিক অনুষ্ঠান, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা এমন অনেক মানুষকে নিয়ে আসি যারা শিল্প সাহিত্যের কর্মে নিজেরা নিজেদেরকে মহিমান্বিত করেছেন এবং সমাজকে অনেক নতুন নতুন শিল্প সৃষ্টি করে উপহার দিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে ঠিক তেমনই আমরা তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বদের পেয়ে গিয়েছি। আর বিশিষ্ট ব্যক্তিত্ব বলতে গেলেই বলতে হয় কাজী নজরুল ইসলামের একটি কথা দিয়ে, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ সেই নারী সৃষ্টিশীলতাকে এক অন্য রূপ দেয়, নারী সমাজকে অন্য এক দিশা দেখায় এবং তার ভাবনা, তার লেখা তারা যখন ব্যক্ত করেন তখন প্রত্যেকটি নারী কোথাও যেন আমাদেরকে এক নতুন উন্মুক্ত আকাশের দিকে নিয়ে যান। ঠিক তেমনই আজ আমরা তিনজন সেই মহান নারী রচয়িতাদের পেয়ে গিয়েছি। এক এক করে তাদের পরিচয় করাবো এবং অবশ্যই তাদের থেকে আমরা শুনে নেব তাদের কিছু শিল্প এবং সৃষ্টিকর্ম সম্পর্কে। আমাদের মধ্যে আজ প্রান্তিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন চন্দ্রাণী চৌধুরী, সাথে রয়েছেন তাপসী ঘোষ এবং মৃদুলা দেবনাথ। আপনাদের তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে। নমস্কার। প্রথমে আমরা চন্দ্রানিদির কাছে যাই। নমস্কার চন্দ্রানিদি।
1: নমস্কার।
0: এই যে আপনার শিল্প সৃষ্টি, ঠিক কবে থেকে এই সূচনাটা হয়েছিল?
1: আমার বাড়ির পরিবেশে সাংস্কৃতিক চর্চাটা প্রায় ছোটবেলা থেকেই। আমার ঠাকুরদা অমৃতাক্ষর ছন্দে কবিতা লিখতেন, তবে একদম ছোটোর থেকে কমিক্স পড়া থেকে যখন শুরু হয়েছে পড়াশুনোর চর্চাটা খুব বেশি ছিল। তারপর লেখালেখি স্কুল 8-9 ওঠার পর থেকে লেখালেখি মোটামুটি অল্প বিস্তর কবিতা লেখা, তারপরে চলে গেলাম ভ্রমণ লেখায়। নানা জায়গায় ঘুরতে যেতাম, ঘুরে এসে বা যেতে যেতে ট্রেনে বসে হয়তো লিখছি, এরকম লিখেছি। তারপর 2002 প্রথম প্রকাশ পেয়েছিল লেখা,

0: মানে ওটা ছিল সংবাদপত্রের পাতায় একটা লেখা বেরিয়েছিল।
1: তাহলে আমরা আজকের যে এই অনুষ্ঠানের সূচনা করব, আমরা সূচনাতে কি শুনবো আজকে আপনি বলুন।
0: আমি মূলত কবিতা লিখি, কবিতাই আমার প্রিয় বিষয়। তাছাড়াও আমার চারটি যে বই বেরিয়েছে তার মধ্যে দুটো কাব্যগ্রন্থ আর একটা ছড়ার বই বেরিয়েছে। আর একটা বই বলাক্কা প্রকাশনী থেকে আমার প্রকাশিত হয়েছে, একটা ইতিহাস নির্ভর বই, চাঁচল ও গৌরীর ইতিহাস, বইটা বেরিয়েছে আমার বলাক্কা প্রকাশনী থেকে। তবে আমি আজকে কবিতাই পড়ব।
1: বাহ, আমরা কবিতায় আজ বেঁধে বেঁধে থাকব, শুরু করি তাহলে।
0: হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। আকাশ ছুঁয়ে যে শব্দ মানুষের হৃদয়ে পৌঁছে যায়, সেই প্রিয় আকাশবাণীর মঞ্চে আমন্ত্রিত হতে পেরে আমি সত্যি আনন্দিত ও কৃতজ্ঞ। কবিতা তো শুধু শব্দ নয়, অনুভূতির এক নীরব সেতুবন্ধন। আজ সেই অনুভূতির কিছু মুহূর্ত সবার সাথে ভাগ করে নেব। আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার একটি কবিতা পাঠ করছি।
1: বাহ, চমৎকার। আসলে গুরুদেব ছাড়া যেন আমাদের জীবন কোথাও থমকে যায়, তিনি সর্বত্র রয়েছেন।
0: মানে মনে হয় রবি ঠাকুরকে নিয়েই আমরা জড়িয়েই আছি। আমার কবিতা আমার রবি ঠাকুর। আমার মনের ঘরে যিনি বসে আছেন তিনি আমার প্রাণের মানুষ। দেওয়ালে টাঙানো তার ছবি ঘুরে ফিরে দেখি বাড়ি বাড়ি, অবাক বিস্ময়ে ঘোর লাগা চোখে চেয়ে থাকি দিব্যকান্তি মানুষটির দিকে। তার সৃষ্টি সম্ভার থেকে এক আজলা নিয়েই পুজো করি তাকে। আমার হৃদয়ের অন্তঃস্থলের প্রগাঢ় অনুভূতি গেয়ে ওঠে তার গান, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। আবার তাকে আশ্রয় করেই অক্ষরের মেলবন্ধনে শব্দের পর শব্দ সাজিয়ে তার চরণে নিবেদন করি। তিনি আমার বড় প্রিয়জন, তাকে ছুঁয়েই আমার এই পথ চলা। তিনি যে আমার আত্মার আত্মীয়, আমার প্রাণের মানুষ রবি ঠাকুর।
1: বাহ, আসলে এই কবিতার মাধ্যমে আবারও ধরা পড়ল যে আমাদের সকলের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর সকলের মতো। আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পাই নিজেদের মধ্যে, এবং নিজেদের যে উপলব্ধি রয়েছে তার মধ্যে দিয়ে মিশিয়ে নিই গুরুদেবকে। কবিতার পর না হয় আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটু ভিন্ন মাত্রায় আমরা পৌঁছব এবং শুনে নেব আরও কিছু সৃজনশীল কর্ম। তার মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি তাপসীদিকে, তাপসী ঘোষ।
2: নমস্কার।
1: নমস্কার তাপসীদি। যেটা আমরা জানি আপনার সম্পর্কে, যে আপনি লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত, লেখালেখি, প্রকাশনা সব কিছুর সাথে আপনি যুক্ত। আজ আকাশবাণী স্টুডিওতে আমাদের শ্রোতা বন্ধুদের ঠিক কি শুনিয়ে আপনি আমাদেরকে সকলকে ঋদ্ধ এবং সমৃদ্ধ করবেন?
2: প্রথমেই আমি আকাশবাণীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। তো আমি আমার ছোট একটা অনুগল্প নিয়ে শুরু করছি। নিত্যদিন আমরা যে সব মানুষের সাথে মেলামেশা করি তাদের মুখের মিষ্টি ভাষায় আমরা আকৃষ্ট হই, কিন্তু সেই মিষ্টি ভাষার পেছনে যে তার চারিত্রিক গুণাবলী কী ধরনের হতে পারে সে নিয়েই আমার একটা ছোট অনুগল্প। তো আমি পাঠ করছি, গল্পটির নাম লজ্জাহীন। রেহানার সূত্র ধরেই পাপড়ির সাথে মিমির আলাপ পরিচয়, তারপর ফেসবুক ফ্রেন্ড। ভালোই চলছিল পাপড়ি আর মিষ্টির মধ্যে ফোনে আলাপচারিতা। কথায় কথায় উঠে আসে পাপড়ি রেহানার সম্পর্কে দুই চার কথা নিন্দা করলেও মিমিও ওর হ্যাতে হ্যাঁ করে। দুজনেই আবার প্রতিজ্ঞা করে কেউ কারো কথা রেহানাকে বলবে না, তাহলেও দুঃখ পাবে। দিন রাত ফোনে মিষ্টি কথা বললেও আসলে পাপড়ির স্বভাব হলো অন্যের থেকে কথা কেনা। মিমি তৃতীয় কারো থেকে জানতে পেরেছে পাপড়ি রেহানাকে সত্যি মিথ্যা অনেক কথা বলে রেহানা আর মিমির মধ্যে বন্ধুত্বের সম্পর্কের ফাটল ধরাতে চেয়েছিল। রেহানা বা পাপড়ি কারোর কাছেই সত্যি মিথ্যা প্রমাণ করার চেষ্টা না করে মিষ্টিভাষী পাপড়ির থেকে দূরত্ব রেখে মিমি চলছে। এইসব মিষ্টিভাষী মানুষের স্বরূপ বুঝতে পেরে আর তর্কে জড়ানো ঠিক নয়, কারণ মিষ্টিভাষী পাপড়িরা তো লজ্জাহীনই হয়।
1: বাহ, খুব সুন্দর একটি অনুগল্প আমরা শুনলাম। তো সেই সূত্র ধরেই আমি তাপসের দিকে প্রশ্ন করব। এই যে আপনার যে অনুগল্প, তার মধ্যে আমরা শুনলাম নারী চরিত্র, এই যে নারী চরিত্র যখন আপনি সৃষ্টি করেন আপনার লেখায়, তখন তা কি বাস্তব ভিত্তিক হয় নাকি তার সাথে কিছুটা কল্পনা মিশে যায়?
2: বাস্তবে যা দেখি কলমে তাই ধরা পড়ে, বাস্তবের সাথে কল্পনার কিছু মিল ঘটিয়েই গল্পগুলো উঠে আসে, আর সামাজিক চরিত্রগুলোই প্রাধান্য পায়।
1: আর যখন আপনি নারী চরিত্র সৃষ্টি করছেন, তখন আপনি কি সম্পূর্ণ রকমভাবে নারী পুরুষের ভেদ ভুলে আপনি একজন সৃষ্টিশীল সাহিত্যিক হিসেবে রচনা করতে পারেন, না কোথাও নিজের যে নারীত্ব আছে তা সেই কবিতায় বা সেই লেখায় ধরা পড়ে যায়?
2: না, আমার আলাদা করে সেরকম নারীত্বের ছাপগুলো ধরা পড়ে না। সৃজনশীলতায় আমি নারীদের নিয়েও যেরকম লিখেছি, পুরুষদের নিয়েও লিখেছি। সামাজিকভাবে নারী পুরুষ উভয়ই একটা জায়গায় ধাক্কা খেয়ে থাকেন। আমি যেহেতু নারী, আমার নারীর কলম কখনোই নারীকেই ভালো বলবো পুরুষকে খারাপ সেটা কখনো হতে পারে না। উভয়ের মধ্যে ভালো খারাপ গুণ মিলেমিশে থাকে, সেই থেকে চরিত্রগুলো সৃষ্টি হয়।
1: মানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে চরিত্র নির্ভর। বা এরপর আমরা আবারও ফিরে আসছি কবিতায়। এবার আমরা যাব মৃদুলা দেবনাথের কাছে। নমস্কার মৃদুলাদি।
3: নমস্কার।
1: আজকে এই যে আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে এসেছেন, প্রথমত তো শুনি অভিজ্ঞতাটা কেমন?
3: আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে, আমরা আমন্ত্রিত হয়ে এসেছি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের খুব প্রাণের কাছের একটা মানে প্রতিষ্ঠান, এবং এখানে এসে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমার ব্যক্তিগতভাবে বলি, শিলিগুড়িতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা, কিন্তু বর্তমানে আমি বৈবাহিক সূত্রে কলকাতার বাসিন্দা। তো শিলিগুড়িতে সেই টানটা যে আমার রয়ে গেছে, শেকড়ের টান, সেই টানের সূত্র ধরে আকাশবাণীটা আমার কাছে ভীষণ ভালোবাসার জায়গা। এবং ছোটবেলায় শিশু মহলে আমি অংশগ্রহণ করেছিলাম, তারপর যুব অনুষ্ঠানেতে ছিলাম, তো সেক্ষেত্রে বলতে পারো যে আমার এটা ভীষণ ভালো লাগার একটা মানে ফিরে দেখার একটা জায়গা মনে হচ্ছে। তো সেই জন্য আকাশবাণীতে আজকে এসে আমার ভীষণ ভালো লাগছে।
1: মানে কোথাও একটা চেনা পরিচিত এবং ভালোবাসার জায়গা।
3: একদম একদম।
1: বা তাহলে মৃদুলাদি, আজকে আমরা এই যে শিল্প সংস্কৃতির যেই অলিন্দ আকাশবাণী, তাতে আমরা আপনার থেকে কি উপহার পেতে চলেছি?
3: আচ্ছা, এই সূত্রে আমি আরেকটু বলি, বলাকার যে আমাদের সংস্থা আমাদের লেখনীকে এগিয়ে দেয়, বলাকার সাহিত্য গ্রুপ একটি, তো সেখানকার সাথে আমরা জড়িত এবং সেইভাবেই আমরা লেখালেখিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের এই লেখার পেছনে বলাকার অনেকটা হাত রয়েছে, এবং বলাকাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ না জানালে বোধহয় অন্যায় হবে এক্ষেত্রে। তো সেই জন্য আমি শুরুতে বলাকাকে একটা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমার লেখা এখানে পড়ার সুযোগ পেয়েছি। যেহেতু 25শে বৈশাখ আমরা পেরিয়ে এসেছি কিছুদিন আগেই, তো আমার রবি ঠাকুরকে একটু শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের আমার প্রথম নিবেদন। কবিতাটির নাম আমার রবীন্দ্রনাথ। মারের সাগর পাড়ি দেবার দীক্ষা তোমার কাছে, আধার রাতে আপন আলো জ্বালিয়ে বুকের মাঝে, জীবন পথে চলতে তোমায় ধ্রুব তারা সম, রেখেছি যত্নে পরমানন্দে জীবন আকাশে মম। ছিন্ন করি দুহাতে যত অহমিকা আবরণ, ধুলায় মিশুক আত্মগরিমা জমা যত অনুক্ষণ। পূজার ছলে দেবতারে যদি ভুলে থাকি প্রতিপলে, বৃথা সেই পূজা বৃথা আয়োজন তুমি দিয়েছ বলে। মন মন্দিরে লুকানো রয়েছে যে আনন্দ নিকেতন, তোমারই দৃষ্টিতে অনন্য সৃষ্টিতে খুঁজে ফেরে মোর মন। আনন্দ বেদনা পাওয়া না পাওয়া সবেতে খুঁজি তোমায়, কবে থেকে যেন মনে পড়ে না আজও যাপনটা তুমি ময়। রুদ্র তেজে প্রখর বেলায় বর্ষা মুখর দিনের খেলায়, শরৎকাশের মেঘের মাঝে দক্ষিণা বায়ুর রঙিন সাজে, সকল বেলা হেরি তোমা সখা হে জীবননাথ, হৃদ মাঝারে চির আসীন আমার নিজস্ব রবীন্দ্রনাথ। নমস্কার।
1: অসাধারণ অসাধারণ।
3: ধন্যবাদ।
1: আসলে বৈশাখ মানেই কিন্তু তপ্ততা এবং রুদ্রতা, কিন্তু এই রুদ্র তপ্ত বৈশাখে আমরা কিন্তু আশীর্বাদ রূপী গুরুদেবকে পেয়েছিলাম
3: একদম।
1: তাই আপামর বাঙালি এবং

0: আমরা সবাই সেই জন্য হয়তো কৃতার্থ থাকব আজীবন
1: একদমই
0: রবীন্দ্রনাথকে ধরে। এরপর আমরা আবারও ফিরে আসছি চন্দ্রানিধির কাছে, চন্দ্রানিধির থেকে শুনব আজকে আবার আরও একটি কবিতা।
2: আমি এবার পড়ছি কবিতা আরণ্যক। আসলে আমরা ডুয়ার্সের মানুষ, ডুয়ার্সকে বাদ দিয়ে আমাদের জীবন নিরর্থক, সেই জন্য অরণ্যের উপরে আমার এই কবিতা। কবিতা আরণ্যক। অরণ্যে এলে হেঁটে চলে যাই আরও গভীরে, সবুজ গাঢ় হলে আমার মনও উচাটন হয়। অরণ্যের হাতছানিতে যেন শুনি শ্যামের বাঁশি, শাল সেগুনের মর্মর ধ্বনি বুকের ভেতর কাঁপন দিয়ে যায়। সোঁদা গন্ধে মন মাতাল হয়, অরণ্যের বুক চিরে যে নদী যায়, আমি তার জলে পা ডুবিয়ে মন ভাসাই অকুলে। আকাশের রং ছায়া ফেলে জলে, জঙ্গলি ঝোড়ায় নামলে বুকের গভীরে জাগে প্রাণের আরাম। অচেনা অরণ্যের আশ্চর্য ভুবনে ফিরে পাই চেনা কিশোরী দিন। অরণ্যে এলে খুঁজে পাই এক মায়াবী স্বপ্নের দেশ, নিজের সাথে গোপন কথা বলি, রূপকথা মাখা সবুজের ঘ্রাণ বাড়ি বাড়ি আমাকে জাগায়, আমাকে কাদায়, আমাকে হাসায়। অরণ্যে এলে হৃদয়ের গভীরে এভাবেই অচেনা সুখ প্রস্ফুটিত হতে থাকে।
0: বাহ, এই যে প্রকৃতির একটা ছোঁয়া যেটা আমাদের মনের মধ্যে প্রকাশ পায়, সেটি কখনো কখনো কলমে বেরিয়ে আসে। তুমি যেভাবে ডুয়ার্সকে দেখো, কিংবা যেভাবে প্রকৃতি অরণ্য আমাদের উত্তরবঙ্গ সমৃদ্ধ সম্পূর্ণ রকমভাবে সৃষ্টিশীলতার জন্য, তো এরকম ছাপ কি তোমার আরও লেখায় আসে?
2: আসলে প্রকৃতির উপরেই আমার লেখা বেশি।
0: আচ্ছা,
2: হ্যাঁ, প্রকৃতি নিয়েই আমি মূলত লিখি, আর তাছাড়া সামাজিক বিষয় তো থাকেই। আসলে আমি প্রকৃতিরই কবি।
0: মানে আমাদের উত্তরবঙ্গের পাহাড় হোক, ডুয়ার্স হোক, সব কিছুই তোমার লেখায় সবসময় প্রতিফলিত হয়।
2: হ্যাঁ, এটাও হয় আবার বাইরে কোথাও ঘুরতে গেছি, সেখানে যেমন সমুদ্রের পাড়ে গেছি, সমুদ্রের ধারে ঘুরতে গেছি, তখনকার সেটা নিয়েও লিখি। প্রকৃতি আমার লেখায় বারে বারে ফিরে ফিরে আসে।
0: আচ্ছা, এবার আমরা তাপসীদের থেকে শুনে নেব আরেকটি অনুগল্প।
3: অনুগল্পটি পাঠ করার আগে আমি মৃদুলাদির কথা সূত্র ধরেই আমি বলছি, আমার পাশে মৃদুলাদি, চন্দ্রানিধি আছে, তাদের কবিতায় মুগ্ধ হয়েছি। আর যেটা বলার, বলাকা সাহিত্য থেকে আমি উঠে এসেছি। আমার প্রথম লেখা বেরিয়েছিল বলাকা সাহিত্যে, তো আমি বলাকার কাছে কৃতজ্ঞ। সেখান থেকেই আমার জার্নিটা শুরু হয়েছে, প্রকাশিত হয়েছে ওখানে, ওখান থেকে অনুপ্রাণিত হয়েছে আমি বলাকার থেকে। তো যাক, আজকে এখানে একটা ছোট অনুগল্প আবার শোনাচ্ছি। গল্পটির নাম ইচ্ছেগুলো। নন্দিনী দেবী একান্নবর্তী পরিবারের বউ ছিলেন। উনার শ্বশুরবাড়ির পরিবারে পুরুষদের কথাই কথা, তাদের খেলাপ কেউ হতে পারত না। পরিবারের সব মহিলারা স্বাধীনভাবে চলাফেরা করে, একমাত্র নন্দিনী দেবী বাদে। নন্দিনী দেবীর স্বামী চলে যাওয়ার এক বছর পরেই নন্দিনী দেবী বান্ধবীদের সাথে পুরী বেড়াতে গেলেন। ফেসবুকে ওনার চুড়িদার পরা ছবি দেখে ছেলেমেয়েরা ফোন করে প্রশ্ন করেছে, বাবা যখন কোনো দিন পছন্দ করেনি, তুমি শাড়ি ছেড়ে চুড়িদার পরো, তাহলে বাবা চলে যাওয়ার পরেই বাবার ইচ্ছেকে অসম্মান করেছো কী করে? নন্দিনী দেবী পাল্টা জবাব দিলেন, যে মানুষটা বেঁচে থাকতে আমার ইচ্ছের মর্যাদা দেয়নি, তার কথায় আমাকে উঠতে বসতে হয়েছে দাসীবাদীদের মতো। তাহলে তার চলে যাওয়ার পর আমার ইচ্ছেগুলো আমি পূরণ করতে দ্বিধা করব কেন? নন্দিনী দেবীর থেকে জবাব পেয়ে ছেলেমেয়েরা বুঝতে পারল, তারা বাবার অন্ধপথ প্রদর্শক হয়ে মায়ের ইচ্ছেগুলোকে আর মেরে ফেলতে পারবে না। আমাদের সাংসারিক নারী চরিত্র ঘরে যারা থাকেন, তাদেরকে কত নিজের ইচ্ছে দমন করে যেতে হয় ছেলেমেয়ের জন্য কখনো স্বামীর কাছ থেকে, সেই পটভূমিতেই আমার গল্পটি উঠে এসেছে।
0: বাহ, বেশ সুন্দর একটি গল্প শুনলাম। কোথাও মনে হলো এক নারীর আত্মজাগরণের গল্প। কারণ যখন আমরা বা সমাজের জন্য এই যে সকল নারীরাই, অবশ্যই পুরুষও একই রকমভাবে ভাগিদার, কিন্তু কোথাও নারীকে হয়তো একটু বেশি মানিয়ে নিতে হয়, কিন্তু সেই মানিয়ে নেওয়ার মধ্যে হয়তো আমরা ভুলে যাই নিজেদের ইচ্ছেগুলোকে, প্রাণ খুলে বাঁচাকে অবশ্যই। আর আমি জিজ্ঞাসা করব যে এই বলাকা প্রকাশনী থেকে আপনাদের সকলেরই লেখা প্রকাশিত হয়?
3: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, আর বলাকা গোষ্ঠীতে আপনারা সবসময় লেখালেখির মধ্যে দিয়েই থাকেন?
3: হ্যাঁ, সময় পেলে বা যখনই যেভাবে সম্ভব হয় আমরা চেষ্টা করি বলাকাতে লেখালেখি করি
0: এই গোষ্ঠীর সদস্যদের।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: তাপসীদের থেকে শুনে নিলাম আমরা সুন্দর একটি অনুগল্প। এরপর আমরা ফিরছি মৃদুলাদির কাছে। এবার মৃদুলাদি, তোমার পুটুলিতে আর কি কি সামগ্রী রয়েছে, কি কি শিল্প রয়েছে, সৃজনশীলতা রয়েছে, তা একটু আমাদের কাছে মেলে ধরো।
1: ভারী সুন্দর করে বলল অনামিকা। তো আমি এবার একটা অনুগল্প পাঠ করে শোনাচ্ছি।
0: আচ্ছা।
1: গল্পটির নাম স্বপ্নপূরণ। অবশেষে চাঁপার জীবনও রূপকথা হলো। মা বেঁচে থাকতে যখন সোমা দিদিদের ঘরে কাজ করতে যেত, তখন চাঁপাও বাড়িতে উৎসব অনুষ্ঠানে সাথে যেত। সেবার সোমা দিদির জন্মদিনে কত লোক, কত আয়োজন। এক কোণে গুটিসুটি মেরে চাঁপা সব দেখছিল। তার কিশোরী মন দুধ সাদা লম্বা গাউনে সাজা সোমা দিদিকে দেখে অবাক হয়ে গিয়েছিল। ওদের খিচুড়ি স্কুলে একবার শিক্ষা দিদিমণি রূপকথার গল্প বলেছিল। সেখানে বরফের মতো সাদা সুন্দর যে রাজকন্যার কথা শুনেছিল, সোমা দিদিকে দেখে তার সেই কথাই মনে পড়ে গিয়েছিল। চুপি চুপি নিজের মনের আয়নায় নিজেকে ওই সাজে সাজিয়েছিল চাঁপা। মা মরার পর বাপটা যখন বুধনের কাছে মেলা টাকা নিয়ে ওর বিয়ে দেয় কিশোরী চাঁপা, তখনও ওর মনে সেই রূপকথার রাজকন্যা হবার গল্প স্বপ্ন যত্ন করে রেখেছে। অপুষ্ট অপরিণত শরীরটা যখন প্রবল শারীরিক মানসিক অত্যাচারে বিধ্বস্ত হয়ে শেষ প্রহরে পৌঁছয়, তখন অর্ধচেতনে চাঁপা দেখতে পায় তার মা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর চাঁপা ঠিক রূপকথার সেই রাজকন্যার মতো দুধ সাদা গাউনে সেজে ছুটে এসে মায়ের হাত ধরে সামনের উঁচু সিঁড়িগুলো ভেঙে এগোতে থাকে, এগোতেই থাকে।
0: বাহ, কি সুন্দর এই যে শেষ লাইন দুটো আমরা শুনলাম, সেই শেষ লাইনগুলো রেস ধরে রেখে আমরা না হয় আবারও ফিরি কবিতায়। চন্দ্রানিধি, এবার তোমার সম্ভারে কি রয়েছে সেটি একটু শোনাও।
2: এখন পড়ব আমার কবিতা তোমার বাড়ি যাব।
0: বাহ, নামটা কিন্তু খুব সুন্দর।
2: প্রতি বসন্তে আমি তোমার বাড়ি যাব, পলাশ বনের মাতাল হাওয়ায়, শাল পিয়ালের গহীন বনে ঝড়া পাতাদের মন কেমনের গল্প শোনাব, চাঁদনি রাতে ছড়িয়ে দেব জ্যোৎস্না, কোপাই নদীর শান্ত জলে লক্ষ কথার ঢেউয়ের তালে আগল ভাঙা মন ভাসিয়ে দেব। হাওয়ায় ছড়িয়ে থাকবে আবিরের গন্ধ, ফাগুন আগুন বুকে জড়িয়ে মহুয়া আর মাদলে মাতাল হয়ে ভেসে যাব কবিতার সাথে। সোনাঝুরির ছায়ায় বড্ড পিছু টান, অলৌকিক এক আলোর ছটায় মনের খাতার মরমি কথায় জীবন তোমায় ভালোবেসে যাব।
0: বাহ, এই যে এত সুন্দর সুন্দর কবিতাগুলো আজ আমরা শুনছি, গল্প শুনছি, তার সাথে যখন শুনছি আমাদের কানের মধ্যে আসছে তখন যেন আমরা কোথাও দূরে হারিয়ে যাচ্ছি। যখন আমরা আজকে এই চন্দ্রনীতি পাঠ করলেন, সোনাঝুরির কথা বললেন, ঠিক মনটা যেন বাউলের মতো গিয়ে পৌঁছে গেল শান্তিনিকেতনের সেই লাল মাটির দেশে। যাক, মন ছুটে গেলে হবে না, অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে আবারও এই স্টুডিওতে, এবং মেতে থাকতে হবে সৃজনশীলতায়। সৃজনশীলতার যে সমাহারে আমরা রয়েছি কবিতায়, গল্পে, অনুগল্পে, তার মধ্যে আমরা একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। শেষ মুহূর্তে আমি চাইব মৃদুলাদি একটি ছোট্ট কবিতা বলুন।
1: আমি একটা রম্য কবিতা বলার চেষ্টা করছি, কবিতাটির নাম রোষের বলি। শুনুন মশাই বলছি আমি এই অধমের কথা, শুনলে পরে পাষাণ প্রাণেও লাগবে বড় ব্যথা। ভিড়ের ঠেলায় গলদ ঘর্ম অফিস ফেরত আমি, চায়ের কাপে চুমুক দিতে হোঁচট খেয়ে থামি। জানলা দিয়ে পূর্ণ শশীর অমন রূপটি দেখে কয়েক ছত্র আবেগ ভরে ফেলেছিলেম লিখে। খাতা কলম ছিনিয়ে নিয়ে যেই লিখেছি সবে, চোখ বুলিয়ে গিন্নি বলে আজকে তোমার হবে। চোখ পাকিয়ে জেরা করে কেই পূর্ণ শশী, মাথা চুলকে বলতে গেলাম বৃথাই করো দোষী। জানলা দিয়ে দেখো চেয়ে চাঁদের অমন রূপ, পদ্য লিখতে পারলে গিন্নি তুমিও থাকতে চুপ। হাতখানি নেড়ে বলে গিন্নি বেজায় রোষে, আমায় বুঝি ঠাউরেছে ওই আকাট মুখ্য শেষে। হাজার হাজার মাইল দূরে চাঁদের যে বাস, তার জন্য পদ্য লেখো এ কি সর্বনাশ। ভীমরতিটা দেখছি কেমন উঠছে ক্রমশ বেড়ে, চন্দ্র জানে উঠে কোন দিন পালাবে হাতটি নেড়ে। কালই চললেম বাপের বাড়ি, এখানে আর নয়, বৃথাই হেথায় ঘানি টেনে করছি নিজের ক্ষয়। এই রইল খাতা কলম আবেগ করে জড়, পেটে একটা গামছা বেঁধে চাঁদের তারিফ করো। সেই থেকে যে পেটের মধ্যে ছুচোর হুটোপুটি, সত্যি বলছি চাঁদটাকে যে লাগছে একটা রুটি।
0: বাহ, খুব সুন্দর একটি হাসির কবিতা আমরা শুনলাম, রম্য কবিতা, ভালো লাগলো শুনে। আর এই যে আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, তাতে আমি বলবো যে আমরা আজকে যে এই প্রান্তিক অনুষ্ঠানে আপনাদের তিনজনকে পেলাম, অর্থাৎ চন্দ্রানিধি, তাপসীদি এবং মৃদুলাদি, আপনাদের তিনজনকে পেয়ে আমরা এটুকু বুঝলাম যে একজন নারীর যখন সন্তান গর্ভস্থ থাকে, তারপর সে নমাস অতিক্রম করে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনই প্রত্যেক নারীর মধ্যে অনেক রকম সৃজনশীলতারও জন্ম হয়, যা ধীরে ধীরে একটি কলমের মধ্যে দিয়ে তা কাগজে আসে এবং ভূমিষ্ঠ হয় সেভাবেও। আর সেইভাবে আমরা পেয়ে যাই সুন্দর সুন্দর কত রকম শিল্পকর্ম। আর যখন সেই শিল্পকর্মগুলো আমরা শুনি এবং আকাশবাণীর শ্রোতারা শোনেন, তখন তারা মুগ্ধ হয়ে যান এবং বারবার করে শুনতে চান। এত সুন্দর সুন্দর নতুন নতুন ভাবাবেগ এবং নতুন নতুন ছন্দ কথা, যার মধ্যে দিয়ে আমরা কখনো ছুটে যেতে পারি ডুয়ার্সে, তো কখনো চড়ে যেতে পারি সোনাঝুরিতে, শান্তিনিকেতনে, বোলপুরে। আহা, শিল্পের মধ্যে দিয়ে এটি সম্ভব হয়। আজকে একেবারে ঘড়ির কাঁটা বলছে শেষ মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আসার জন্য। এবং আমরা আগামী দিনের জন্য প্রার্থনা করব যে আপনারা সুন্দরভাবে থাকুন, লেখায় থাকুন, রচনায় থাকুন, কবিতায় থাকুন, এবং আমাদের সকলকে, আকাশবাণীর শ্রোতাদেরকে ঋদ্ধ সমৃদ্ধ করতে থাকুন। ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: আমাদের সাথে আজ এই প্রান্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রাণী চৌধুরী, তাপসী ঘোষ এবং মৃদুলা দেবনাথ। এই তিনজনকে পেয়ে আমরা সত্যি ধন্য এবং কৃতার্থ হলাম। আকাশবাণী শিলিগুড়ির প্রান্তিক অনুষ্ঠান আজ এ পর্যন্তই, ফিরে আসব আমরা অন্য কোনো পর্বে। উপস্থাপনায় আমি অনামিকা দেব।
4: এতক্ষণ শুনলেন প্রান্তিক, উপস্থাপনায় ছিলেন অনামিকা দেব। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই পরবর্তী ঘোষণা।

আজ রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত হবে সুস্বাস্থ্য অনুষ্ঠান। বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি, 9434076705। ঘোষণাটি শুনলেন।

আর একটা গাড়ি আসছে, এবার এবার আমি ঠিক চাপা পড়ে যাব। আমি যাও, রাস্তায় পড়ে আছি, দুটো পাই জখম, উঠে সরে যেতেও পারছি না। গাড়িটা আসছে, ঠিক ঠিক আমার সোজা গাড়িটা আসছে। একটুর জন্য বেঁচে গেলাম, ফুটপাতের ধার ঘেঁষে পড়ে আছি বলেই কোনো মতে রক্ষা পেয়েছি। মাঝ রাস্তা হলে এতক্ষণে আমাকে খুঁজেই পাওয়া যেত না। মনে হচ্ছে বৃষ্টি হবে, সেও তো বিপদ, ভিজে ভিজে শেষ হয়ে যাব। একটা ঝড় উঠে যদি আমাকে নিরাপদ কোনো জায়গায় উড়িয়ে নিয়ে যেত, চাইলেই কি হয়, একেই বলে খোঁড়ার স্বাদ। এই গাড়িটা যে আসছে আমি তো খেয়ালই করিনি, একটু আনমনা হয়ে পড়েছিলাম। আর খেয়াল করেই বা আমার কি লাভ, একটা দুর্যোগ আসছে, সর্বনাশ। রাস্তার আলোগুলো নিভে গেল, ঝড় দুর্যোগের আশঙ্কায় আলো নিভিয়ে দেবার একটা রেওয়াজ এখানে দেখেছি। বাপরে বাপ, কি অন্ধকার! এবার রক্ষে নেই, এ রাস্তার এদিক থেকে একটা লরি আসছে, আর ওদিক থেকে একটা মোটর গাড়ি। এবার এবার কোনো একটা গাড়িকে ফুটপাত ঘেঁষে যেতেই হবে, তার মানে আমার বুকের ওপর দিয়ে এই চাকাটা চলে যাবে। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, অনিবার্য মৃত্যু আমার দিকে দিয়ে আসছে। রক্ষে নেই, কিছুতে আমার রক্ষে নেই, আমি রক্ষা পাবো না। আমি দুটো গাড়ি আসছে। কিভাবে বেঁচে গেলাম জানি না, চেঁচিয়ে উঠেছিলাম ভয়ে। একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে, জোরো হাওয়াটা যেন আমার দুরবস্থাটা দেখে মায়ায় পড়ে রাস্তা থেকে আমাকে ঠেলে সরিয়ে দিতে চাইল। আমি কোনো মতে গড়িয়ে গড়িয়ে রাস্তা থেকে সরতে সরতে একটা আস্তাকুড়ের কাছে চলে এলাম।

0: এবার অন্তত গাড়ি চাপা পড়ার ভয় থেকে বাঁচা গেল। ইস, কি হলো? ও, কাছের চায়ের দোকানের ছেলেটা একটা ভাঙা কড়া ভর্তি উনুনের ছাই আমার উপর ঢেলে দিয়ে চলে গেল। উপায় কি? ভাগ্যের দোষে সবই সয়ে যেতে হবে। এই তো দুপুরবেলা একটা গরু এসে আমাকে অযথা চেটে দিল, তারপর কাছে তরমুজের খোসা দেখে আমাকে ছেড়ে ওগুলো চিবোতে লাগলো। সামনে একটা বাসি রুটি, ওদিকে একটা কুকুর খাচ্ছে, এদিকে ছালুটা আর একটা ঘেয়ো কুকুর আমাকে মাথা থেকে পা পর্যন্ত শুঁকে যাচ্ছে। আগের কুকুরটা রুটিটা দাঁতে কামড়াচ্ছে, ঘেয়োটা রুটির দিকে ছুটে গেল। এবার রুটি নিয়ে শুরু হবে তুই ক্ষুধার্তের খেয়ে খেয়ে আর চিৎকার। রুটি মুখে নিয়ে একটা কুকুর পালালো বলে কানটা আমার রেহাই পেল একটু। আপনারা যারা ভালোবেসে ধৈর্য ধরে আমার কথা শুনছেন, নিশ্চয়ই ভাবছিলেন এত কথা বলছে মানুষটা কে? না, আমি মানুষ নই, তবে ভূত প্রেত দত্তিদানাও নই। আমি কাগজে আঁকা মামুলি একটা নকশা, ইঁট কাঠ দিয়ে বানানো বেশ ছোট্ট একটা বাড়ির নকশা। নকশা হয়ে কি করে মানুষের গলায় কথা বলছি? আসলে আমি একজন খুব নামি লেখিকার একটা গল্পের চরিত্র। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাকে আমার মনের কথা বলার ক্ষমতা দিয়েছেন। এ তো নতুন কিছু নয়, এরকম কত কাহিনীর কথাই তো আপনারা জানেন। রূপকথার গল্পে তো গাছ, পাখি, ফুল, ফল, নদী, পাহাড় সবাই কথা বলে। কাগজে আঁকা খুব ছোট্ট অথচ ভারী সুন্দর একটা বাড়ির নকশা হয়ে তাই আমিও কথা বলছি। মেঘটাকাও থেমেছে, ঝোড়ো হাওয়াও নেই, ভয়ও বিদেয় হয়েছে, বিপদও তেমন কিছু দেখছি না। তাই মনের স্বস্তিতে এই নিরিবিলি পরিবেশে আমার জীবনের কিছু কথা আপনাদের শোনাতে মনটা চাইছে। গোড়া থেকেই বলি, মানে আমার জন্ম থেকে। একবার অতি সুন্দর একটি ছেলের সঙ্গে তেমনি সুন্দর একটি মেয়ে দেখা হয়েছিল। তারপর থেকে দুজনার মনে একই সুরে দুটো বাজনা বাজতে থাকলো। না না, বিয়ের বাজনা নয়, ভালোবাসার বাজনা। বিয়ের জন্য যা খুবই দরকার, মানে আয়, উপার্জন বা বাড়ির ভালো অবস্থা, এসব ওদের ছিল না। দুজনেই লেখাপড়া শিখেছিল, কিন্তু সেসব কাজে দিল না। যার যা ন্যায্য পাওনা, এ সমাজে তা তো জোটে না। তাই ওদের যা জোটে, অর্থাৎ ঝালমুড়ি, তাই দু ঠোঙা নিয়ে বিকেল সন্ধ্যের দিকে দুজনে এসে পার্কের বেঞ্চিতে বসত। এ কথা সে কথা বলে খানিক সময় কাটিয়ে যে যার টিউশনে চলে যেত। ওদের একটা দিনের কথাবার্তা আমার পরিষ্কার মনে পড়ে।
1: আমার কি মনে হয় জানো?
2: বলো।
1: এই ঝালমুড়ির চেয়ে ভালো খেতে পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না।
2: পৃথিবীর কত রকম খাবার তুমি খেয়েছো?
1: পৃথিবীর হাজার খাবার না খেয়েও কথা বলা যায়।
2: বলা যায়? খেয়ে পরখ না করি?
1: নিশ্চয়ই তোমার মতো ভালো মেয়ে আর হয় না। এই কথা বলতে পৃথিবীর সব মেয়েকে আমার পরখ করে দেখার দরকার হয় না।
2: কথায় জেতার কায়দাটা তুমি বেশ রপ্ত করেছো।
1: আচ্ছা, সেই থেকে রাস্তার দিকে তাকিয়ে রয়েছো, আমার কথার উত্তর দিচ্ছ, তাও আমার দিকে তাকিয়ে নয়, রাস্তার দিকে তাকিয়ে। রাস্তায় এমন কি দেখার পেলে?
2: মানুষ।
1: রাস্তার মানুষ? নতুন দেখছো? রাস্তায় মানুষ দেখে দেখে তো হদ্দ হয়েছ, হঠাৎ এমন হাঁ করে দেখার মতো কি আবিষ্কার করলে ওদের মধ্যে?
2: কিছুই না, আসলে পথের দিকে তাকালে সব ছেড়ে মানুষ দেখতে আমার খুব ভালো লাগে। কত রকম মুখ, কত রকম গড়ন, কত রকম চলা, কারোর সঙ্গে কারোর মিল নেই। বৈচিত্র্যের এমন রূপ তুমি কোথাও পাবে না।
1: দেখো, দেখে যাও, নয়ন ভরে বৈচিত্র্য উপভোগ করতে থাকো, তবে পাশের লোকটির দিকে মাঝে মধ্যে ঘাড়টি ঘুরিও, নয়তো স্টিফ নেক হয়ে যেতে পারে।
2: আচ্ছা, রাস্তায় চলতে চলতে তোমার কি দেখতে ভালো লাগে?
1: আমার আমার পথের দুপাশের বাড়ি, কত রকমের বাড়ি, সব আলাদা আলাদা, আর কত বিচিত্র তার চেহারা। দেখো, কোটি কোটি মানুষ পৃথিবীতে, তার মধ্যে অন্তত একজনকে তুমি নিজের মতো করে নিতে পারো, যেমন তোমাকে আমি আপন করে পেলাম। কিন্তু এই যে কোটি কোটি ছড়ানো বাড়ি, তার একটিও তুমি বিত্তবান না হলে নিজের করে নিতে পারো না। যার তেমন পয়সা নেই, সে চাইলে একটি ভালোবাসার মানুষ পাবে, কিন্তু সেভাবে বাড়ি পাবে না।
2: তাতে তেমন কোনো ক্ষতি নেই, বাড়ি তো অনেকেরই থাকে না।
1: আচ্ছা, এই বাড়ি মানেটা কি? পৃথিবীতে তুমি এসেছো, মাটিতে পা ফেলে চলেছ, পৃথিবীব্যাপী সেই ছড়ানো মাটি সবার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে চলেছে। সেখানকার একটুখানি মাটি তোমার না হলে পৃথিবীটা কেমন পরপর হয়ে যায় না? এত বড় পৃথিবীটায় নিজের মতো করে একটু পা রাখার জায়গা তুমি পেলে না, এটা ভাবতে ভালো লাগে? আর যদি তা কোনো মতে পেয়েও যাও, সেখানে যদি সাধ্যের মধ্যে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি মনের মতো করে গড়ে নিতে পারো, বেঁচে থাকার স্বাদটা একটু বাড়ে তো।
2: তা বাড়ে, তবে যা হবার নয় তা ভেবে কি হবে। এই নাও, এবার ওঠো, টিউশনে যেতে হবে না,
1: চলো।
0: ওরা পার্ক ছেড়ে চলে যায়। কিছুদিন বাদে একটা নদীর ধারে এসে ছেলে মেয়ে দুটি বসে।
2: নদীর ধারে এসে জলের সামনে দাঁড়ালে তোমার কিন্তু একটা অস্বস্তি হতেই পারে।
1: অস্বস্তি? কই নাতো, আমার তো বেশ ভালোই লাগছে।
2: আরো ভালো লাগতে পারত।
1: কেন বলতো?
2: তোমার তো বাড়ি দেখতে ভালো লাগে, এখানে সামনে তো কেবল জল আর জল, কেবল একটা দুটো স্টিমার, কিছু নৌকো, কয়েকজন মাঝি মাল্লা, ঘর বাড়ি নজরেই পড়ে না।
1: তোমার চোখে পড়ছে না, কিন্তু বাড়ি আছে।
2: আছে বাড়ি এখানে?
1: নিশ্চয়ই নিশ্চয়ই আছে।
2: কোথায়?
1: আমার পকেটে।
2: পকেটে বাড়ি? মজা করে বলছো না, তোমার মাথাটা গেছে?
1: এরপর তো পকেট থেকে বাড়িটা বের করে দেখাতেই হচ্ছে। এই দেখো, এই ভাঁজ করা কাগজটা খুললেই বাড়ি। নাও খুলে দেখো
2: দেখি। ও মা, তাই বলো, একটা ছোট্ট বাড়ির নকশা এঁকেছো, ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমার আঁকার হাত তো আছে, ভেতরের স্বপ্নটা চমৎকার ফুটিয়ে তুলেছ।
1: ঠিকই বলেছ, ভেতরের স্বপ্ন, ভেতরের স্বপ্ন, এ তো আর কোনোদিনও বাস্তব হয়ে উঠবে না।
2: বাস্তব হতেও পারে, সময় তো বদলায়।
1: হ্যাঁ, এরকম কথা শুনি। যাক গে, নকশাটা তোমার পছন্দ হয়েছে, এতেই আমি খুশি।
2: পছন্দ? পছন্দ কি, দারুণ পছন্দ হয়েছে।
1: দেখো, এই নকশাটা সবকটি রেখার জন্ম হয়েছে আমার স্বপ্নে, তাই তো?

0: কেন?
1: এই নকশাটার নিচে একটা কথা লিখব।
0: কি লিখবে?
1: কলমটা দাও, যা লিখবো তা তো দেখতেই পাবে।
0: বেশ, এই নাও। আমাদের বাড়ি। বাহ, ঠিক লিখেছ, একদম ঠিক আমার মনের কথা। আমাদের বাড়ি,
1: যাদের যেমন এটাই আমাদের বাড়ি। কি বলো, যদি কোনোদিন হয় এরকমটাই হবে আমাদের বাড়ি। সাবধানে রেখো নকশাটা, হারিও না যেন।
2: এইভাবেই আমার জন্ম। ছেলেটির আশা স্বপ্নের কয়েকটা পেন্সিলের দাগের মধ্যেই ছিল আমার জন্ম। তারপরের ঘটনাটা একটু অন্য রকম। আমার জন্মের 6-7 মাস পরে ওই ছেলেটি কোথায় উধাও হয়ে গেল। ওর বাড়ির সবাই কান্নাকাটি করছে, মেয়েটি চোখ মুচছে। কদিন বাদেই সবাই ছেলেটির খবর পেল, খবর পেল ছেলেটিরই লেখা চিঠিতে। মেয়েটিকে সে লিখেছে,
0: তোমাদের সবাইকে কিছু না বলে পালিয়েছিলাম, কারণ আমি এমন একটা চাকরি পেয়েছিলাম যা আমিও চাই না, তোমরাও কেউ চাও না। কিন্তু বাড়ির সবাই অনটনের চাপে শেষ হয়ে যাবার অপেক্ষায়। এ সময় কর্মহীন জীবন আর বইতে পারছিলাম না। আমি সৈনিকের চাকরি নিয়েছি। এ কথা জানালে তোমরা এই চাকরি আমাকে করতে দিতে না, তাই লুকিয়ে চলে এলাম। সব সৈনিকেরই তো যুদ্ধক্ষেত্রে প্রাণ যায় না, ভেবো না, আমি বেঁচে থাকব। কিছুকাল চাকরি করলে আমাদের বাড়িটা কাগজের নকশা থেকে হয়তো মাটিতে নেমে আসবে।
2: চিঠিটায় আরো অনেক কথা ছিল। মনের কষ্ট নিয়ে চোখের জলে ঝাপসা চোখে মেয়েটি সেসব কথা পড়েছিল নিশ্চয়ই। তারপর কেমন করে তার দিন কাটছিল তাও আমি জানি না, কারণ ছেলেটি তো ওদের কাছ থেকে একা পালায়নি। আমিও তো ওর সঙ্গেই ছিলাম, সঙ্গেই থাকি। এই দেশের সীমান্তে এখন গোলাগুলি চলছে। সীমান্তের ওপার থেকে ভিন দেশের গোলাগুলি ছুটে আসছে এপারে। এপার থেকে এদেশের সৈনিকেরা তার উত্তর দিচ্ছে বন্দুক কামান দেগে। এদের মধ্যে বন্দুক হাতে রয়েছে আমার জন্মদাতা সেই ছেলেটি। যুদ্ধের জায়গাটা শব্দে আর লোকের চেঁচামেচিতে ভরে থাকত। এত শব্দে আমার কেমন অস্থির লাগত। কোনো মতে ছেলেটির পোশাকের পকেটে আমি মুখ গুঁজে চোখ বন্ধ করে পড়ে থাকতাম। একদিন শেষে আমার মালিকের সুন্দর চওড়া বুকের মাঝখানে কোথা থেকে একটা গুলি এসে গেঁথে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে আমাকে বলতে লাগলো,
3: তুমি এখন এখান থেকে চলে যাও। তুমি তো কেবল একটা নকশাই নও, তুমি স্বপ্ন যেতে পারে যেখানে খুশি। যত শিগগির পারো তুমি চলে যাও। এখানে এখানে স্বপ্ন খুন হয়, এখানে কেউ কিছু গড়ে তোলার কথা ভাবে না। এখানে বারুদের ধোঁয়ায় তোমার দম বন্ধ হয়ে আসবে। তুমি পালাও, পালাও, পালাও। গ্রামে কোনো কৃষকের কাছে যাও, যারা নিজের হাতে ফসলের বীজ বোনে, মাথায় ফসলের গোজা তুলতে তুলতেও
2: আমি আমার জন্মদাতা মালিকের

0: শেষ কথা রাখার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে একটা ছোট্ট গ্রামে চলে এলাম। চারদিকে ঘুরছি, আড়াল থেকে চাষিদের মনের দিকে লক্ষ্য রাখছি, যার মধ্যে বাড়ি তৈরির ইচ্ছে জাগছে, বুঝবো তার মনে স্বপ্ন হয়ে আমি প্রবেশ করব। কিন্তু কোনো সুযোগই পাচ্ছি না। ইট কাঠের বাড়ির কথা কারুর মুখেই শুনছি না। হঠাৎ একটা সুযোগ মিলল। একটি 12-13 বছরের মেয়ে বাইরে থেকে তাদের কুড়ে ঘরের উঠোনের সামনে আসতেই দাওয়ায় বসায় তার আব্বাজান বলল,
1: কিরে, তেল কিনে ফিরতে এত দেরি হলো?
2: সাকিনার সঙ্গে দেখা হলো, ও ছাড়ছিল না। জানো আব্বা, সাকিনাদের কোটা বাড়ি হচ্ছে, কত ইট এসেছে, বস্তা বস্তা বালি আসছে।
1: আরে রহমতে সামর্থ্য আছে, বাড়ি তুলছে। আমি গরিব, ইচ্ছে থাকলেও কি এসব আমাদের হয়?
0: ইচ্ছে থাকলেও? চাষির মুখের এই কথাটা আমাকে সুযোগ এনে দিল। আমি ওর মনের মধ্যে চলে গিয়ে কথাবার্তা শুরু করে দিলাম। বললাম, চেষ্টা করলে হয় না? চাষির মন বললে,
1: না না হয় না।
0: আমাকে তাড়িয়ে দেবে?
1: আরে বাপু, তোমাকে নিয়ে আমি কি করব? আমি তোমাকে ডেকেছি, ভিদে হও, জ্বালিও না।
0: তোমার ছোট ছেলেটা বউ মেয়ের জন্য?
1: ওদের জন্য কোঠা বাড়ি,
0: ছোট্ট, খুব ছোট্ট বাড়ি, কম পয়সার বাড়ি, কিন্তু ভারী সুন্দর তার গড়ন। দেখো আমাকে।
1: না না, আমার কিছুই দেখতে হবে না। সবার মুখে অন্ন তুলে দিতে আমার কাল ঘাম ঝরছে, হাড় পাঁজর দুমড়ে যাচ্ছে, তার আবার বাড়ির স্বপ্ন, পথ দেখো। আর নিজের চোখে দেখছো না, আমার মেয়েটা কলা গাছের মতো ডাগর হয়ে উঠেছে। কোনো রকমে তাকে মাথা থেকে নামাবো, না মাথার উপর ছাদ তোলার খোয়াব দেখব। শোনো হে, এ দেশে গরিব চাষিদের খড়ের চালা বরাদ্দ, এর নড়চড় হচ্ছে না। এই বিধান যদি কোনোদিন বদলায় সেদিন এসো। দেশে আছো, দেশটাকে চেনো না? যাও, কেটে পড়ো।
0: যাব
1: না তো কি, থেকে গিয়ে আমাকে খোঁচাবে? হাত জোর করছি ভাই, আমাকে ছেড়ে অন্য কারুর ঘাড়ে গিয়ে চাপো।
0: এরপর আর বৃদ্ধ চাষির কাছে থাকা যায় না, অগত্যা একটা শহরে চলে এলাম। একটা মিলের কাছে এসে কয়েকজন মজুরের দেখা পেলাম, ওরা বাড়ি ফিরছে, সাথে সাথে চলতে থাকলাম। ওরা মিলের মালিকের নানা ধরনের অন্যায় কাজের ফিরিস্তি দিয়ে যাচ্ছিল। হঠাৎ একজন মজুর বলল,
3: ওই তো একসময় মালিক বলেছিল আমাদের কোয়ার্টার দেবে, মনে আছে?
4: দেখ, ওইসব ভুজুংবাজিতে তোর মতো বোকা বিশ্বাস রাখে, আমাদের মতো মজুরদের কোয়ার্টার দেবে, ছ।
3: আরে আমিও বিশ্বাস করিনি, তবে যে কষ্টে থাকি একটু ভালো ঘরে থাকার লোভ জাগে না।
0: মনে হলো ওই মজুরটিকে দিয়ে আমার কাজ হতে পারে। মজুরটি একা হতেই টুক করে ওর মগজে চলে গেলাম। ফিসফিসিয়ে বললাম, একটি ছোট্ট কোঠা বাড়িতে থাকবে?
3: কে দেবে?
0: তুমি বানিয়ে নেবে?
3: আমি কি আলাদিন, পিদিম ঘুষে যা চাই পেয়ে যাব?
0: একটু একটু করে জমিয়ে হয় না?
3: হয় না, আমার মতো মজুরদের দেখছি তুমি চেনো না। আমাদের নুন আনতে পান্তা ফুরে, বুঝেছ? জমাবো কি, দুঃখ কষ্ট ছাড়া আমাদের জমা করার কিছু থাকে না। ভুল জায়গায় এসেছো হে, অন্য লোক দেখো।
0: কিন্তু তোমার বড় ইচ্ছে ছিল।
3: ইচ্ছে ছিল তো কি হয়েছে, ইচ্ছে দিয়ে জল খেলে বাড়ি হয়?
0: আর একটু ভেবে দেখো না।
3: আরে এ তো মহান আচরবান্দা। শোনো, আমাদের কারখানায় ছাটাই শুরু হয়েছে, আমি তো ভেবে পাচ্ছি না ছাটাইয়ের কোপ যদি আমার ঘাড়ে পড়ে তাহলে কাল খাবো কি। আমার ছোট বাচ্চাটা কতদিন ধরে অসুখে পড়ে আছে, তার চিকিৎসার সঙ্গতি নেই, এর মধ্যে বাড়ি তৈরি, আমাদের মতো মজুরদের বাড়ি গড়ার কথা ভাবা পাপ, বুঝলে হে, পাপ।
0: দেশের দুরবস্থা যে কেমন তা এবার খানিকটা যেন মালুম হচ্ছে। এই গরিব চাষি মজুররাই তো দেশের বেশিরভাগ মানুষ, অথচ এদের পক্ষে কুড়ে ঝুপড়ির চেয়ে একটু ভালো কোনো বাসস্থানের সুযোগ নেই। পৃথিবীতে বাস করতে এসে বাসস্থান মিলবে না। বাড়িঘরের স্বপ্ন এদের ছিল, কিন্তু সেসব মরে ছাই হয়ে গেছে। এখন সেই স্বপ্নের কথা বললে তেড়ে আসে। এমন দেশে কি আশায় আমি ঘুরে বেড়াচ্ছি। হতাশ মনে নদীর পার ধরে চলছিলাম, এ সময় দেখলাম একজন মুসলমানি টুপি মাথায় লম্বা সাদা দাড়ির বুড়ো মানুষ, হয়তো বা ছেলেই হবে, কিছু কথা বলতে বলতে আসছে। বুড়োর একটা কথা কানে যেতেই আমার মনটা আবার আশার আনন্দে দুলে উঠল। বুড়ো বলছিল, সস্তার মধ্যে এক টুকরো জমির খোঁজ কর ফজল। ব্যাস, বৃদ্ধের মনের দরজা খোলা পেয়ে আমি চট করে ভেতরে চলে গেলাম। ওরা কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল।
5: সবই আল্লাহ দয়ারে ফজল, নইলে আমার মতো গরিব মানুষ তোকে এত বড় করে তুললাম কি করে? কি করে তুই এটা রোজগের ছেলে হয়ে উঠলি? আল্লাহর মর্জি ছাড়া কেবল আমার জোরে কি এমন হয়? যা বললাম, এক টুকরো জমির খোঁজে থাক।
3: আব্বা, সে জমি আমার খোঁজে আছে, কিন্তু ঘরে যা আছে সে টাকায় কি হবে?
5: ওরে, মাসের শেষে তোর বেতনের টাকাটা যখন এনে আমার হাতে দিস, তার অর্ধেকটা আমি ভাঁড়ে জমা করে রাখি, বাকিটা দিয়ে কষ্টে সৃষ্টে সংসার চালাই। জমিটা কেনার মতো টাকা হয়ে যাবে, আশা আছে দু এক বছরের মধ্যে ছোট একটু কোঠা বাড়ি তোলার চেষ্টা করতে পারবো।
0: বাবা বাবা, এতদিনে ঠিক মানুষটিকে পেলাম। যেমনটি চাই ঠিক তেমনটি এই বৃদ্ধ। মনে হচ্ছে বছর দুয়েকের মধ্যেই আমি মাটিতে নেমে আসতে পারবো। আমি স্বস্তিতে বৃদ্ধের মনে থেকে গেলাম। তারপর কি যে হলো?
3: হল্লাটা শুনলে? রাস্তা থেকে আমি কোনো মতে জানটা বাঁচিয়ে চলে আসতে পেরেছি।
5: ফের দাঙ্গা শুরু হলো। এই মহল্লায় তো জান নিয়ে বাঁচাই দায় হয়ে উঠল। কদিন শান্ত ছিল, ভাবলাম বিপদ কেটেছে, আবার সেই খুনো খুনি।
3: শুনলাম শহরময় ছুরি চাকু চলছে, দু চারটে বস্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাজান,
5: ঘরে থাক বেটা, আল্লাহর দোয়া মান, আর কি করার আছে?
0: পরের দিন বাড়িতে কজন সিপাহী এলো, সঙ্গে একজন পুলিশ অফিসার। সে বৃদ্ধকে বলল,
6: একদল মুসলমান ওদেশে চলে যাচ্ছে, যদি জানের মায়া থাকে তো চলো, তোমাদের ওদের সঙ্গে দিয়ে দিচ্ছি।
5: এই দেশে আমি জন্মেছি, এ তো আমার দেশ, দেশ ছাড়া হব?
6: তাহলে ভেবে দেখো।
5: বেটা একটুখানি জমি দেখে রেখেছে
6: পাগল। আরে আগে যান, পরে তো জমি। কাল আসবো, কি করবে ভেবে রেখো।
0: এখন কি করবে?
5: মাথায় তো কিছুই আসছে না, তবে মনে হচ্ছে পুলিশের লোক ঠিক কথাই বলেছে। আমার কি আজ আছি কাল নেই, মরার বয়স হয়েছে, যে মাটিতে জন্মেছি সেই মাটির তলাতে গিয়েই থাকব, কারু চাকু ছুরি সেখানে পৌঁছবে না। ভাবছি আমার ব্যাটার কথা।

0: ওকে তো বাঁচিয়ে রাখতে হবে।
1: আমার কি হবে?
0: কি করব বলো? ভেবেছিলাম ঘর তুলব, ছেলে বউ সেই ঘরে থাকবে, আর আমি উঠোনে নাতিকে নিয়ে খেলব। ভাগ্যে সইল না।
1: আমি কি তোমার সঙ্গে যাব? নেবে আমাকে সঙ্গে?
0: মাটিতে নামার এত শখ তোমার? তোমার জন্যে এ অবস্থাতে তো আমার দুঃখ হচ্ছে। সব ফেলে যেতে হবে, কি দিয়ে তোমার শখ মেটাবো? তুমি বরং কোনো হিন্দুর মগজে গিয়ে আস্তানা নাও, যেখানে আমার বাপ দাদারা জন্মেছে, জীবন কাটিয়েছে, যেখানে আমি জন্মেছি, আমার ছেলে এত বড় হলো, সেই জায়গায় যদি আমার দেশ না হয়ে থাকে তাহলে তোমাকে নিয়ে আমি কি করব?
1: বুড়ো মানুষটি বেঠিক কিছু বলেনি, তবু এত দুঃখ দুর্দশার মধ্যে এই বৃদ্ধ মানুষটির কাছ থেকে তার আশাটুকু নিয়ে চলে যেতে আমার খুব খারাপ লাগছিল। আমি তাই তার ইচ্ছের এক কোণায় চুপটি করে বসে রইলাম। পরের দিন যে দলের সঙ্গে পুলিশের লোকেরা এই বৃদ্ধ আর তার ছেলেকে নিয়ে গিয়েছিল, তারা একটু এগোনোর পরই অন্য লোকেরা প্রত্যেকে লাঠি ছুরি নিয়ে তাদের আক্রমণ করল। পুলিশ কিছু চেষ্টা করেছিল, কিন্তু বৃদ্ধের অত বড় জোয়ান ছেলে খুন হলো। বৃদ্ধ কেঁদে কেঁদে অবশ হলো। পরে একসময় অসহায়ভাবে বলল,
0: তুমি যাও, তুমি যাও, তোমাকে সহ্য হচ্ছে না যে মাটিতে আমার ছেলের রক্ত পড়েছে, সেখানে কোনো বাড়ি চাই না আমি, যদি এখানে থেকে যাই তাহলেও না। তুমি নেমে এসো, নেমে এসো, আমার ভেতর থেকে নেমে এসো, নেমে এসো, নেমে এসো বলছি, নেমে এসো।
1: এই বলে বৃদ্ধ প্রায় জোর করে ঠেলে আমাকে দূরে ফেলে দিল। বৃদ্ধ এবং তার দল যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকের থেকে পুলিশের পাহারা আর একদল মানুষ আসছিল। ওই বুড়ো মানুষটি একবার ওই দলটাকে দেখল, তারপর আমার দিকে তাকালো। আমি দুঃখ পেয়েছি ভেবে সেই সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া বৃদ্ধ আমার কাছে এসে সস্নেহের গায়ে হাত বুলিয়ে বলল,
0: মনের কষ্টে আমার মাথা ঠিক নেই, তোমার সঙ্গে তাই দুর্ব্যবহার করেছি, আমাকে মাফ করো। ওই ওই দেখো, ওই যে হিন্দুদের দলটা আসছে, ওরাও আমাদের দলের মানুষদের হাতে মার খেয়ে নিজেদের এলাকা থেকে উৎখাত হয়েছে। পুলিশ ওদের নিরাপদ কোনো আশ্রয় নিয়ে যাচ্ছে। ওদের মধ্যে ওই যে মাঝ বয়সী লোকটি চোখ মুছতে মুছতে প্রায় টলে টলে চলেছে, তুমি ওর কাছে যাও, ওকে আমি চিনি, ওর বাড়ি তৈরির খুব ইচ্ছে ছিল। যাও যাও, তুমি ওই ভালো মানুষ হিন্দুটির মনে জায়গা নাও কি? যাও যাও।
1: আমি সেই বৃদ্ধের কথা ফেলতে পারলাম না, কিন্তু ওর কাছে যেতেই কান্নায় আচ্ছন্ন মানুষটি হঠাৎ যেন খেপে উঠল।
0: কে কে তুমি? যাও যাও, আমার আমার চোখের কাছ থেকে এখনই সরে যাও, যেখানে ইচ্ছে চলে যাও, যেখান থেকে আমার বউকে ধরে নিয়ে গেল, ছেলের পেটে ছুরি চালানো, সেখানে আমার আমার ঘর বাড়ি চাই না, আর তুমি আমার কপালে নেই।

0: তুমি তুমি চলে যাও, চলে যাও।
1: আমি আমি চলে এলাম। হায়, এ কোন দেশ! চাষি ভুজুরেরা মরছে পেটের চিন্তায়, সম্প্রদায় সম্প্রদায় হানাহানি, এর মধ্যে বাড়ি বানাবার আবদার নিয়ে কেন আহাম্মকের মতো ঘুরে মরছি আমি! আমি আর কারো কাছে যাব না, না। কিন্তু হঠাৎ একদিন একটা চায়ের দোকানে বসা একটি লোকের মুখে শুনলাম, সামনের ভাড়াটে বাড়িতে একটি যুবক থাকে, তার বাবা একটু জমি কিনে রেখেছিলেন, তার উপর ছোট্ট একটা বাড়ি তোলবার জন্য সরকারি ঋণের টাকার চেষ্টায় আছে ওই ছেলেটি। আমি সেই যুবকের কাছে গেলাম। আমাকে দেখা মাত্র সে লাফিয়ে উঠল।
2: বাহ, এতদিন ধরে এমন কিছুই তো খুঁজছিলাম। হ্যাঁ, এই তো সেই নকশা, যেমনটি মন চায় ঠিক তেমনটি। ছোটখাটো চেহারার মধ্যে কি সুন্দর গড়ন, আলোয় ঝলমলে, হাওয়ায় ফুটফুরে, চমৎকার চমৎকার।
1: তাহলে আমি থেকে যাব?
2: থেকে যাবে মানে, তোমাকে ছাড়ছে কে?
1: কতদিনে আমি মাটিতে নামতে পারবো?
2: হ্যাঁ, খুব বেশি দেরি হবে না, কিছু টাকা জমানো আছে, আর একটা লোনের চেষ্টা করছি, লোনটা পেয়ে যাব। আর একটা ব্যাপার আছে, তোমাকে চুপি চুপি বলছি, অবশ্য মা খানিকটা জানেন, একটি মেয়েকে আমার বেশ পছন্দ, খুব ভালোবাসি তাকে, বড় ইচ্ছে তাকে বউ করে সব সময় কাছে রাখি। এই বদখত ভাড়াটে বাড়িতে তাকে এনে রাখার জায়গাও নেই, পরিবেশও নেই। আচ্ছা তুমি বলো, যখন নিরিবিলিতে বউকে একটু গান শোনাবো, তখন মাথার উপর কেউ যদি মশলা বাড়তে থাকে, সেখানে সেখানে থাকতে মন চায়? হ্যাঁ, একটু বই পড়ার শখ, পড়ার উপায় নেই, বাড়িওয়ালা কমন মিটার রেখেছে, রাত 10টা বাজলেই হাঁক পাড়বে, আলো নেবান, মিটার উঠছে। একটু ভালো করে চান করতে পারি না গরমে, জানো, মেপে মেপে জল ছাড়বে। তুমি এলে এবার আমার মুক্তি,
1: আমারও শান্তি। এতদিন ঘুরে ঘুরে বড় ক্লান্ত লাগছিল, চারদিকটা দেখে শুনে মনটাও কেমন তেতো হয়ে গিয়েছিল। এই তরুণ ছেলেটির বোনের শীতল ছায়ায় বসবার জায়গা পেয়ে বড় ভালো লাগছে, বড় ভালো লাগছে। এরপর একদিন যুবকটি একজন ইঞ্জিনিয়ারকে ডেকে আনল, তারপর ওর মনের মধ্যে আমার যে ছবিটি ছিল সেটি সে তার সামনে মেলে দিল। ইঞ্জিনিয়ার যুবকের মনের নকশাটার খুব তারিফ করল। যুবক তাকে বলল, বাড়ির প্ল্যান ডিজাইনটা খুব তাড়াতাড়ি চাই, কারণ যত তাড়াতাড়ি এটা জমা দেওয়া যাবে তত তাড়াতাড়ি সরকারের ঋণ দপ্তর থেকে টাকা পাওয়া যাবে, টাকাটা পেলে তবেই না বাড়িটা শুরু করা যাবে। ইঞ্জিনিয়ার খুব বেশি দেরি করল না, সুন্দর একটা নীল কাগজে আমাকে এঁকে মালিকের কাছে নিয়ে এলো। মালিক নকশাটা বুঝে নিয়ে বলল,
2: বাহ বাবা, বেশ হয়েছে, বেশ হয়েছে। এই খামটা আপনার, ফিজ রয়েছে, একটু দেখে নিন।
3: হ্যাঁ ঠিক আছে, আপনাকে যে আরেকটা টাকার কথা বলেছিলাম।
2: টাকা? কিসে কিসের টাকা?
3: ওই নকশা পাশ করাবার জন্য।
2: ও না, সে তো আপনাকে আমি বলে দিয়েছি, ঘুষ আমি দেব না। আমি স্বাধীন দেশের একজন সৎ নাগরিক, নিজের দেশে বাড়ি করা আমার অধিকার। যদি আমার প্ল্যানে ভুল না থাকে, দপ্তরের কর্তব্য তা মঞ্জুর করা, তার মানে নিয়মানুযায়ী সব ঠিক থাকলে বাড়ির প্ল্যান আপনি পাস হয়ে যাবার কথা।
3: হ্যাঁ, আপনি এটা ঠিক কথাই বলেছেন, কিন্তু এরকমই হওয়ার কথা। কিন্তু দেখুন, সব তো আর আইন মাফিক চলছে না।
2: মানে
3: কিছু না দিলে তো আপনাকে ভুগতে হবে, সহজে তো প্ল্যান পাস করাতে পারবেন না।
2: হ্যাঁ ঠিক আছে, দেখা যাক, প্ল্যান আমি কালই দপ্তরে জমা দেব, দেখি ওরা কি করে।
3: দেখুন,
1: কয়েক মাস কেটে গেল, মালিক মাঝে মধ্যেই দপ্তরে আসেন, অফিসার এক এক রকম উত্তর দেয়।
4: এত তাড়াহুড়ো করলে হয়? প্ল্যানটা তো একটা টেবিল থেকে পাশ হয় না, নানান টেবিলে ঘুরতে হয়, দেখুন, আপনি আপনার টাকায় বাড়ি করবেন, তা আমাদের প্ল্যান আটকে রেখে লাভ নাকি? কদিন বাদে আসুন।
1: মালিক মাসখানেক পরে আবার আসে, অফিসারের সেই একই উত্তর।
4: আহ, বলছি তো এসব কাজে একটু সময় নেয়।
2: তো সময় তো আপনি কম নেননি, আট মাস কেটে গেল।
4: আট মাস?
2: হ্যাঁ,
4: দু বছর ধরে প্ল্যান পড়ে আছে, দেখাবো। আরে গাছ পুঁতেই ফল চাইলে চলবে কেন ওরাই? আমি দেখছি, আপনি মাসখানেক পরে আসুন।
1: এক মাস পরেও কোনো ফল হলো না। একদিন ওই অফিসার চাপা গলায় একজন কর্মচারীকে বলল,
4: এই ফাইলটা চেপে রাখো, প্ল্যান পাশ করাতে হলে হাত ঢিলে করতে হয়, এসব টিঁটিয়া লোককে টাইট না দিলে সোজা হবে না।
1: তখন আমাকে কতগুলো পরিত্যক্ত ফাইলের স্তূপের তলায় জ্যান্ত কবর দিয়ে দেওয়া হলো। পড়ে পড়ে আমার হাতে পায়ে খিল ধরে গেল, ফাইলের চাপে দম বন্ধ হবার দশা। ভাবতে লাগলাম, আমার তো এখন কোদাল আর বেলচা নিয়ে খেলার কথা ছিল, লাল ইট আর সিমেন্টের গুঁড়োর মধ্যে খেলতে খেলতে আস্তে আস্তে আমি বড় হয়ে উঠতাম। আমার শরীরের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠত, মজুর মেয়েদের চুড়ির আওয়াজ কানে বাজত। তারপর একদিন আমার মালিক তার ভালোবাসার সেই মেয়েটিকে পাশে নিয়ে বাড়িটাকে দেখিয়ে বলতো, আমাদের বাড়ি। নিজের বুড়িমাকে ধরে নিয়ে এসে বলতো, মা মা, তুমি অনেক কষ্ট করে আমাকে বড় করেছ, মা মা দেখো আমি তোমার জন্য বাড়ি তৈরি করেছি। কিন্তু আমি তো পড়ে রইলাম জ্যান্ত কবরে। তারপর একদিন আমার এরকম মনে হতে লাগলো, যেন খুব সন্তর্পণে কেউ আমার কবরটা খুঁড়ছে। পরে বুঝলাম ওটা একটা ইঁদুর। ইঁদুরটা তারপর আমার গোড়ালিটা কুটকুট করে কাটলো। গোড়ালির পর হাঁটুও ছিন্ন বিচ্ছিন্ন হলো, তার মানে ইঁদুরটা আমাকে অকেজো করে ফেলল। আমার আশা আমার ভরসাও নির্মূল হলো। তারপর একদিন অফিসার বললেন,
4: আরে এইসব প্ল্যান তো আর পাস হবে না, ইঁদুরে কেটে শেষ করে দিয়েছে একেবারে। এগুলো যারা জমা দিয়েছে তাদের কাছে বরং ফেরত পাঠানো হোক।
1: এইভাবে কাটা চেরা শরীরের যন্ত্রণা নিয়ে মালিকের কাছে ফিরে এলাম। ইঞ্জিনিয়ার ভদ্রলোক একদিন এসে শুনিয়ে গেলেন,
3: দেখলেন তো আমি আগেই বলেছিলাম, কলিযুগে চাঁদের চাকা না লাগালে পর কোনো গাড়ি আর চলতে চায় না। এই আপনাদের ওই আদর্শবাদের ইঞ্জিন কেবল ওই বইতেই চলে।
1: একা বসে মালিকের চোখে জল ভরে এলো, সে আমার গায়ে হাত বোলাতে লাগলো। আমার কাটা জায়গায় হাত পড়ল, তবু আমার লাগছিল না, ভালোবাসার হাত তো ব্যথা ভুলিয়ে দেয়। আমি ওকে সান্ত্বনা দেবার জন্যই বললাম, না হয় আমার এখনই মাটিতে নেমে আসা হলো না, তোমার মনের মধ্যে আমাকে যত্ন করে রেখে দাও, তোমার কাছে আমাকে থাকতে দাও। দীর্ঘশ্বাস ফেলে মালিক বলল,
2: কিভাবে থাকবে, স্বপ্ন হয়ে?
1: তাই না হয় থাকবো?
2: না না, তুমি তাও পারবে না। দপ্তরে তোমাকে ইঁদুরে কেটেছে, সমাজেও তো ইঁদুর কম নেই, তারা স্বপ্ন কেটে দেয়। কোন ভরসায় আমার স্বপ্ন হয়ে থাকবে বলো?
1: তোমার সরকারি ঋণের কি হলো, ওটা পেলে আর একবার?
2: না, ওই প্ল্যান পাসের দপ্তরের মতো ঋণের আবেদনও খারিজ করেছে, একটার পর একটা খুঁত বের করেছে। বিরক্ত হয়ে আমি হাল ছেড়ে দিয়েছি। এবার ভাবছি জমিটুকু বিক্রি করে দেব, ওই পয়সায় মাকে একটু তীর্থে ঘুরিয়ে আনি। মার জন্য তো কিছুই করতে পারলাম না, কিছুই না। তুমি তুমি রাগ করলে?
1: না তো।
2: মাকে নিয়ে তীর্থে যাব, যাবে আমার সঙ্গে? যাবে
1: না, আমাকে সঙ্গে নিও না।
2: কেন?
1: কাঁটা ছেঁড়া স্বপ্ন বুকে বয়ে চলায় শান্তি নেই, তোমার দুঃখ বাড়াবো না। আমার জন্য তুমি অনেক করেছ, আমাকে কিভাবে বিদেয় করবে তাই ভাবো।
2: আচ্ছা আচ্ছা, তুমি কোনো কোনো ধনী মানুষের কাছে যাও না?
1: এইটুকু বাড়িতে ওদের হবে না, আমি তো সাধারণ মানুষের বাড়ির নকশা। যারা আমাকে নিয়ে ভারী খুশি, ওদের খুশিতে আমিও খুশি, অন্যরা আমাকে চায় না। বিষণ্ণ মুখে আমার মালিক আমাকে ভাঁজ করে তাকের উপর রেখে দিল। তারপর একদিন প্রচণ্ড একটা ঝড় এলো, তাক থেকে উড়ে জানলা দিয়ে গলে আমি হাওয়ায় ভেসে গেলাম, আছড়ে পড়লাম রাস্তায়, দুপায়ে জখম, সারা গায়ে নোংরা ধুলো কাদা, মানুষের পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ আমার সারা গায়ে, কুকুর বেড়াল আমাকে মারিয়ে যায়। এরপর এরপর আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। কিন্তু মানুষের মতো আমি তো আত্মহত্যা করতে পারি না, আমি যে স্বপ্ন, স্বপ্নের তো মরণ নেই। তাই ভাবি কোনোদিন কেউ হয়তো আমাকে ধুয়ে মুছে সারিয়ে তাড়িয়ে আবার আমাকে সতেজ করে তুলবে, কিন্তু কোন মাটিতে নেমে আসব? এমন মাটি কি কোনোদিন হবে যার উপর চোখের জলের ছাপ নেই, রক্তের দাগ নেই, ইঁদুরেরা দাঁত বের করে ঘোরাফেরা করে না? আমার মরণ নেই, আমি আমি যে স্বপ্ন, স্বপ্ন স্বপ্ন দেখে, যেমন আমি দেখতে চাইছি, আমি আমি দেখতে চাই।

এতক্ষণ শুনলেন নাটক আত্মকথা, মূল কাহিনী অমৃতা প্রীতম, প্রযোজনায় সুব্রত মজুমদার, আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেশ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারী সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল পর্যায়ের কাজ চলেছে। আইপিএলে ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুদিনের সফরে গোথেনবার্গে পৌঁছবেন। তার এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি, স্টার্ট আপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রের অন্বেষণ করা। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনের সঙ্গে যৌথভাবে দুই প্রধানমন্ত্রী ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতাদের মঞ্চ ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। এর আগে নেদারল্যান্ডসের হেগেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসাবেও অভিহিত করেন।
1: হাম নেদারল্যান্ডকে ভারতকে সবচেয়ে মহত্বপূর্ণ পার্টনার মেসে মানতে হ্যায়। নেদারল্যান্ড ভারতকে টপ 5 ইনভেস্টর্স মেসে এক হ্যায়। হামারে হিস্টোরিক্যাল, কালচারাল আর পিপল টু পিপল টাইজ ভি বহুত গহরে হ্যায়। ডেমোক্রেটিক ভ্যালুজ, মার্কেট ইকোনমি আর রেসপন্সিবল বিহেভিয়ার ইয়ে হামারি সাজি সোচ কা হিসা হ্যায়। হামে নেদারল্যান্ড কি এক্সপার্টিজ আর ভারত কে স্পিড আর স্কেল কো হর ক্ষেত্র মে জোড়না চাহিয়ে।
0: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানান, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বিধিনিষেধের আওতায় রূপা এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। এই রায় ঠিক একদিন পরেই ইএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2027 সালে জনগণনার প্রথম ধাপে পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা ও আবাসক গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসাবে এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। আজ সকালে মধ্যপ্রদেশের রাতলামে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 1-2-4-3-1 থিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনি, রিছা এবং বিক্রমগণ অ্যালোট স্টেশনের মাঝখানে ভোর 5:20 নাগাদে এই ঘটনা ঘটে। রাতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কোচটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। IMD পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের 26 তারিখে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা 32 বারের মতন মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নেপালের কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার জন্মগ্রহণকারী কারি রীতা 1992 সালে তার পর্বতারোহণ জীবন শুরু করেন এবং 1994 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। উল্লেখ্য, গত বছরে 27 মে তিনি তার 31তম আরোহণ সম্পন্ন করেছিলেন। IPL-এ আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 2:30। সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল আজ ISL ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 6:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ জারি করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ চলেছে। IPL-এ ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। অন্য ম্যাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসছে। চলতি বছরের জুলাই মাসে রাজ্যে চালু হতে চলেছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে দুই দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমে অস্বস্তিকর আবহাওয়া। সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল এফসি আজ মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকেরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ আজ বিদ্যাসাগর হাসপাতাল পরিদর্শন করে সেখানকার পরিকাঠামো নিয়ে সুপারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, এটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসেবে তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। এদিকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর আরজিকর সহ কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শন করেন এবং সুপারদের সঙ্গে কথা বলেন। রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এই পথগুলির দেখভাল করবে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্র সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের একটি প্রতিবেদন।
1: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিগত সরকারের আমলে এই প্রকল্পে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানে স্বচ্ছতা আনতেই এবার কড়া অবস্থান নিচ্ছে প্রশাসন। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE। এক নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন। আজকের বিষয় বা আজকে যা নিয়ে একটু আলোচনা করতে চাই তা হলো ছুটির দিনে ঘর কন্যা। আজ তো রবিবার, সবারই ছুটির দিন, বেশিরভাগ মানুষেরই ছুটির দিন। তো আজকের দিনে, এই রবিবার ছুটির দিনে সবাই কেমন করে ঘরকন্যা করছেন, এই নিয়ে আলোচনা করতে ফোন করুন বা আপনাদের মনের কথা জানাতে ফোন করুন 9434076705 এই নম্বরে আমার কাছে। ততক্ষণে শুনে নেব একটা গান। শিল্পী আলকা ইয়াগনিক এবং সহশিল্পী আমির খান।
1: अच्छा डोंट माइंड, लेकिन इतना अच्छा मौसम है और तुम्हें इन बीमारियों के अलावा और कुछ नहीं सूझता। गुलफाम साहब के फैन हो, कोई शायरी वायरी नहीं आती क्या?
2: बिल्कुल आती है, सुनो।
1: सुना।
2: अर्ज है, दवा भी काम ना आए कोई दुआ ना लगे, दवा भी काम ना आए कोई दुआ ना लगे, मेरे खुदा किसी को प्यार की हवा ना लगे। आदाब।

একটু চায়ে চুমুক আর ধীরে ধীরে কাজ শুরু। আপনারা কি করছেন তার জন্য ফোন করুন এই নাম্বারে 9434077705।

ছুটির দিনে ঘরকন্না কিন্তু শুধু কাজের তালিকা নয়, এক ধরনের মানসিক স্বস্তি আর একটা সুখের জায়গা। সারা সপ্তাহ জুড়ে কাজ, দৌড়ঝাঁপ, দায়িত্বের ভিড়ে বাড়ির অনেক ছোটোখাটো বিষয় কিন্তু আমাদের নজর এড়িয়ে যায়। তাই কোনো কিছু যাতে নজর না এড়ায় তার দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। আরও একটি গান আপনার জন্য।

0: আমাদের শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখবো কে। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ কে বলছেন?
1: সোমা গাঙ্গুলি, জলপাইগুড়ি থেকে।
0: হ্যাঁ, জলপাইগুড়ি থেকে সোমা।
1: সোমা গাঙ্গুলি?
0: হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার ভলিউমটা একটু বাড়িয়ে দিন তো।
1: রেডিও সেটটা?
0: হ্যাঁ, রেডিওটা একটু কমান, আপনার কথাটা যাতে আমরা শুনতে পারি। বলুন বলুন সোমা দেবী।
1: আজকের বিষয় হলো ছুটির দিনে,
0: ছুটির দিনে ঘর কন্যা।
1: দেখুন রবিবারে তো সবারই কাজকর্ম
0: হ্যাঁ হ্যাঁ
1: থাকে,
0: হ্যাঁ
1: এত কাজের মধ্যে আমার মনে হয় আকাশবাণীর
0: হুম
1: গানটা শুনে আমার খুবই ভালো লাগে। সারাদিন কাজের পরে যখন একটু বিশ্রাম পাই
0: হুম
1: তখন আমি রেডিওটা সাথে নিয়ে বসি,
0: হুম
1: গান খুবই ভালো লাগে।
0: হুম হুম
1: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানগুলো আমি খুব ভালো করেই শুনি,
0: হুম
1: শ্রবণ শুনি, গান শুনতে আমার ভীষণ ভালো লাগে, তাই
0: হুম হুম
1: ছুটির দিনে আমি গানই শুনি।
0: সেই আর আপনাদের ভালো ভালো গান শোনানোই আমাদের দায়িত্ব। আর কি করেন এই ছুটির দিনটা, আপনি কেমন করে কাটান? রবিবার তো প্রচুর কাজ থাকে বাড়িতে।
1: অনেক কিছুই কাজ থাকে, ধোয়া কাটা,
0: হুম হুম হুম
1: সবাইকে খেতে দেওয়া,
0: হুম
1: এই
0: এটা এটার
1: কাজের
0: মধ্যেও একটা শান্তি খুঁজে পাওয়া যায়।
1: হ্যাঁ, তবে এই রেডিওতেই আমার গান শুনতে ভালো লাগে, কোথাও যাই
0: একদম।
1: না ছুটি,
0: হুম হুম
1: গান শুনি, গানই আমার ভীষণ প্রিয়।
0: একদম, শুনতে থাকুন, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। সঙ্গে থাকুন, এভাবেই আমাদের গান শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন,
0: একদম, আপনিও খুব ভালো থাকবেন। কথা হলো সোমাদেবীর সাথে জলপাইগুড়ি থেকে। ওনার সারা দিন কাজের পর ওনার গান শুনতে ভীষণ ভালো লাগে, আর ওনার এই কথাতে আমরাও ভীষণ আপ্লুত। শুনে নেব আরও একটি গান, শিল্পী অভিজিৎ।

ছুটির দিন কিন্তু রান্নাঘরেই অনেকের সময়টা কিন্তু বেশ ভালো কাটে। সেদিন একটু বিশেষ রান্না হয়, পোলাও, মাংস, খিচুড়ি কিংবা অন্য যে কোনো রকমের মিষ্টি জিনিস, সেটা পরিবারের সকলের সাথে একসঙ্গে খেতে বসার যে আনন্দ, তা প্রতিদিনের ব্যস্ত জীবনে কিন্তু আমরা পাই না, তাই তো? কারণ ছুটির দিনে সবাই আমরা একসঙ্গেই থাকি, আর অন্য অন্য দিনে তো সবাই যে যার মতোই কাজে ব্যস্ত। তাই ছুটির দিনে এই একসঙ্গে সময় কাটানো, গল্প করা, খাবার খাওয়া, হাসি মজা, এসবই কিন্তু সংসারের একটা আসল আনন্দ এবং উষ্ণতা।

অনেক সময় ঘরকন্নার কাজে কিন্তু অনেক স্মৃতিও জড়িয়ে থাকে। অনেক কিছু গোছাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আলমারি গোছাতে গিয়ে বা বইয়ের তাকটা গোছাতে গিয়ে কোনো কিছু পাওয়া গেল, কোনো পুরনো ছবি বা কোনো একটা কিছু লেখা, তা অনেক দিনের আগের হারিয়ে যাওয়া কোনো জিনিস, তখন তার মধ্যেই কিন্তু আমরা চলে যাই, ফিরে যাই পুরনো দিনে, স্মৃতি জড়ানোর দিনে। সেটা আমাদের মনকে অনেকটা আবেগ ঘন করে তোলে। সব মিলিয়ে আমাদের ছুটির দিনের ঘরকন্না কিন্তু জমজমাটি।

0: এতক্ষণ শুনলেন মনপুরা জাংশন। এবার বিজ্ঞাপন বিরতি। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
1: ১০ লাখের লটারি জিতেছি আমি।
2: আমি
3: এখানে
4: দিদি, তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
2: বুদ্ধিতে চার্জ দে।
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
2: দেখলি
4: বাবা, দাঁড়াও আমি পে করছি। সিগন্যালই নেই,
3: এবার কি করবে?
4: আছে তো ফ্রি ওয়াইফাই।
2: বোকা, শুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
4: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
3: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন যুব অনুষ্ঠান। আজকের বিষয় ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামে নিট পরীক্ষা এবং তার প্রস্তুতি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি আপনাদের সাথে রয়েছি যুববন্ধু বর্ণা। আজকের বিশেষ পর্বে আমরা কথা বলবো এমন এক স্বপ্নকে নিয়ে যা হাজার হাজার ছাত্রছাত্রীর হৃদয়ে জ্বলে, ডাক্তার হওয়ার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সিঁড়ি হল নিট, একটা পরীক্ষা। কিন্তু তার থেকেও অনেক বেশি এটা একটা দীর্ঘ সংগ্রাম, ধৈর্য আর আত্মবিশ্বাসের গল্প। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন এমন একজন যিনি এই কঠিন পথ পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তার জার্নি শুধু সাফল্যের গল্প নয়, বরং ব্যর্থতা থেকে শেখা, চাপ সামলানো আর শেষ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখার এক অনন্য উদাহরণ। কিভাবে শুরু হয়েছিল তার ডাক্তার হওয়ার স্বপ্ন, কি ছিল তার প্রতিদিনের প্রস্তুতির গল্প, কতটা কঠিন ছিল এই পথ আর কিভাবে তিনি সেই চ্যালেঞ্জগুলোকে জয় করেছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানব আজকের এই বিশেষ অনুষ্ঠানে। তাহলে আর দেরি না করে চলুন স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে। আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট রিমঝিম সিনহা। হ্যালো।
1: হ্যালো,
0: তোমাকে আকাশবাণীর যুব অনুষ্ঠানে স্বাগত।
1: থ্যাংক ইউ সো মাচ, আই এম সো গ্ল্যাড টু বি হিয়ার।
0: থ্যাংক ইউ। তো চলো আমরা সরাসরি চলে যাই তোমার কাছে। তোমার যে এই জার্নি, প্রথম তুমি কবে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলে, কখন মনে হয়েছিল, কাউকে দেখে ইন্সপায়ার হয়েছিল বা কোনো বিশেষ ঘটনা ঘটেছিল যার ফলে তোমার মনে হয়েছে ডাক্তার হবে, কেন ভাবলে যে তুমি ডাক্তার হবে?
1: অনেস্টলি দিস ওয়াজন মাচ লাইক ওই টিপিক্যাল সিনেমাটিক ইমোশনাল লিপ অফ ফেথ, নয় তো ওই সাডেন কলিং, অমন টাইপের আমার কিছুই ছিল না। আমি ছোটোবেলার থেকেই এই জিনিসটা খুব আগেই বুঝে গেছিলাম দ্যাট আই মে নট রিয়েলি বি আ ভেরি ব্রাইট স্টুডেন্ট অর আ স্মার্ট স্টুডেন্ট, বাট ওয়ান থিং ফর শিওর ওয়াজ দ্যাট আই ওয়াজ আ ভেরি ডেডিকেটেড স্টুডেন্ট, আই ওয়াজ আ প্রিটি পারসিস্টেন্ট স্টুডেন্ট, সো দ্যাট আর খুব পারসিস্টেন্ট স্টুডেন্ট ছিলাম, সো দ্যাট নো ম্যাটার যতটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আর আমি যতটাই স্ট্রাগল করতাম, আই ইউজ টু মেক শিওর দ্যাট আই ফিনিশ অর মেক থ্রু অফ এভরি এন্ডিভার আই টেক অন। তো এটা অলমোস্ট অ্যারাউন্ড ক্লাস ইলেভেনে হয়েছিল, যখন আই গট ইন্ট্রোডিউস টু দ্য সাবজেক্ট অফ বায়োলজি ইন ইটস পিওরেস্ট এসেন্স, আর মেডিসিন ফিল্ডের ব্যাপারে যখন জানলাম, ওয়েন আই রিয়েলাইজ দ্যাট ইট ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস উইচ রিওয়ার্ডস হার্ড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ট্যালেন্ট, অ্যান্ড ওটাই রিয়েলাইজ করলাম দ্যাট যদি আমাকে স্ট্রাগল করতেই হয় দেন আইড রাদার ডু ইট সাম ইন আ প্লেস ওয়ের আই উড বি অ্যাকমোডেটেড অ্যান্ড রিওয়ার্ডেড অ্যাকর্ডিংলি। তো ওই তখন এ ডিসাইড হলো ক্লাস ইলেভেনে, যে মানে আমার খুব ভালো ইন্সপিরেশনের কোনো স্টার্ট ছিল না, বাট তখনই লজিস্টিকলি ইট মেড সেন্স ফর মি।
0: একদম। তো এই যে তাহলে তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন, বলা ভালো যে এটা ক্লাস ইলেভেন থেকেই তোমার একদম মাথায় গেঁথে গেছিলো যে তুমি ডাক্তার হবেই, তাই তো?
1: হ্যাঁ,
0: একদম। তো এই নিট দেওয়ার পরিকল্পনাটা কবে থেকে শুরু হলো?
1: নিট দেওয়াটা সে তখন থেকে শুরু হয়েছিল।
0: প্রিপারেশন কবে থেকে চলছিল?
1: না, প্রিপারেশন আমি ক্লাস ইলেভেন টুয়েলভ পিওরলি বোর্ডের জন্য দিয়েছিলাম, তারপর এক বছরের ড্রপ নিয়েছি আকাশ ইনস্টিটিউট থেকে, এক বছরের ড্রপও কোর্স নিয়েছি,

0: দাঠুস্থ মিজোয় যেখানে আমি আমার নিটের প্রিপারেশন করেছি। তো ওই বছরটাই, ওই একটা বছর 2021-এর অ্যারাউন্ডে আমি আমার নিটের ড্রপ দিয়ে প্রিপারেশন নিয়ে 2022-তে আই গট মাই সিলেকশন।
1: ওয়াও, খুব ভালো। তা এই যে নিট প্রস্তুতি, যে প্রিপারেশন তুমি নিয়েছো, সেটা তোমার ডেইলি রুটিনটা সেই সময় কেমন ছিল?
0: সবাই এটা ইউটিউবে অনেক দেখেছে, কিছু সবাই সেই সকাল থেকে শুরু করে 14-15 ঘন্টা টানা পড়তো, আমার এগুলো কিচ্ছু ছিল না। আমি এই বললাম যে আমি আকাশে পড়তাম, তো তখন আমার 10টার থেকে ক্লাস শুরু হতো।
1: ওকে,
0: তো আমি টেনে হাজরে 9টা নয়তো বাই ম্যাক্স 9:15 উঠে ক্লাস করতাম 10টার থেকে। টিউশনসগুলো ক্লাসেস সবগুলো আমার চলতো 3:30-3টার থেকে। তো আমার দিনটা শুরু হতো মেন আমার যে দিনটা 4টের থেকে, 4টে বাড়ি ফিরে এসে খাওয়া, অ্যান্ড দেন মাই নন নেগোশিয়েবল দুপুরে 1.5-2 ঘন্টা ঘুমোনো। তারপরে অ্যাটলিস্ট 7টা-8টার আগে তো আমি কখনো বই তুলিনি, চা ঠা খেয়ে 8টার দিকে পড়তে বসতাম। ওখান থেকে তারপরে টানা, যতক্ষণ না মা রাতের খাওয়া দিচ্ছে ততক্ষণ আমি টানা পড়েছি। বেসিক্যালি ইট ওয়াজ ক্লাসে কী কী করালো, যতটা শেষ করা যায়, ওটার রিলেটেড প্র্যাকটিস কোয়েশ্চেন্স, তারপরে ওটার রিলেটেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স, ওটার রিলেটেড পুরো যে থিওরিটা আছে যেগুলো আমাদের কোর্স বুকসে দেওয়া আছে সব ক্লিয়ার করে তারপরে ডিনার। ডিনারের পর ওই 1-1 ঘন্টা আমি যেমন গল্প শুনতে পছন্দ করি, তো গল্প একটু গল্প পড়তাম, একটু গান শুনতাম, না তো কখনো কখনো এমনি বাইরে বসে থাকতাম। তো তারপরে আমি আবার আরও 1.5 ঘন্টা এক্সট্রা পড়তাম, এই ধরে নাও টানা আই বিলিভ ম্যাক্স 3টে, তো নয়তো খুব স্ট্রেচ আউট হলে 4টে, তারপরে ঘুমিয়ে পড়তাম, কারণ পরের দিন আবার ক্লাস আসবে। তো এটাই চলতো, এই টানা মানডে টু স্যাটারডে এটাই চলেছে, এটাই ফলো করে গেছি।
1: আর সানডেতে কি কোনো স্পেশাল রুটিন থাকতো, বাইরে যাওয়া
0: কিছু না,
1: ওই পড়াশুনো নিয়েই থাকতে হতো?
0: সানডেতে একটু বেশি ঘুমাতাম, সানডেতে একটু বেশি ঘুমাতাম, সানডেতে যেই আমি লাইক আম বিন অ ফর এভার নাইট আউল পার্সন, অ্যান্ড আমার সকালে উঠতে খুবই দেরি হয়। তো সানডেটা এটা হতো কি যে মাকেও বলে রাখতাম এই দিন আমাকে কেউ উঠাবে না, তো ওদিন আমি পুরো ঘুমাতাম। হ্যাঁ, দুপুরে তখন ওই দিন দুপুরের ঘুমটা বাদ দিত, তো টানা খাওয়ার পর পড়তে বসে যেতাম, ওটাই একটা।
1: ওকে, তা এই যে কোচিং ভার্সেস সেলফ স্টাডি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়?
0: আই উড সে দ্যাট একটা কম্প্যারিজন তোলা ভুল হবে, বিকজ এটা আমি এখন যে বলতে পারো বুঝেছি দ্যাট কোচিং তোমাকে ওই ডিরেকশনটা দেবে, দ্যাট তুমি যদি কোথাও ভুল যাচ্ছ ইউ ডু নিড এ টিচার যে তোমাকে বলতে পারবে কি যে হ্যাঁ তুই এখানে ভুল করছিস, তো এই জায়গাটা তোকে ঠিক করতে হবে। কারণ অন্ধকারে শুধু ওই ডাটস ফেঁকে কোনো লাভ নেই, তুমি যদি উল্টাপাল্টা কিছু করে কোনো কাজ হবে না, তো তোমার একটা ভালো ডিরেকশন, কারেক্ট ডিরেকশন দরকার। অ্যান্ড ওই পার্সোনালাইজড গাইডেন্সের জন্য আমার মনে হয়েছে কোচিংটা খুবই হেল্প করেছে। অবভিয়াসলি সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ কোচিংটা শুধু তোমাকে গেট অব দি নিয়ে যাবে, তো তুমি যদি সেলফ স্টাডি না করো তুমিও ঘরটায় থাকতে পারবে না। তো হ্যাঁ, দ্য ডিরেকশন প্রোভাইডেড বাই ইয়োর কোচিং ইনস্টিটিউটস উইচ ইজ ব্যাকড বাই দ্য হার্ড ওয়ার্ক ডিউরিং ইয়োর সেলফ স্টাডি ইজ সামথিং আই বিলিভ ইজ ম্যান্ডেটরি।
1: ওকে, এনসিইআরটি বই এটাতে কতটা হেল্প করতে পারে?
0: ওকে, সো এনসিইআরটি ইন জেনারেল আমি এখন ঠিক জানি না, বাট আমাদের টাইমে এনসিইআরটি অনেকটা কনসাইজ ছিল, মানে বলতে গেলে ওই বইটা আপনি একটা সামারি বুকের মতো বলতে পারেন। তো আমি এই জিনিসটা করতাম, দ্যাট আম আ স্টোরি পার্সন, তো আমার গল্প পড়তে ভালো লাগে। তো আমি ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইফ আই ডোন্ট রিয়েলি নো হোয়াট ইজ গোয়িং অন, হাউ ইজ গোয়িং অন অ্যান্ড হাউ ইজ ইট এন্ডিং, তো ওটা আমার ব্রেন রেজিস্টারই করবে না, স্টোর তো দূরের ব্যাপার। তো ওটার জন্য আমার ইনস্টিটিউট নোটস ওয়ার আ মাস্ট হ্যাভ, কিন্তু ওগুলো পড়ে তারপরে এনসিইআরটি ওই যে লাস্টের 1 পেজ চিট শিটস টাইপের হয়ে গেছিলো, এনসিইআরটি আমার অমন হয়ে গেছিলো। এক্সট্রা এক্সট্রাগুলো যা আমি শিখেছি ওইখানে লিখে রাখতাম, তারপরে যখন প্র্যাকটিস পেপার্সগুলো করতাম, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করতাম, তখন ওখানে যে টপিক্সগুলো বারবার রিপিট হচ্ছে ওইগুলো এনসিইআরটিতে আলাদা করে মার্ক করা থাকতো কি যে এগুলো আমাকে আবার দেখতে হবে, কারণ ওই পরীক্ষার আগে লাস্টে তোমাকে এনসিইআরটিই পড়তে হবে, সেই পুরনো বড় বই নিয়ে বসা যায় না।
1: একদম। তো সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সবচেয়ে বেশি কোনটা চ্যালেঞ্জিং ছিল?
0: ওকে, সো It might be a very classic answer. Physics, obviously. It was...
1: বেশিরভাগ স্টুডেন্টের কাছেই মনে হয় তাই না?
0: হ্যাঁ, লাইক ফিজিক্স ফর শোর ওয়াজ মাই অ্যাকিলিস হিল, কারণ আই বিলিভ আমরা সবাই তো সেই বায়োলজি স্টুডেন্টস, বায়োলজি স্টুডেন্টসরা আমরা গল্পের মতন পড়তে পছন্দ করি, তো বায়োলজিটা হয়ে যায় অ্যান্ড কেমিস্ট্রিটাও অনেকজনের হয়ে যায়। আমার স্পেশালি আমার যেমন বায়োলজির থেকে আমার কেমিস্ট্রি বেশি মজা লাগতো, ফিজিক্সটা এই অবস্থা হয়ে গেছিলো দ্যাট আমার ফাউন্ডেশন ইন ইট সেলফ ওয়াজ ভেরি উইক, ইট ওয়াজ মোর লাইক বিল্ডিং আ কাসেল আউট অফ কিক স্ট্যান্ড। তো আমি এইটুকু বুঝে গেছিলাম কি যে এটার উপরে এখন আমি খুব দারুণ আমার কিছু তো হবে না, তো ওই যদি বাকি দুটো সাবজেক্টের জন্য আমি নভেল পড়ে তারপরে আবার মুভি দেখতে যাই, এটার মধ্যে আমি ডাইরেক্ট মুভিটা দেখতাম। তো মুভিটার মধ্যে আই বিলিভ ওই পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সগুলো করে ওগুলাই যতটা প্র্যাকটিস করতে পারতাম, কারণ আমি ফিজিক্স নিয়ে বুঝে গেছিলাম কি যে এটা দিয়ে বেশি দৌড় তো আমি মারতে পারবো না, তো ওখানে যতটা টাইম স্পেন্ড করে মানে যতটা বাঁচিয়ে মানে যতটা মিনিমাম করা উচিত আমার ওইটুক করে বাকি দুটো সাবজেক্টের জন্য আমি আমার টাইম অ্যান্ড এনার্জিটা রেখে দিয়েছি, যেটার মধ্যে আমি জানি কি যে আমি ভালো করতে পারবো। তো ওইভাবেই আমি ফিজিক্সটাকে আমি অ্যাপ্রোচ করেছি, আমি থ্রু আউট ওইটাকে ওইভাবেই ক্যারি আউট করেছি।
1: তো প্রত্যেকের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় অ্যাডভাইস দেওয়ার কথা, তাহলে কি তুমি সবাইকে এটাই বলবে যে যেটা তুমি কম পারছো সেটা তুমি বেশি টাইম ওয়েস্ট না করে যেটা পারছো সেটাতে এগিয়ে যাও?
0: দেখো, দিস ইজ সামথিং আই বিলিভ দ্যাট তোমার ব্রেন কী করে ইনফরমেশন প্রসেস করে, কী করে স্টোর করে, এটা তোমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। আমার জন্য এইভাবে কাজ করেছে কি আমি বুঝে গেছি, আমি একটা সাবজেক্টে যেটা আমি দেখে এসেছি আমি যখন স্ট্রাগল করছি তো আমি কেন টাইম ওয়েস্ট করব, যতটা বাঁচিয়ে রাখার মানে যতটা একেবারে নেক্রোস্ট হয়ে অ্যাভয়েন্স না হয়ে যাচ্ছে অতটা মেনটেন করে রেখেছি, আর যে দুটো সাবজেক্টটা আমি জানি আমি ভালো করতে পারি ওখানে আমি আমার টাইমটা ইউটিলাইজ করেছি। বিকজ নিট ইটস অ্যান এক্সাম, এখানে তুমি একটা কোয়েশ্চেনে কতক্ষণ স্ট্রাগল করলে তোমাকে ওটার নম্বর তুমি পাবে না
1: একদম।
0: হ্যাঁ, তো বাকিগুলোর জন্য তোমাকে টাইম স্পেন্ড করতেই হবে। শেষমে ইউ হ্যাভ দিস বাই ম্যাক্স 180 মিনিটস আই সাপোজ, 3 আওয়ার্স, তো ওখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমার মাত্র 2 মিনিট আছে, তো একটা কোয়েশ্চেনে যদি আমি 5-10 মিনিট নিয়ে বসে থাকি আই বিলিভ দ্যাট ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম, তো আমি ওইভাবে নিজেকে ইউটিলাইজ করেছি।
1: একদমই তাই। তো তোমার যে এই সাকসেস, খুব তাড়াতাড়ি তুমি নিট এক্সাম ক্র্যাক করে ডক্টরি বা ডাক্তারি পড়ছো, তো এই সাকসেসের আগে নিশ্চয়ই কিছু না কিছু ফেলিওর তোমার লাইফে এসেছিল, সেটা কি?
0: ফেলিওর্স বলতে গেলে একটা আমি ঠিক বলতে পারবো, উইচ ওয়াজ ভেরি এভিডেন্ট ইন মাই লাইফ, ওয়াজ ডিউরিং দ্যাট 1 ইয়ার অফ প্রেপারেশন, যখন আকাশ যেতাম, যে ইনিশিয়াল ডেজে এই ধরে নাও খুব ফায়ার অ্যান্ড এনার্জি নিয়ে আমি আমার প্রিপারেশন স্টার্ট করলাম, বাট ওই 3 মান্থস টু ম্যাক্স 4 মান্থস ইন, আই পার্সোনালি কুড ভিউ দ্যাট লাইট ডিমিং, ওই যে এনার্জিটা আমার আগে যে জিলটা ছিল ওটা যে আমার কমে যাচ্ছে, আমার নিজের উপরে যে কনফিডেন্সটা ছিল ওটা কমে যাচ্ছে, এটা আমি নিজেই বুঝতে পারছিলাম। তো দ্যাট ওয়াজ আই বিলিভ ওয়ান অফ দ্য বিগেস্ট সেটব্যাক ইন মাই লাইফ, বিকজ আমার নিজের প্রতি কনফিডেন্সটাই হারাচ্ছিলাম আমি।
1: ওকে,
0: ওই একটা ব্যাপার ছিল। অ্যান্ড ওই যে থ্রু, আমি এটা বলবো না আমার খুব বাজে কোনো জায়গায় রেজাল্ট খারাপ হয়েছে তো ওটার জন্য, বাট ওই আমি কনসিস্টেন্ট এই জিনিসটা আমি নোটিস করেছি দ্যাট আমাদের তো টেস্ট দিতে লাগতো প্রত্যেক 15 ডেজ টু 1 উইকের মধ্যে টেস্ট দিতে লাগতো, তো ওটার মধ্যে আই ওয়াজ কনসিস্টেন্টলি ইন দ্য মিডল অফ দি র্যাঙ্কস, লাইক আই এম নট ইভেন দ্য স্ট্রাগলিং স্টুডেন্ট যার এক্সট্রা হেল্প দরকার, আর আমি টপার্সের মধ্যেও পড়ছি না যারা সব প্রেজ নিয়ে চলে যাচ্ছে, আমি আই ওয়াজ কনসিস্টেন্টলি অ্যাট দ্য মিডল, আই ওয়াজ জাস্ট এক্সিস্টিং, টু দ্য পয়েন্ট কি আমি এটা কোয়েশ্চেন করা শুরু করছি দ্যাট এই মিডিওক্রিটিটাই কি আমার লাইফ, ইজ ইট অল আই এম অ্যাবাউট, দ্যাট হোপলেসনেস ইজ সামথিং দ্যাট টুক মি ব্যাক ফর কোয়াইট, দ্যাট ওয়াজ লাইক রিয়েলি বিগ অফ এ টোল ইন মাই হেড, নো ওই একটাই যা।
1: একদমই। তো এই যে তুমি একটু আগেই যেটা বললে যে তোমার কনফিডেন্স নিজের প্রতি তুমি নিজে হারিয়ে ফেলছিলে, সেই জায়গা থেকে ওভারকাম করলে কিভাবে?
0: ওকে, সো এটা আমি বললাম দ্যাট আমার স্টোরি পার্সন, রাইট? তো আই হ্যাভ দিস রিয়েলি টাইনি সেফ স্পেস উইচ হ্যাভ বিল্ট মাই সেলফ, আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় কাইন্ড অফ এই রিক্লুসিভিটির মধ্যে চলে যেতাম, যেখানে আমি গান শুনতাম, যেখানে আমি গল্প পড়তাম,
1: একদম।
0: তো এগুলোর মধ্যে থেকে থেকেই নিজেকে এইভাবে একটু বিট অফ সেলফ টক এজ ওয়েল, কি যে অনেকটা অলরেডি আমি হেঁটে ফেলেছি তো এখন মাঝে তো ছাড়া যাবে না,
1: একদম।
0: হ্যাঁ, তো ইদার এখন ওই কান্নাকাটি করে আবার পড়তে বসো, তো ওইটাই
1: ইদার মাঝে হয়ে গেছে।
0: হ্যাঁ, তো ইদার আর মা বাবার বকা খাওয়া আবার, নয়তো ওই কান্নাকাটি মুছে একটু যা আবার পড়তে বসো, তারপরে ওটাই ওইভাবেই চালিয়ে গেলাম কি যে করতে তো সেই হবেই, একটা মাত্র বছর কি করেও টেনে যাই, এইভাবে করে করে নিজেকে বুঝিয়ে বুঝিয়ে যতটা করা যায়। অ্যান্ড ওই আমার গান গল্প এগুলো

0: থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক 4:30। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন উত্তরণ। পপি সাহা পাঞ্জার সঙ্গে আলাপচারিতায় ছিলেন আমাদের প্রতিনিধি সৌমিতার্ঢ্য। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আজ 17 মে 2026 রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ, শিল্পী শিউলি বোস।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ, শিল্পী শিউলি বোস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান জওয়ান ভাইদের জন্যে।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে ফোন করতে, আমাদের যে সরাসরি কথা বলতে, আপনারা যে নাম্বারে ডায়াল করবেন, নাম্বারটি জানিয়ে দিচ্ছি 9434076705 9434076705। আজ অর্থাৎ 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। প্রতি বছর 17ই মে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। এর মূল উদ্দেশ্য হল নীরব ঘাতক হিসেবে যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়ে মানুষকে উৎসাহিত করা। আজকে এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, এই নিয়েই আমরা আনন্দধারায় কিছু কথা বলবো এবং আপনাদের থেকেও শুনব। তাই আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। শুনে নিই আমাদের আজকের প্রথম গান। প্রথম গানটি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে, একান্ত আপন ছায়াছবি থেকে।

0: ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: উড়িষ্যা কেন্দ্র থেকে প্রসেনজিৎ পাত্র বলছি।
0: আচ্ছা আচ্ছা প্রসেনজিৎ বাবু, হ্যাঁ নমস্কার।
1: আর খুব ভালো বিষয় রেখেছেন।
0: হ্যাঁ আচ্ছা, অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, এই আজকে তো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, তো এই নিয়ে আপনার কিছু বলার থাকলে আপনি বলুন।
1: হ্যাঁ, সবার প্রথমে বলতে চাই যে মানে কি বলবো, নুন মানে লবণ, যে চিনি এবং ময়দা, এই সব জিনিসকে অপরিহার্য হবে সবার প্রথমেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং যত সম্ভব শাক সবজি, হ্যাঁ আপনার এই জলীয় অংশ যাতে বেশি থাকে সেই সব জিনিস আপনার মানে খেতে হবে, এবং ফাস্ট ফুড যত যা আছে জাঙ্ক ফুড এই সব থেকে দূরে থাকতে।
0: একদম একদম একদম ঠিকই বলেছেন। আর এই এইটা নিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা, এটাও এই দিবসের, এই দিনটি পালনের একটা মূল লক্ষ্য। হ্যাঁ, অনেকেই আছেন এগুলোকে ইগনোর করেন, যার ফলে পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হয়, তাই তো?
1: সকাল বিকাল শরীর,
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম। মানে আমরা তো মানে সব কিছু কি বলবো, এই কাজকর্মের চাপে মানে হয়ে উঠেনি এক প্রকার।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন প্রসেনজিৎ বাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। শুনতে থাকুন।

0: 2026 সালের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের মূল প্রতিপাদ্য হল যে একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। এই দিবস পালনের উদ্দেশ্য বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য মানুষকে সচেতন করা। একটি জরুরি তথ্য যে একজন সাধারণ মানুষের রক্তচাপ সাধারণত 120/80 মিলিমিটার বা তার কম থাকা উচিত। তো ঝুঁকির যে মাত্রা সেটা হচ্ছে যে যখনই 120-র উপরে যাচ্ছে, 140/90 বা তার বেশি হয়ে গেলে তো তাকে উচ্চ রক্তচাপ হিসেবে চিহ্নিত করা হয়। এর কারণ হিসেবে দেখা গেছে যে বিভিন্ন রকম কারণ রয়েছে উচ্চ রক্তচাপের, যে মাত্রাতিরিক্ত স্ট্রেস, জাঙ্ক ফুড খাওয়া, যেটি কিছুক্ষণ আগেই আমাদের একজন কলার ফোন করেছিলেন প্রসেনজিৎ পাত্র উড়িষ্যা থেকে, তিনিও বললেন শারীরিক পরিশ্রমের অভাব এবং অস্বাস্থ্যকর জীবনযাপন। তো এই নিয়ে আজকে আমরা আছি আনন্দধারা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। আপনারা ফোন করতে আমাদের ডায়াল করুন এই নাম্বারে 9434076705। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী কিশোর কুমার, ছবির নাম পারাবত প্রিয়া।
1: অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না,

0: একজন শ্রোতা বন্ধু আমাদের অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? নমস্কার,
1: আমি আনন্দ চক্রবর্তী বলছি, দক্ষিণ ভারতনগর শিলিগুড়ি থেকে।
0: কি আবার বলুন, নামটা বলুন।
1: অরবিন্দ চক্রবর্তী।
0: আচ্ছা, আপনি রেডিও সেটটা, রেডিও সেট থেকে সরে গিয়ে কথা বলুন।
1: ও আ
0: আপনার রেডিও সেট থেকে সরে গিয়ে কথা বলুন, ইকো হচ্ছে। হ্যাঁ বলুন।
1: আমি অনেকদিন থেকে চেষ্টা করছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তা আজকে আমি আপনার কাছে, আমার সত্যি সৌভাগ্য। যাই হোক, আমি ভালো ভালো গান আমি আপনার সাথে একটু আলাপ পরিচয় করতে চাই। যাই হোক, আমি আমার ফোর এই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনি
1: ভালো লাগলো আমার তো, আজকে আপনি কথা বলে আমি খুব শান্তি পেলাম একটু।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন।
1: আমি আমার স্ট্রোক হয়েছে তো।
0: আচ্ছা,
1: তারপর আমার জিনিও নাই, সেও চলে গেছে।
0: আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাকে আরো আরো সাবধানে এবং সুস্থ থাকতে হবে। আপনি থাকবেন, হ্যাঁ আপনি, একদম একদম একদম, আপনাকে শোনাচ্ছি তাহলে, ঠিক আছে? আপনি ভালো থাকবেন,
1: আমি আবার এরকম ফোন করব।
0: একদম একদম একদম,
1: ঠিক আছে,
0: আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখি তার সাথে কথা বলে কে আছেন। হ্যালো,
1: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি মিলন কুমার রায় বলছি, হেলাপাকড়ি থেকে।
0: মিলন কুমার রায় কোথা থেকে বলছেন?
1: হেলাপাকড়ি থেকে, আমাদের জলপাইগুড়ি জেলা।
0: জলপাইগুড়ি জেলা। আচ্ছা আচ্ছা, নমস্কার, কেমন আছেন বলুন।
1: আছি, কয়েকদিন থেকে মানসিক শারীরিক একটু খারাপ অবস্থায়, তবুও রেডিও শুনি এই আর কি।
0: আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলছি উচ্চ রক্তচাপ
1: রক্তচাপ,
0: নিয়ে। হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমাদের শ্রোতা
1: খুব
0: বন্ধুরা।
1: ভালো বিষয় নিয়ে, খুব ভালো বিষয় নিয়ে আপনারা একটা বিষয়বস্তু তুলে ধরেন। প্রত্যেক দিন এরকম করে যদি একটা জানিয়ে দিয়ে থাকেন আমার শ্রোতা বন্ধুদের,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাহলে সবাই সতর্ক থাকবে
0: একদম
1: আর এগুলো নিয়ে আলোচনা হয়, খুব ভালো। রাত্রি 8টার দিকে আবার একটা অনুষ্ঠান আছে এটা নিয়েই,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম,
1: শুনবো আমি
0: হ্যাঁ অবশ্যই
1: আর এগুলো
0: শুনবেন
1: নিয়ে।
0: আপনি। হ্যাঁ
1: হ্যাঁ, বিষয়বস্তুগুলো খুব ভালো লাগবে।
0: হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।

সেগুলি হচ্ছে লবণ গ্রহণ সীমিত করা, খাবারে অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে, নিয়মিত শারীরিক চর্চা, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করতে হবে। আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ, এটি খুব জরুরি একটি বিষয়। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। নেশা বর্জন, ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকুন এবং নিয়মিত পরীক্ষা, ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন এবং একটি সুন্দর এবং খুব নিয়মের মধ্যে যদি আমরা নিজেকে রাখতে পারি, খাদ্য এবং শরীরচর্চা, নেশা বর্জন ইত্যাদি করে যদি আমরা এইভাবে সমস্ত নিয়ন্ত্রণ করে চলতে পারি, রক্তচাপ নিয়ন্ত্রণ হবে আশা করা যায়। চলে যাই আমাদের পরের গানে। তার আগে বলি, আমাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে ফোন করুন এই নাম্বারে 9434076705। মান্নাদের কণ্ঠে শুনব আমাদের পরের গান, ছদ্মবেশী ছায়াছবি থেকে, সুরকার সুধীন দাশগুপ্ত।

বন্ধুরা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আজ 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, এই নিয়ে আমরা আনন্দধারায় কিছু আলোচনা করছি এবং আমাদের সাথে সেই আলোচনায় অংশগ্রহণ করছেন আমাদের শ্রোতা বন্ধুরা। খুব ভালো লাগছে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে। এভাবেই আপনারা সাথে থাকুন আকাশবাণী শিলিগুড়ির, শুনতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। বিশ্বব্যাপী অকাল মৃত্যুর প্রধান প্রতিরোধযোগ্য কারণ হল উচ্চ রক্তচাপ। বিশ্বজুড়ে আনুমানিক 1.4 বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপ নিয়ে জীবনযাপন করছেন। কার্যকর ও সাশ্রয়ী চিকিৎসা থাকা সত্ত্বেও অনেকেই তাদের অবস্থা সম্পর্কে অবগত নন। এটি প্রধান কারণই হলো যে চিকিৎসকের কাছে গিয়ে নিজের শারীরিক অসুবিধাগুলো জানানো বা সেই সম্পর্কিত চিকিৎসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তাই যখনই শরীরে কোনো রকম অসুবিধে আসবে চিকিৎসকের কাছে যান এবং উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন। এবং এই রোগে আক্রান্ত প্রতি 4 জনের মধ্যে মাত্র 1 জনের রক্তচাপ যথাযথভাবে নিয়ন্ত্রণে থাকে। আমরা চলে যাই আমাদের পরের গানে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারায় আমরা কথা বললাম বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এবং আজ 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এবং এই বিষয় নিয়ে আজকে আমরা আনন্দধারায় লাইভ ছিলাম এবং কিছু সুচিন্তিত মতামত আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকেও পেলাম। এভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজ সময় একেবারেই নেই, আর আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে, আবার কোনো দিন আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার একটি অথবা দুটি স্থানে ঝোড়ো হাওয়া প্রভাবিত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 36.3 ডিগ্রি সেন্টিগ্রেড মালদায় রেকর্ড করা হয়েছে এবং ট্যাডংয়ে 24.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার্বত্য অঞ্চলে রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ জলপাইগুড়ি 14 সেন্টিমিটার, সিংহিক 9 সেন্টিমিটার, সিঙ্গিমারি 8, বালুরঘাট 8, ফাগু 8, নাগরাকাটা 6, ঝালুং 4, মেকলিগঞ্জ 4, শিবগিয়ার 4, হাসিমারা 4 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অধিকাংশ স্থানে। সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। আবহাওয়ার একটি সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। Very light to moderate rainfall occurred at most places with heavy to heavy rainfall at one or two places over South Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Sikkim. Yesterday's highest temperature, maximum highest temperature was 36.3 degree centigrade was recorded at Malda in the plains and 24.8 degree centigrade at Tadong and Kalimpong in the hills of the region. Chief amount of rainfall received: Jalpaiguri 14, Singik 9, Singimari 8 cm, Balurghat 8, Phagu 8, Nagrakata 6, Jhalong 4, Mekliganj 4, Shibgiyar 4, Hashimara 4 cm. Weather forecast for next 7 days. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar districts of South Himalayan, West Bengal. Light to moderate rain or snow very likely to occur at most places over Sikkim. No large change in day to temperature during next 7 days over all the districts of South Himalayan, West Bengal. Weather warming for next 7 days, heavy to very heavy rainfall, 7 to 20 centimeter, very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri and Alipurduar districts of South Himalayan, West Bengal. That's conclude for weather today. Please stay tuned with us, our next announcement in Bangla. এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী, সন্ধ্যে 6:05 অনুষ্ঠান গানের ভেলা, সন্ধ্যে 7:00 বিশেষ জয়মালা, 7:45 সাজ অর আওয়াজ, রাত 8:00 অনুষ্ঠান হাওয়া মহল, 8:15 শুনবেন চিত্রলোক, রাত 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কি ফানকার, রাত 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। এখন 711 কিলোহার্জে আকাশবাণী শিলিগুড়ির আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:05 লোক পরম্পরায় কীর্তন, শিল্পী আরতি ঘোষ দস্তিদার, 6:40 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া, শিল্পী বসুমতী সিংহ সিনহা। সন্ধ্যে 7:05 শুনবেন ডুয়ার্স দর্পণ, রাত 8:00 সুস্বাস্থ্য, উচ্চ রক্তচাপ সাবধান থাকুন, ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শান্তনু আচার্য।
রাত 9:15 গজল শিল্পী চন্দন দাস, 9:30 শিক্ষাঙ্গন থেকে, রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় বাঁশি শিল্পী বিবেক সোনার। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন জানিয়ে দিচ্ছি আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। রবিবার 17 মে 2026 প্রধান ধীরগতির এবং নির্মাণাধীন এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় রাস্তায় মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শালবাড়ি আশ্রম থেকে একটি সামূহিক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকায় সন্ধে 6:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। টিকিয়াপাড়াহাট থেকে জলপাই মোড় সকাল 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনা। বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন খাওয়াখালী ও খাপড়াইল রোড হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। বাগডোগরা দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিয়ন্ত্রণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন। আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কীর্তন, শিল্পী আরতি ঘোষ দস্তিদার।

0: বর্তমান শুনছেন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে।
1: মান অন্তে শ্রীগোবিন্দ রাধারানীর কাছে কত না অনুনয় করে বলছেন, রাধে আমি তোমার প্রেমের কিবা জানি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদার, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী বসুমতী সিংহ সিনহা। শিল্পীর সঙ্গে সঙ্গতে দোতারায় প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায় এবং ঢোলে স্বর্ণাভ সরকার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী বসুমতী সিংহ সিনহা। শিল্পীর সঙ্গে সঙ্গতি ছিলেন দোতরায় প্রদীপ রায়, মাসিতে নীরব রায় এবং ঢোলে স্বর্ণাভ সরকার। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন শফকত আমানত আলীর কণ্ঠে, ছবির নাম মাই নেম ইজ খান, সঙ্গীত পরিচালক শঙ্কর এহসান লয়।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন আশা ভোঁসলে এবং আর ডি বর্মনের কণ্ঠে। ছবির নাম ক্যারাভান, সঙ্গীত পরিচালক আর ডি বর্মন।

आ गया, देखो देखो वो आ गया।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনছেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে। ছবির নাম ক্যারাভান, সঙ্গীত পরিচালক আর ডি বর্মণ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ ও পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: গত 1 দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদি যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়াল মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত 1 বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোরেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300-এরও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, NID-র মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: NID एक प्रकार से रचनात्मकता के आधार पर इनोवेशन और उद्यमिता, ये तीनों को जोड़ने वाला एक संस्थान। जब NID की स्थापना हुई तब मुझे लगता है कि इसके उद्देश्यों को बहुत अच्छे तरीके से सोचा हो।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালের পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেবে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
2: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
3: আমি এখানে
4: দিদি, তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
3: বুদ্ধিতে চার্জ দে।
5: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
3: দেখলি?
4: বাবা দাঁড়াও, আমি পে করছি, সিগন্যালই নেই।
5: এবার কি করবে?
4: আছে তো ফ্রি ওয়াইফাই।
3: বোকা, সুধরে যা।
5: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
4: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

আকাশ পানিয়ে শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য, উচ্চ রক্তচাপ সাবধান থাকুন, ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় থাকবেন শান্তনু আচার্য। রাত 9টা বেজে 15 মিনিটের অনুষ্ঠান গজল, শিল্পী চন্দন দাস। 9টা বেজে 30 মিনিটে শুনবেন শিক্ষাঙ্গন থেকে।

রাত 10টায় শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় বাঁশি শিল্পী বিবেক সোনার। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ি।

0: অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে সিএএ তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
1: দেশের সুরক্ষার সাথে কোন কম্প্রোমাইজ নেই, যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে, হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে ছেলে মেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে।
0: বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন। সেখানে আজ এক জনসভায় তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে, বিজেপির নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তাই মানুষ এই একদলীয় একাধিপত্যের জবাব দিয়েছে। ফলতার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার তিনি আবেদন জানান। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ১০০টিরও বেশি আধার কার্ড ও জমি

0: দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। উদ্ধার হওয়া আধার কার্ডগুলি স্থানীয় লোকজনের বলে জানা গেছে। তাদের অভিযোগ, আধার কার্ড তৈরির সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিকানাতে কার্ডগুলি আসলেও পার্টি অফিস থেকে তা পাওয়া যেত না। এই পরিস্থিতিতে গত চৌঠা মে স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। আজ পার্টি অফিসে তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়। স্থানীয় বিজেপি নেত্রী শম্পা দেবনাথ বলেন, এলাকার লোকজনেরা আধার কার্ড পার্টি অফিসে আটকে রেখেছিল তৃণমূলেরা, তারা কার্ড দিতেন না, এভাবে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভিতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভেতর থেকে প্রচুর জব কার্ডের বই, বিভিন্ন জমির দলিল এবং প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছয়, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব কলকাতার তপসিয়া এবং তিলজলা থানা এলাকায় একাধিক মারধর এবং অশান্তি ছড়ানোর মামলায় অভিযুক্ত মোহাম্মদ সাবির ওরফে লালবাবুকে পুলিশ অস্ত্র আইনে আবার গ্রেপ্তার করেছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। লালবাবুকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে বাঁশদ্রোণীতে অভিযান চালিয়ে পুলিশ সত্যব্রত বসু নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও 4টি কার্তুজ উদ্ধার করেছে। নিরঞ্জন পল্লী থেকে এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় 3 জন কর্মী সমর্থকের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সন্দেশখালী থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। অষ্টাদশ রাজ্য বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ কোচবিহারে গিয়ে পৌঁছলে বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিতভাবে তাকে সম্বর্ধনা জানান। স্পিকার হিসেবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করা এবং মানুষের প্রত্যাশা পূরণই তার কাজ হবে বলে শ্রী বসু জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের। একটি প্রতিবেদন,
1: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিরাপত্তায় কাটছাট করা হল প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের মোট 10 জন নেতা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সরাল লালবাজার। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের নিরাপত্তা কমানো হয়েছে। ডিরেক্টর অব সিকিউরিটিজ পীযূষ পাণ্ডে, আগে ছিলেন ভারপ্রাপ্ত ডিজিপি, তার নিরাপত্তাতেও কাটছাট করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশিকায় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিভ্রান্তি ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এ রাজ্যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। এদিকে SUCI কমিউনিস্ট রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত বিধি নিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, রাজ্যে গোরক্ষার নামে জুলুমবাজি শুরু হয়েছে। প্রবল কালবৈশাখীর পর দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তাদের বিদ্যুৎ পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আজ খুব ভোরে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার দরুন এই পরিস্থিতি। তপন ব্লক এবং সংলগ্ন বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। WBSCDCL যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও তার আশপাশে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা হাওয়া বয়ে যাবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় আইএসএল এর ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। এই মুহূর্তে দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইএসএল ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মুখোমুখি। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরের খবর শুনবেন 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সুস্বাস্থ্য বিষয়, উচ্চ রক্তচাপ, সাবধান থাকুন। এ নিয়ে আলোচনা করবেন ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন শান্তনু আচার্য।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জেনে গেছেন যে আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যের বিষয়টা কি, উচ্চ রক্তচাপ। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার ডাক্তারবাবুর কাছে। আমরা প্রথমে জানতে চাইব যে আজকে তো আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি এবং আজকের এই বিষয়টি কিন্তু আজকের তারিখের সঙ্গেও কিন্তু অনেকটা মিলে গেছে, তাই তো? মানে আজ 17ই মে স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হিসেবে আমরা আজকে পালন করছি, সারা দেশে পালন করা হচ্ছে। সেখানে ডাক্তারবাবু আপনি একটু আমাদের বলুন যে আজকে আপনারা কীভাবে অনুষ্ঠানটি পালন করলেন?
1: প্লাস আজকে একটা সিএমই ছিল ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর উপর, তাতে আমরা কিছু জিনিস নিয়ে ডিসকাশন চলছিল যে হাইপারটেনশনের কারণ কি, কি করে তার ট্রিটমেন্ট করা যেতে পারে এক্সেট্রা।
0: আচ্ছা, তো আমরা শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে দিতে চাই, যারা আজকের বিষয় নিয়ে আমাদের লাইভ ফোন ইন প্রোগ্রামে ডাক্তারবাবুকে যারা প্রশ্ন করবেন, আপনারা অবশ্যই প্রশ্ন করুন। উচ্চ রক্তচাপ এই বিষয়টা নিয়ে ডাক্তারবাবু বলবেন, বিস্তারিতভাবে আলোচনা করবেন। আর আপনারা তো আমাদের ফোন নাম্বার সকলেই জানেন, তবুও ফোন নাম্বারটি শ্রোতা বন্ধুদের আরও একবার জানিয়ে দিই, যারা ফোন করতে চাইছেন 9434076705। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলুন। আচ্ছা ডাক্তারবাবু, উচ্চ রক্তচাপ এটা কিন্তু এমন একটি রোগ বা এমন একটি অসুখ, হঠাৎ করেই কি এটা এসে যায় আমাদের জীবনে?
1: হাইপারটেনশন দু ধরনের হয়, একটা এসেন্সিয়াল হাইপারটেনশন আর একটা নন এসেন্সিয়াল হাইপারটেনশন। এসেন্সিয়াল হাইপারটেনশনের কোনো মানে পার্টিকুলার কজ থাকে না। এসেন্সিয়াল হাইপারটেনশন যে কোনো লোকের হতে পারে, হঠাৎ করে আসে না, এটা হঠাৎ করে হাইপারটেনশন হয় না। হাইপারটেনশন আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন অন্য কোনো কারণ নিয়ে।
0: একটা বোধহয় ফোন আছে, দেখিনি কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? ভুটকি থেকে। আচ্ছা, আমাদের কথা আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কি প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে বলুন।
2: আমি জানি আমার উচ্চ রক্তচাপ আছে, আমি তো ওষুধ খাচ্ছি কিন্তু অনেক রকম ওষুধ পাল্টাইলাম, তবু কোন সময় আপ ডাউন হয়ে যায়, কোন সময় বাড়ি যায় আবার কোন সময় কমে যায়, এটা করলে মানে নিয়ন্ত্রণে থাকবে ডাক্তারবাবুর কাছে আমার?
0: আচ্ছা, প্রশ্নটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আপনি শুনুন ডাক্তারবাবু বলছেন। হ্যাঁ বলুন ডাক্তারবাবু।
1: এক্ষেত্রে আপনাকে অ্যাম্বুলেটরি প্রেশার যেটা হয় সেটা মেজার করতে হবে। এতে একটা ডিভাইস লাগানো হয় হাতে বডিতে ফর 24 আওয়ার্স। আপনি যেমনি নর্মাল কাজ করছেন সেই কাজই করতে হবে ফর 24 আওয়ার্স। আর আপনাকে মেজার করে মিন যে আপনার ব্লাড প্রেশারটা আছে, বাড়া কমা করার পরে যে মিন ব্লাড প্রেশারটা আসছে সেটা আপনাকে দেখতে হবে, আর সেটার হিসাবে আপনাকে ড্রাগস বা ওষুধ নিতে হবে।
0: আচ্ছা,
1: এটাই হচ্ছে। আর আপনার যে বাড়া কমা করছে সেটা কত আসছে সেটা জানতে পারলে,
0: বিপিটা
1: ভালো জানতে পারলে ভালো হতো।
0: আচ্ছা ডাক্তারবাবু, আমি এই প্রসঙ্গে একটু বলি যে বিপির কথা যখনই আসলো, আপনি তো দুরকম কথা বললেন, একটা এসেন্সিয়াল নন এসেন্সিয়াল, ওটা আমরা পরে আসছি। এই যে বিপি, মানে স্বাভাবিকভাবে একটা নর্মাল পেশেন্টের বিপি কী থাকা উচিত এবং বিপিটা কখন একটু বেড়ে গেলে আমরা মনে করবো যে তার উচ্চ রক্তচাপ হচ্ছে, কীভাবে বুঝবে পেশেন্ট?
1: আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন বা ঘরে চেক করলেন ব্লাড প্রেশার, যদি আপনার ব্লাড প্রেশার 140/80 উপরে থাকে তাহলে সেটা আপনার
0: নরমাল,
1: 140/80 উপরে থাকলে সেটা আপনার হাইপারটেনশন।
0: আচ্ছা, হাইপারটেনশন। আচ্ছা,
1: আর আপনাকে এবারে আপনাকে এটা গোল থাকে, এবার আপনার কি রিস্ক আছে, আপনার কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কি না, কার্ডিওভাস্কুলার রিস্ক চেক করতে হবে, আপনার কিডনি ঠিকঠাক কাজ করছে কি না, কিডনি দেখার জন্য কিছু টেস্ট আছে সেগুলো করতে হবে, সেই হিসাবে আপনাকে ট্রিটমেন্টের গোল থাকবে যে আমাকে এত 130, আমরা জেনারেলি কনসিডার করি 130/80 মিলিমিটার অফ HG ইজ, মানে ওর থেকে নিচে থাকলে ইজ নর্মাল।
0: আচ্ছা, তাহলে আমরা তো হঠাৎ করে এই উচ্চ রক্তচাপ যে আমার হচ্ছে আমি কীভাবে বুঝবো, একজন পেশেন্ট কীভাবে বুঝবে?
1: আপনার ধরুন সকালে উঠে মাথায় ব্যথা করছে, ওঠা, ঘুম থেকে ওঠার পরে জেনারেলি আপনার রাত্রিবেলা আপনি যখন শোন তখন আপনার ব্লাড প্রেশার 10% ডিপ করার কথা, 10% যদি ডিপ না করে দ্যাট ইজ, মানে সেটাও একটা কিন্তু প্রবলেম। এবার সকালবেলায় উঠে আপনার ব্লাড প্রেশার রাইজ করার কথা, কিন্তু সেটা যদি বেশি রাইজ করে তাহলে আপনার মাথায় হেডেক হতে পারে, আপনার কিডনি রিলেটেড প্রবলেম হতে পারে, পেচ্ছাপ কম হতে পারে, সেগুলো দেখে আপনাকে মানে আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, দিয়ে দেখতে হবে যে
0: না। ডাক্তারবাবু, এখানে আমার একটা প্রশ্ন, যে এই যে বললেন না রাত্রিবেলা শোবার সময় বিপিটা কত থাকতে, মানে কত থাকা উচিত, এবার আমি একজন পেশেন্ট, আমি কীভাবে বুঝবো যে আমার রক্ত চাপটা নর্মাল আছে না না আছে, বা রাত বা সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তখন আমার বিপিটা কী অবস্থায় থাকবে, এই এই ডিফারেন্সটা একটু আমাদের বুঝিয়ে বলুন শ্রোতা বন্ধুদের।
1: রাত্রিবেলায় শোয়ার সময় এটাকে আপনাকে দেখতে হলে অ্যাকচুয়ালি একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার ডিভাইস হয় যেটা অলরেডি বললাম, সেটাকে লাগাতে হবে।
0: আচ্ছা, এটাকে প্রত্যেকটা পেশেন্টকে মানে রেগুলার করা উচিত,
1: সেটা হচ্ছে
0: বা নরমাল নরমাল ব্যক্তি যারা মানে সাধারণ মানুষ যারা রয়েছে,
1: সাধারণ মানুষ, এটা তো একটা কস্টলি ডিভাইস, এটা ইট ইজ নট, এটা আমাদের অত প্রচলিতও না, প্রচলন নেই জিনিসটার, কিন্তু যদি মানে ঠিকঠাকভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে লাগে তাহলে আপনাকে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার কিনতে হবে না, আপনি কোনো সেন্টারে, কোনো ডায়াগনস্টিক সেন্টারে থাকতে হতে পারে, কোনো ডাক্তারের কাছে থাকতে হতে পারে, তার কাছ থেকে নিয়ে গিয়ে ফর 24 আওয়ার্স আপনাকে চেক করতে হবে।
0: যদি যদি তার উচ্চ রক্তচাপ হয় তখনই তো এই প্রশ্নটা আসছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তার আগে তো নর্মাল পেশেন্টের ক্ষেত্রে তো এটা কি প্রযোজ্য আছে কিনা?
1: নর্মাল পেশেন্ট এবারে হচ্ছে আপনি কোনো ডক্টরের কাছে গেলেন, একটা জিনিস হয় হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন, আপনি ডক্টরের কাছে গেলেই আপনার অ্যাংজাইটি হতে পারে, তার সেই ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার অলরেডি মানে হাই এলিভেটেড থাকতে পারে, তো সেই সেই সেই সব জিনিসগুলো মানে নেগেট করার জন্যই এই ডিভাইসটা অ্যাকচুয়ালি ইয়ে মানে আনা হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, এবারে বলুন যে ডাক্তারের কাছে গেলাম, ধরা পড়লো আমার হাইপারটেনশন হচ্ছে বা আছে, তখন পেশেন্ট কী করবে, রাত্রিবেলা তার কতটা থাকা উচিত, পরদিন সকালে ঘুম থেকে উঠে তার কী থাকা উচিত, এটা একটু ডিটেইলসে বলুন।
1: এবারে যদি অ্যাম্বুলেটরি ওই ডিভাইসটা যদি লাগানো হয় সেটা রিডিংটা আপনাকে ডাক্তারবাবু আপনাকে দেবে, শো করবে।
0: আচ্ছা,
1: তাতে আপনার নর্মাল নর্মাল যদি 120/80 যদি থাকে রাত্রিবেলায় 10% আপনার নর্মালি ডিপ করার কথা, 10% মানে 120-এর 10% কম নিচে, আর ডায়াস্টোলিকের ক্ষেত্রেও 80-10% মানে 8 মিলিমিটার অফ HG কম থাকার কথা রাত্রিবেলা।
0: আচ্ছা,
1: এবারে সেটার থেকে যদি বেশি থাকে তাহলে সেটা একটা হাইপারটেনশনের মধ্যে চলে আসবে, আর সেই হিসাবে আপনাকে ড্রাগস ডাক্তারবাবু দেবেন।
0: আচ্ছা, এটা গেল এই মোটামুটি ডিটেলসটা আমরা শুনলাম। এবারে যে প্রশ্নটা আমি আমরা প্রথমে আপনার কাছ থেকে শুনছিলাম যে দুরকম আমরা হাইপারটেনশন দেখতে, একটা এসেনশিয়াল আর একটা হচ্ছে নন এসেনশিয়াল, তাই তো? এটা একটু আমাদের বিস্তারিত হবে বলুন তো, যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আমাদের আকাশবাণী শ্রোতা বন্ধুরা, যারা বাড়িতে বসে সুন্দর একটি লাইভ ফোন ইন প্রোগ্রাম শুনছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়। আজকে বিষয়টা কিন্তু খুব সুন্দর এবং এই বিষয়টা কিন্তু যারা শুনছেন শ্রোতা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করুন 9434076705, এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা একটা ফোন বোধ হয় এসে গেছে, আমরা দেখে নিচ্ছি কে আছেন। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো,
2: হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো,
0: সুভাষ দেকুড়া থেকে বলছেন?
2: শোনা যাচ্ছে?
0: হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন কোথা থেকে বলছেন?
2: ডান ছেটে মোটামুটি এক গাছের মধ্যে পড়ে গেছিলাম, তো ব্যথাটাই কমছে
0: না। ব্যথা কমছে না?
2: হ্যাঁ, 3 মাসের মতো হলো।
0: আচ্ছা আজকের যে বিষয়টা রয়েছে সেটা আপনি বুঝতে পেরেছেন? আজকে আমরা উচ্চ রক্তচাপ এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপনি যে প্রশ্নটা করেছেন তার সঙ্গে আমাদের আজকের বিষয়ের কতটা সম্পর্ক আছে এটা ডাক্তারবাবুর কাছে আমি প্রশ্নটা দিচ্ছি, ডাক্তারবাবু যদি সম্ভব হয় ওনার প্রশ্নের উত্তর দিতে পারেন, একটু কথা বলতে পারেন। বলুন
1: আপনার কোথায় লেগেছে, মানে আপনি পড়ে গেছিলেন?
2: আমার ডান থেকে মানে পাঞ্জারে মানে গাছের সাথে পড়ে গেছি রাত্রি 2টার সময়, তা তখন মানে হাসপাতালে ভর্তি ছিলাম, তা মোটামুটি এখন ওই ব্যথাটা কমতেছে না।
1: এক্সরে করিয়েছিলেন, ফ্র্যাকচার আছে কিনা রিপসে?
2: হ্যাঁ এক্সরে করেছিলাম তা হাসপাতালে, তা মোটামুটি এক্সরে তে কোনো ধরা পড়েনি কিন্তু ব্যথা কমতেছে না।
1: আচ্ছা, তো আপনি একটা কাজ করতে পারেন, নিয়ারেস্ট কোনো আপনি যেখানে থাকেন একটা কোনো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে দেখিয়ে নিন, আর ওখানে আপনি ভোলিনি লাগাচ্ছেন আর প্লাস ব্যথার ওষুধ পারলে খান, কিন্তু সেটা আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে, এটা তো ফোনে আমি অন এয়ার বলতে পারি না।
0: হ্যাঁ বুঝতে পেরেছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনারা যে এই যে ফোন করছেন আমাদের ভালো লাগছে, ডাক্তারবাবুর কথা শুনলেন আপনারা, যেহেতু লাইভ ফোন ইন প্রোগ্রাম, আর বারবারই বলছি যে আজকের বিষয়টা হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ। স্বাভাবিকভাবে এই বিষয়টার উপরে আপনারা প্রশ্ন করুন, তাহলে ডাক্তারবাবুর কাছ থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আচ্ছা আমরা দেখে নিই, আরেকজন কেউ আছেন বোধ হয়। হ্যালো
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন, নামটা বলুন আপনার।
2: রাজগঞ্জ থেকে।
0: রাজগঞ্জ থেকে?
2: হ্যাঁ।
0: হ্যাঁ আপনার নাম?
2: নাম আব্বাসউদ্দিন।
0: আব্বাসউদ্দিন, কি সমস্যা আছে বলুন ডাক্তারবাবুর কাছে?
2: সমস্যা মতো ওই হাই প্রেসার আমাদের, প্রেসার বুঝিয়ে আমাদের খুব।
1: আপনার ডায়াবেটিস থাকতে পারে, পেচ্ছাপ পলিউরিয়া হচ্ছে আপনার, আপনার বারবার পেচ্ছাপ হচ্ছে, সেই কেসে আপনার ডায়াবেটিসও থাকতে পারে। তো আপনার হাইপার টেনশন কি অলরেডি রয়েছে, দেখেছেন? কত বিপি আপনার এসেছিল?
2: মানে আমাদের 180
1: উঠেছে। বুঝতে পারলাম না, আরেকবার বলবেন।
2: 180।
1: আচ্ছা, তো 180 যখন উঠেছিল তখন আপনি কোনো ডাক্তারের কাছে গেছিলেন?
2: ডাক্তার দেখাই যাবে।
1: তো ডাক্তারের কাছ থেকে উনি কোনো ওষুধ দিয়েছিলেন যেটা খাচ্ছেন এখন?
2: ওষুধ দিয়েছে, মানে একবার নরমাল কমেছে।
1: তো এখন প্রেসার কত আছে এখন?
0: এখন কি সমস্যা একটু হচ্ছে?
1: এখন আপনার বারবার পেচ্ছাপ হচ্ছে, তো তার জন্য আপনাকে, হ্যাঁ ঘন ঘন পেচ্ছাপের জন্য আপনাকে এখন সুগারের কিছু টেস্ট আছে, HbA1c, FBS, PPBS। তো আপনার ঘুম হচ্ছে না, সেটারও ডায়াবেটিসও একটা কজ হতে পারে, ঠিক আছে? তো আপনার, আপনাকে ডায়াবেটিসের টেস্ট আছে, তো সেগুলো করে আপনাকে ডায়াগনোস করাতে হবে, একজন ডাক্তারবাবুর কাছে যান, দিয়ে তারপর এটা দেখান, বলুন গিয়ে আপনার ডায়াবেটিস থাকতে পারে।
0: ঠিক আছে শ্রোতা বন্ধু, হ্যাঁ আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললেন সরাসরি, তিনি যেভাবে পরামর্শ দিলেন সেইভাবে আপনি কাজ করুন, কারণ লাইভ ফোন ইন প্রোগ্রামে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শগুলো পেতে পারি, তবে বাকি কাজটা আপনাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে সেগুলো প্র্যাকটিক্যালি করতে হবে, তাই তো ডাক্তারবাবু? হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যের বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। উচ্চ রক্তচাপ, যারা এই মুহূর্তে আমাদের রেডিও সেট খুলে টিউন করে আমাদের অনুষ্ঠান শুনছেন, শ্রোতা বন্ধুদের আবারও জানিয়ে দিই যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়। আমরা উচ্চ রক্তচাপ এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং ডাক্তারবাবুর কাছ থেকে অনেক পরামর্শ পাচ্ছি। যারা ফোন করতে চাইছেন আপনারা ফোন করুন এই নাম্বারে 9434076705। উপস্থিত রয়েছেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যে প্রসঙ্গে ছিলাম আগে, হ্যাঁ, সেই প্রসঙ্গটা একটু বলুন।
1: হ্যাঁ, এসেন্সিয়াল, আপনি জিজ্ঞেস করছিলেন এসেন্সিয়াল হাইপার টেনশনের ব্যাপারে। এসেন্সিয়াল হাইপার টেনশনের কোনো সিঙ্গেল আইডেন্টিফাইয়েবল কজ থাকে না।
0: আচ্ছা,
1: আপনার যখন হাইপার টেনশন ধরা পড়ে, ডাক্তাররা জেনারেলি আপনাকে কিছু টেস্ট দেয় যেটার কজ, আপনাকে কজ আইডেন্টিফাই করার জন্য। কিন্তু প্রাইমারি হাইপার টেনশন বা এসেন্সিয়াল হাইপার টেনশন যেটা হয় সেটার কোনো এক্সাক্ট কজ থাকে না। আপনার এটা জেনেটিক্স, এজ রিলেটেড হতে পারে, হাই সল্ট ইনটেক করলে হতে পারে, ডিউ টু ল্যাক অফ স্লিপ হতে পারে, ল্যাক অফ এক্সারসাইজ হতে পারে, ক্রনিক স্ট্রেসের জন্য হতে পারে, ইনক্রিজ সল্ট ইনটেকের জন্য হতে পারে।
0: আচ্ছা,
1: আপনার এগুলো লাইফস্টাইল হ্যাবিটস চেঞ্জ করলে সেটা ঠিকও হতে পারে। তো প্রথমত ডাক্তাররা এসেন্সিয়াল হাইপার টেনশন ধরা পড়লে কিছু লাইফস্টাইল চেঞ্জেস সাজেস্ট করেন।
0: আচ্ছা,
1: আর যেটা একটা নন এসেন্সিয়াল হাইপার টেনশন যেটা হচ্ছে সেটা, মানে
0: ডাক্তারবাবু একটু আপনাকে বিশ্রাম দিচ্ছি, একটা ফোন এসে গেছে, দেখি ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো,
2: হ্যাঁ, হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
0: আপনার নাম কোথা থেকে বলছেন? আপনার
2: আমি বলছিলাম ভক্তিনগর সুখদেব ব্রহ্মচারী, এনজিবি ভক্তিনগর সিলিগুড়ি।
0: আচ্ছা, এনজিবি ভক্তিনগর, আপনার নাম?
2: আমার নাম হলো সুখদেব ব্রহ্মচারী।
0: সুখদেব ব্রহ্মচারী, কি প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে বলুন।
2: বললাম কি, আমার সেই মানে প্রেশার তো সবসময় থাকে 126, 192, নিচে উপরে 126, নিচে 92, এরকম থাকে, কোনো সময় 154 থাকে, আপ অ্যান্ড ডাউন হয়। হ্যাঁ, প্রেশারটা, হ্যাঁ, আর ব্যথা, প্রচণ্ড শরীরে ব্যথা।
0: আচ্ছা ডাক্তারবাবু প্রশ্নের উত্তর দিচ্ছেন, ডাক্তারবাবু বলুন, আপনি সরাসরি পেশেন্টের সঙ্গে কথা বলুন বা আমাদের শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলুন।
1: আচ্ছা, আপনার প্রেশার কত থাকে বললেন, কত কোন রেঞ্জের মধ্যে থাকে বললেন?
2: প্রেশার আমার এখন বর্তমানে, আমি প্রতি মাসে মাসে চেক করাই তো, হ্যাঁ, প্রতি মাসে মাসে এই এপ্রিল মাসে 126 ছিল, আর হলো 92, পালস 10।
1: হ্যাঁ, এটা কি আপনার ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে প্রেসারটা মাপানো হয়েছিল?
2: হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে মাসে প্রেসার মাপি আর কি।
1: এটা কি চেম্বারে মাপানো হয়েছিল যেটা জানতে চাইছি, এর কি চেম্বারে কোনো ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে মাপিয়েছিলেন?
2: না, চেম্বারে তো আমি কি বলতেছি, আপনার মাতৃসদনে মাপাই আর কি।
1: আচ্ছা আচ্ছা,
2: প্রতি মাসে মাসে মাতৃসদনে গিয়ে মাপাই আর ওখান থেকে ওষুধ দেয়, খাই।
1: আচ্ছা, সেকেন্ড টাইম আপনার কত এসেছিল বললেন?
2: এবারে এসেছে হলো জানুয়ারি বলতেছি, এপ্রিল মাসে 28 মানে এসেছিল 126, আর হলো 92।
1: আপনার যে ডায়াস্টলিক প্রেশারটা আছে সেটা অনেকটা বেশি আছে, তো ডায়াস্টলিক প্রেশারটা আর কি অনেকটা অনেকটা ক্ষতি করে। তো এটা একটা সিঙ্গেল রিডিংয়ে আমরা বুঝতে পারবো না যে আপনার হাইপার টেনশান আছে কি না। তো হচ্ছে আপনাকে ডাক্তারবাবুর কাছে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে, দিয়ে ব্লাড প্রেশার আপনাকে 2-3 বার মাপাতে হবে, সকালে, সন্ধেবেলায়, বিভিন্ন টাইমে মাপাতে হবে। আর সব থেকে বেস্ট হলো, আপনি যদি ঘরে কোনো প্রেসারের মেশিন নিয়ে সকালবেলায় সন্ধেবেলায় আপনার ব্লাড প্রেশারটা চেক করেন, দিয়ে রিডিংগুলো একটা খাতায় লিখে রাখুন, দিয়ে ডাক্তারবাবুর কাছে যান, দিয়ে বলুন যে এটা আমার এই
0: সময়ভিত্তিক,
1: হ্যাঁ সময়ভিত্তিক টাইমগুলো, টাইম উইথ টাইম যদি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলেন, তাহলে আর কি বোঝা যাবে যে আপনার আয়াদার হাইপার টেনশন আছে কি না। সেটা মিন ব্লাড প্রেশারটা আপনাকে বার করতে হবে, মানে অ্যাভারেজ যে ব্লাড প্রেশারটা আপনার থাকছে সারাদিনে। ব্লাড প্রেশার এমনি ফ্লাকচুয়েট করতে থাকে, একটা ডাইনামিক সিচুয়েশান, ঠিক আছে? তো
0: আর ব্যথা বলছিলেন, আপনি ব্যথা বলছিলেন না সারা শরীরে?
2: না, আপনাকে ব্যথা মানে আমার মানে ডান পায়ের মধ্যে না
3: আমরা তো মানে সাধু মানুষ তো বসে এই ইয়ে করতে হানিক টানিক করতে প্রচন্ড ব্যথা হয়, হাঁটতে গেলে ব্যথা হয় হাঁটুর মধ্যে, হাঁটু ডান দিকটা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ডাক্তার বলছেন। হ্যাঁ বলুন
1: তো আপনার কিছু কিছু টেস্ট আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে আর কি কিছু টেস্ট পায় যদি ব্যথা হয় তাহলে ইউরিক অ্যাসিড লেভেল এক্সেট্রা আপনাকে দেখতে হবে আর কি।
3: ইউরিক অ্যাসিড আছে, আমার ইউরিক অ্যাসিড ওষুধ দিয়েছে খেয়েছি, কিন্তু
1: ইউরিক অ্যাসিড কমেছে, তাতে ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়ার পরে ইউরিক অ্যাসিড কমেছে
3: না? ইউরিক অ্যাসিড কমেনি, বলতেছে ওষুধ খেয়ে যেতে হবে।
0: আচ্ছা আমরা রাখতে বাধ্য হচ্ছি কারণ আরো ফোন আসছে, আমরা সেগুলো নিতে হবে। আচ্ছা আপনি বলে দিন উনি এখন কি করবেন ডাক্তারবাবু?
1: ইউরিক অ্যাসিডটা আপনাকে কন্ট্রোল করতে হবে, ডাক্তারবাবুর কাছে যে যে ডাক্তার কাছে দেখাচ্ছিলেন তার সাথে গিয়ে কনসাল্ট করুন যে আপনার ইউরিক অ্যাসিডটা কী করে কমানো যেতে পারে সেই বিষয়ে কথা বলুন গিয়ে।
0: আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে ছিলেন অর্থাৎ ডাক্তারবাবুর সঙ্গে ছিলেন। ডাক্তারবাবু এই যে এই প্রসঙ্গে আমার একটা মানে ওনার কথার সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলছি যে অন্যান্য যে অসুখগুলো যেমন ইউরিক অ্যাসিড বা প্রেশার ইত্যাদি ইত্যাদি এইগুলো কি আমাদের এই উচ্চ রক্তচাপ হতে কি সাহায্য করে?
1: ইউরিক অ্যাসিড জেনারেলি যদি কিডনি হাইপারটেনশনের জন্য আপনার কিডনি
0: মেন হাইপারটেনশনের জন্য আমাদের মূল যে ইফেক্টটা হয় কোথায়, আমরা সবাই জানি যে লোহিত কণিকা যে ওভারটা যাচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে সেটার জন্যই তো আমাদের হৃৎপিণ্ডে তো এটা চাপ দিচ্ছে পর্যন্ত, তো ক্ষতি হচ্ছে কোথায়?
1: তো আপনার যদি হাইপারটেনশন থাকে আর যদি কার্ডিওভাস্কুলার রিস্ক বা অন্য রিস্ক যদি থাকে তাহলে আপনার স্ট্রোক হতে পারে।
0: স্ট্রোকটা মানে হওয়ার খুব সম্ভাবনা, তাই তো?
1: হ্যাঁ স্ট্রোক।
0: আচ্ছা ডাক্তারবাবু আপনাকে আরও একটু ডিস্টার্ব করছি, আর একটা ফোন আছে দেখিনি কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, নামটি বলুন। ও আপনি একটু আগে ফোন করেছেন, আপনার আবার কি সমস্যা হলো বলুন।
2: আমি তো 4 বছর ধরে ওষুধ খাচ্ছি, এতদিন কন্টিনিউ ওষুধ খাওয়া যায় কি কোনো অর্গানের ক্ষতি হতে পারে কি এটা?
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 বছর ধরে উনি ওষুধ খাচ্ছেন, কোনো অর্গান ক্ষতি হতে পারে কিনা ওনার প্রশ্ন।
1: ওষুধ খাওয়ার জন্যে আপনার জেনারেলি কোনো অর্গানের কোনো ক্ষতি হবে না, আপনি যদি হাইপারটেনশনের ওষুধ খান তার জন্যে কোনো, আপনার যদি হাইপারটেনশন ওষুধ খাওয়ার পরেও নিয়ন্ত্রণ থাকছে না আপনার, তাতেও যদি ব্লাড প্রেশার হাই থাকছে তাতে কোনো অর্গান এফেক্ট হতে পারে, আপনার কিডনি এফেক্ট হতে পারে, আপনার স্ট্রোক হতে পারে, আপনার এমআই হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান, হার্ট এফেক্ট হতে পারে। তো আপনার ওষুধ খাওয়ার জন্য পার্টিকুলারলি হাইপারটেনশনের ওষুধ খাওয়ার জন্য কোনো
0: ক্ষতি হবে না,
1: ক্ষতি হবে না।
0: আচ্ছা ডাক্তারবাবু আমরা যে প্রশ্নে ছিলাম যে এই যে আপনি বললেন না যে স্ট্রোক বা আমাদের হৃৎপিণ্ডে যে কিডনিতে যে ইফেক্টটা হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য, তো সেটা কন্ট্রোল করবার জন্য বা আমি কীভাবে বুঝবো যে আমার এটা ইফেক্ট হচ্ছে, আমার কি কি সিমটম থাকবে পেশেন্টের?
1: তো জেনারেলি যদি কোনো এন্ড অর্গ্যান ড্যামেজ হয় তাহলে আপনার স্ট্রোক হলে, তো স্ট্রোক হলে আপনি তো জানেন স্ট্রোক হলে কি হতে পারে স্ট্রোক, আর আপনার যদি সিকেডি হয় ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে হাইপারটেনশনের জন্য, তাহলে আপনার পেচ্ছাপ কমে যাবে।
0: আচ্ছা
1: পেচ্ছাপ কমে যাবে, তারপরে জেনারেলি তারপরে ডায়ালিসিস লাগবে, তো আপনি এগুলোর জন্য ডাক্তার ডক্টরের কাছে আপনি যাবেনই, আপনি তখন আর কি অনেকটা লেট হয়ে যায়, তখন সেটা বোঝা যায় আপনার হাইপারটেনশন ছিল অথচ আপনি কারোর কাছে যাননি দেখাননি, তাই তখন অনেকটা লেট হয়ে যায়। কিন্তু জেনারেলি আগে থেকে বুঝতে গেলে আপনার যদি নর্মাল সিমটমস, যদি হেডেক থাকে, রেগুলার হেডেক হচ্ছে, সকালবেলা হলেই হেডেক শুরু হয়ে যাচ্ছে, তা আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, দিয়ে আপনার প্রেশারটা দেখানো উচিত।
0: আচ্ছা আর এটাকে মানে এই উচ্চ রক্তচাপটা এমন জিনিস যে এর ফলে তো অনেক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই তো ডাক্তার? তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা অত হয়তো বুঝি না, যারা আমাদের শ্রোতা বন্ধু আছেন গ্রামে গঞ্জে যারা আছেন বা আমাদের শহরের মধ্যেও অনেক মানুষই আছেন যে আমরা এটাকে অনেক সময় কেয়ার করি না, কিন্তু যখন হয়ে যাচ্ছে স্ট্রোক বা কিছু তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কিছু ছিল। তো স্বাভাবিকভাবে আমাদের কি অবস্থায় থাকতে হবে, মানে আমাদের মানে পেশেন্ট বলবো না, সাধারণ মানুষকে কি কি জিনিসগুলো অবলম্বন করে থাকা উচিত, কি কি তাদের করণীয়?
1: তো সেই ক্ষেত্রে আপনার লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো আছে করতে হবে,
0: যেমন
1: যেমনি আপনাকে 30 মিনিট রেগুলার হাঁটতে হবে,
0: হাঁটতে হবে, আচ্ছা,
1: এটা যদি 5 ডেজ এ উইক হয় সেটাও মানে চলবে,
0: আচ্ছা,
1: আপনাকে সল্ট ইনটেক যেটা হয় 6 গ্রাম, যে নুন হয় নর্মাল নুন সেটা ইন এ ডে মানে একদিনে 6 গ্রাম আপনার নেওয়া উচিত, তার থেকে 6 গ্রাম মতো নেওয়া উচিত, তার থেকে বেশি নেওয়া উচিত না।
0: আচ্ছা, মানে 6 গ্রাম অনেক সময় তো আমরা ওই ওটা বুঝতেও পারি না কতখানি নিচ্ছি না নিচ্ছি,
1: আমরা প্রসেস ফুড খাই তাতে তো মানে বোঝাও যায় না যে কোন কোন খাবারে
0: কতটা
1: লবণ দেওয়া
0: আছে, একদম একদম।
1: তো প্রসেস ফুড খাওয়ার জন্য ডায়াবেটিসও হতে পারে।
0: আচ্ছা, আর কী কী কন্ট্রোল আমাদের, আর কী কী আমাদের করতে হবে সাবধানতা অবলম্বনগুলো বলুন একটু।
1: আপনার এক্সট্রা ওয়েট যদি থাকে, যদি কাউরির হাইপারটেনশন ধরা পড়ে, তাহলে আপনার ওয়েট লস করলে অনেকটাই হাইপারটেনশন কন্ট্রোল হয়।
0: আচ্ছা, কত কেজি হওয়া দরকার এটা সাধারণভাবে বলা যেতে পারে?
1: আপনার সেটা বিএমআই মেজার হয়, বিএমআই নর্মাল বিএমআই এর রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে আপনাকে থাকতে হবে। এক্সট্রা ওয়েট আপনাকে লুজ করতে হবে, হেলদি ডায়েট খেতে হবে, ফল ফল টল খেতে হবে, এক্সারসাইজ করতে হবে।
0: কি ধরনের ফল বলছেন আপনি? যে কোনো ফলই খাওয়া যেতে পারে?
1: হ্যাঁ, যে কোনো ফলই, অ্যালকোহল লিমিট করতে হবে, ফল, স্মোকিং যদি করেন তাহলে স্মোকিং কুইট করতে হবে। স্মোকিং করার পরে এটাও একটা একটা আমি এই ক্ষেত্রে একটা কথা বলে দিই যে যদি আপনার ব্লাড প্রেশার যখন মেজার করছেন তো আপনাকে এক জায়গায় 5 মিনিট বসার পরে ব্লাড প্রেশারটা মাপা উচিত বসে, আর যদি আপনি স্মোকিং করেছেন তো আপনার অ্যাটলিস্ট 30 মিনিটস পরে আপনার
0: প্রেশারটা
1: মাপা উচিত, কারণ স্মোকিং করার পরে ব্লাড প্রেশার বেড়ে যায়। আর ঘুম খুব ইম্পর্টেন্ট, ঘুম রাত্রির বেলায় ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট।
0: এটা কতক্ষণ মোটামুটি আপনি নর্মাল বলতে চান যে এতটুকু মানে এত ঘন্টা ঘুমানো ঠিক?
1: অ্যাটলিস্ট 7 ঘন্টা, 7 থেকে 9 ঘন্টা রাত্রির বেলায় ঘুমানো উচিত, তার থেকে কম হলে স্ট্রেস হতে পারে, ঠিক আছে, তার থেকেও ব্লাড প্রেশার বাড়তে পারে। আর আপনার কোলেস্ট্রলটাও চেক করানো উচিত, কোলেস্ট্রলের জন্যও আপনার ব্লাড প্রেশার তো বাড়ে না, কিন্তু কোলেস্ট্রল বেড়ে গেলে আপনার আপনার রিস্ক বেড়ে যায়।
0: আচ্ছা,
1: দু ধরনের কোলেস্ট্রল হয়, এলডিএল এইচডিএল, এগুলোর আপনাকে চেক করা উচিত, লিপিড প্রোফাইল করলে বোঝা যায় সেটা।
0: তো ডাক্তারবাবু, আমাদের আলোচনা তো অনেকটা আমরা এগিয়ে নিয়ে চলেছি, হাতে সময়ও আর খুব বেশি নেই। শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আজকের বিষয় উচ্চ রক্তচাপ, এটা খুব মানে একটা ভালো বিষয়, এবং আজকে যেহেতু 17ই মে, আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, খুব ভালো একটা দিনে আমরা ডাক্তারবাবুকে পেয়ে গেছি, ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায় আমাদের স্টুডিওতে উপস্থিত। যারা ভাবছেন যে প্রশ্ন করবেন ডাক্তারবাবুর সঙ্গে, সরাসরি কথা বলতে চান, আপনারা ফোন নাম্বারটা একটু চটফট লিখে নিতে পারেন, 9434076705। আরও একবার ফোন নম্বরটি আপনাদের জানিয়ে দিই, 9434076705। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা অনুষ্ঠানে একেবারে কিছুটা সময় আমাদের হাতে আছে, তবু একটু জানবার চেষ্টা করি যে আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, যে এটার থেকে মুক্ত হওয়ার জন্য বা এটা এই উচ্চ রক্তচাপটাকে কন্ট্রোল করবার জন্য বা একজন সাধারণ মানুষ তাদেরকে আপনি কী সাজেশন দেবেন?
1: হাইপারটেনশন বা ডায়াবেটিস দুটো ক্ষেত্রেই আপনার দিনে 30 মিনিট করে ব্রিস্ক ওয়াকিং করা উচিত।
0: আচ্ছা, যেটা আপনি একটু আগে বলছিলেন,
1: হ্যাঁ, 5 ডেজ এ উইক। আর ওয়েটটা নিজের বিএমআইটা ক্যালকুলেট করা উচিত, বিএমআই আপনার ওভারওয়েট, আপনি যাতে ওভারওয়েট না হয়ে যান সেটা আপনাকে দেখতে হবে, আপনার ওয়েটটা আপনার মেনটেন করা উচিত। আপনার খাবার প্রসেস ফুড কম খাওয়া উচিত। প্রসেস ফুড বলতে চিপস বা যে কোনো, মানে ফাস্ট ফুড না, যে কোনো প্রসেস ফুড, মানে আমরা যেটা নর্মাল ভাত ডাল সবজি যেটা আমরা ঘরে খাই সেটা হচ্ছে আনপ্রসেসড। প্রসেসড ফুড হচ্ছে প্যাকেটে যেগুলো পাওয়া যায়, বিস্কিট হোক, বিস্কিট হোক, চিপস হোক,
0: আচ্ছা,
1: যেটা প্রসেস মানে হাইলি প্রসেসড, মানে যেটা অরিজিনাল যে জিনিসটা দিয়ে তৈরি সেটা আর দেখা যাচ্ছে না জিনিসটা, সেটা এখন অন্য ধরুন বিস্কিট, বিস্কিট তো হুইট দিয়ে ফ্লাওয়ার দিয়ে তৈরি, তো ওইটা তো আর বিস্কিট মানে যে কোনো প্রসেস ফুড সেটা আমাদের কম খাওয়া উচিত।
0: আচ্ছা, এটা খুব ভালো বলেছেন। এটা আমরা তো চিপসটা তো সব মানে সবসময় ছেলেমেয়েরা খেয়ে থাকে, বা যে আপনি বললেন যে বেকারির বিস্কুট বা এমনি নর্মাল যে বিস্কুটগুলো আছে যেটা হুইট থেকে হচ্ছে, এগুলো তো আপনি বলছেন অ্যাভয়েড করা উচিত।
1: প্লাস প্লাস আপনার সল্ট ইনটেক যেটা হয় দিনে সেটা আপনার ওইটাকে আপনার 6 গ্রামের মধ্যে আপনাকে ওটাকে সীমিত করা উচিত, সেটা আপনাকে কোয়ান্টিটি মেপে মানে সল্ট ইনটেক করতে হবে। অ্যালকোহল যেটা বললাম, মদ যদি খায় তাহলেও কিন্তু ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে, স্মোকিংয়ের জন্যে তো হয়ই, ব্লাড প্রেশার বাড়ে, তো এইগুলো এইগুলো এগুলো আমাদের নর্মালি দেখা উচিত, রাত্রিবেলায় ঘুম।
0: আচ্ছা, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে বিপি মেনটেন করা, এটাকে তো আমাদের সাধারণ শ্রোতা বন্ধুদের বা আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় না, তো আপনি তো প্রথমেই বলছিলেন যে কারণগুলো কী কী কারণ হলে বা কী কী সিমটম দেখা দিলে আপনি মনে করবেন যে তার উচ্চ রক্তচাপ হচ্ছে, এটা কি খুব মানে খুব মানে একটা টেনশান মানে মনের মধ্যে থাকলেই পরে ভীষণ চিন্তা করছে, ভীষণ তার টেনশান রয়েছে, হ্যাঁ, তো খাবারের অনিয়মিততা, এই সমস্ত বিষয়গুলো কি আমাকে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নিয়ে যাচ্ছে?
1: হ্যাঁ, আপনার স্ট্রেসের জন্য হাইপারটেনশন হতে পারে।
0: আচ্ছা,
1: স্ট্রেস একটা কজ হাইপার মানে এসেনশিয়াল হাইপারটেনশনের কজ, কিন্তু তাছাড়াও অনেক রিজন আছে, যেগুলো বললাম জেনেটিক রিজন, জেনেটিক্যালি প্রিডিসপোজ বা ইনক্রিজড, আপনি নুন বেশি খাচ্ছেন, ইনক্রিজ সল্ট ইনটেক।
0: আচ্ছা,
1: তো এসেনশিয়াল হাইপারটেনশনের কোনো প্রাইমারি কোনো রিজন থাকে না।
0: আচ্ছা,
1: আর এটা ধরাও অত সহজে কোনো সিমটমসও মানে দেখে না, হঠাৎ দেখা যায় না, হঠাৎ করে হয়তো উনি কোনো অন্য রোগের জন্যে ডাক্তারবাবুর কাছে গেলেন, দিয়ে তারপর ওনার ব্লাড প্রেশার তো ডাক্তারবাবুর কাছে গেলেই উনি চেক করবেন, চেক করতে গিয়ে এটা আর কি বাই স্ক্রিনিং হয়তো ধরা পড়ে যে ওনার ব্লাড প্রেশার অনেক দিন থেকেই ছিল, কিন্তু ওটা অন্য কারণে যদি ডাক্তারবাবুর কাছে যান কেউ, দিয়ে এটা ম্যাক্সিমাম টাইমই এটা এইভাবে ধরা পড়ে আর কি।
0: আচ্ছা, তো একজন ডক্টর হিসেবে বা একজন ডাক্তার হিসেবে আপনি পেশেন্ট কীরকম পাচ্ছেন, এই ধরনের পেশেন্ট কীরকম আসছে উত্তরবঙ্গে?
1: হাইপারটেনশন তো এখন মানে অনেকেরই মানে মানে হাইপারটেনশন, আপনি ধর ডায়াবেটিস নিয়ে এসছে, দিয়ে আপনি হঠাৎ বিপিটা মেজার করতে গেলেন, দিয়ে হঠাৎ আপনার হাইপারটেনশন ধরা পড়ছে, এমনি তো রেগুলারই হয়। প্লাস যারা ওভারওয়েট থাকে, অন হাইপারটেনসিভ অন ডায়াবেটিক মেডিকেশন, তো অনেক সময় হাইপারটেনশনটা আমার কাছে তো ডায়াগনোস হয় এটা রেগুলারলি।
0: এটা কি রেগুলার যদি আমরা ওষুধ খেয়ে থাকি, মেডিসিন নিয়ে থাকি, তাহলে কি এটা কন্ট্রোল হতে পারে?
1: হ্যাঁ, আপনার রেগুলার রেগুলার অ্যাডহারেন্স যদি মেডিসিনের করা যায় তাহলে আপনার ডেফিনেটলি ব্লাড প্রেশার কন্ট্রোল করা যেতে পারে। এটা একটাই উপায়, মেডিসিন রেগুলারলি নেওয়া, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, আর স্ট্রেস বা যেগুলো আরও বললাম সেগুলোকে যদি আমরা কন্ট্রোল করি।
0: আচ্ছা, তো আপনার এই দীর্ঘদিনের এই চিকিৎসা জগতে থাকার দরুন একটা প্রশ্ন আমার মনে আসছে যে আপনি এই যে পেশেন্ট দেখছেন, কোন কত বছর থেকে মানে লক্ষ্য করছেন যে বেশি এই হাইপারটেনশন রোগী আপনি পাচ্ছেন?
1: এখন ইয়াং অনসেট মানে কম বয়সেই এখন হাইপারটেনশন দেখা দিচ্ছে।
0: আপনি কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এটা লক্ষ্য করছেন?
1: মানে 20-র ওপরে বলছি, আমি একদম কম বলছি না, 20-র ওপর থেকে এটা দেখা যাচ্ছে।
0: এটা কেন কেন এত কম বয়সী ছেলে মেয়ে?
1: স্ট্রেস প্লাস আমরা এখন প্রসেস ফুড অনেক বেশি নিচ্ছি, সোডিয়াম ইনটেক বেশি হচ্ছে, আমরা আগে যেটা ছিলাম আমরা আগে ভাত ডাল নর্মাল সবজি খেতাম, এখন আমরা প্রসেস ফুড খাচ্ছি, প্লাস আমরা এক জায়গায় বসে থাকছি, সেডেন্টারি লাইফস্টাইল আমাদের, এখন বসে থাকছি আমরা এক জায়গায় 6 ঘন্টা 7 ঘন্টা।
0: কাজের ক্ষেত্র কি এটা হয়, এক নাগারে কাজ করছি চেয়ারে বসে, সেক্ষেত্রে কি বিপি আপ ডাউন করে?
1: আপনি একটু প্রশ্নটা আর একটু বুঝবেন।
0: প্রশ্নটা হচ্ছে এটাই যে অনেক সময় দেখা যাচ্ছে অফিসে মানে কন্টিনিউ যারা কাজ করছেন, অফিসিয়াল জব করছেন, তো সেই সকাল দশটা থেকে বসে আছেন চেয়ারে, তো সেক্ষেত্রে কি আপনার এই উচ্চ রক্তচাপ রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে?
1: মানে আপনি যত মানে বসে থাকবেন, সেটাকে বলা হয় সেডেন্টারি লাইফস্টাইল, একটা সিটে কাজের জন্য আপনি বসে আছেন 6 ঘন্টা 7 ঘন্টা, তাতে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো সবই হতে পারে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস।
0: তখন কি করা উচিত সেই মানুষটিকে?
1: সেই মানুষটিকে মানে চেষ্টা করা উচিত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার, 1 ঘন্টা অন্তর অফিসে বসে আছে তো 1 ঘন্টা অন্তর চেয়ার থেকে উঠে, বা আধা ঘন্টা অন্তর চেয়ার থেকে উঠে কিছু একটা মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য কিছু করা উচিত।
0: আচ্ছা,
1: তো এক জায়গায় অনেকক্ষণ চেষ্টা করা উচিত বসে না থাকার। অনেকে এখন মোবাইলও স্ক্রল করছে ঘন্টার পর ঘন্টা, সেটাও কন্ট্রোল করা উচিত।
0: আচ্ছা আচ্ছা, তো যখন মোবাইলের কথাই এলো, তো এখন তো মানুষ খুব মানে এত মানে প্রযুক্তিগত দিক থেকে এত বেশি তারা এই মোবাইল ব্যবহার করছেন বা কম্পিউটার ব্যবহার করছেন, বাড়িতে বসে হোক বা অফিসে বসে হোক, সেক্ষেত্রে আপনি কী সাজেশন দেবেন, এটা কতটা তাদের ক্ষতি হতে পারে?
1: আপনার এখন মোবাইলে আপনার যাতে ব্রাউজিং, আপনি কোন জিনিসটা ব্রাউজিং করছেন সেটার আপনার এখন মোবাইলে অ্যাপ রয়েছে, তাতে দেখিয়ে দেয় যে আপনি কত ঘন্টা আপনি মোবাইলে মানে মোবাইলটা কাজ করলেন। তো এখন দেখা যায় যে দিনে হয়তো 12 ঘন্টার মধ্যে কেউ 6 ঘন্টা 7 ঘন্টা মোবাইল স্ক্রল করেছে।
0: আচ্ছা,
1: তো এই নিজে যে স্ক্রল করছে এটাকে আপনাকে ট্র্যাক করতে হবে যে আমি মোবাইলটা কতটা ইউজ করছি, কোন অ্যাপটা বেশি ইউজ করে নিচ্ছি। এখন তো লোকে সোশ্যাল মিডিয়াতে অনেকটা অ্যাডিক্টেড হয়ে গেছে, যেমনি ইনস্টাগ্রাম, ফেসবুক, যাই হোক। তো এতে আমরা একটা অ্যাপই হয়তো কন্টিনিউয়াসলি মাইন্ডলেসলি স্ক্রল করে যাচ্ছি এক জায়গায় বসে, তো তাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, তো আমাদের এগুলোকে ট্র্যাক করা উচিত।
0: একদম ঠিক। আমরা আজকে উচ্চ রক্তচাপ এই বিষয়টা নিয়ে লাইভ ফোন ইন প্রোগ্রামে আমাদের স্টুডিওতে উপস্থিত এখনও রয়েছেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়। আমরা অনেক কিছু তার কাছ থেকে জানতে পারলাম এবং অনেক শ্রোতাবন্ধু তার সঙ্গে সরাসরি ফোন করে অনেক প্রশ্নের উত্তর ডাক্তারবাবু দিলেন। ডাক্তারবাবু, সবশেষে বলবো যে এই উচ্চ রক্তচাপ, এটাকে কমানোর জন্য বা এটাকে আরো কন্ট্রোল করবার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আপনার কি বার্তা থাকবে?
1: আপনার ব্লাড প্রেশার নর্মাল, মানে ব্লাড প্রেশার নর্মাল চেক করার জন্য মাঝে মাঝে আপনাকে ব্লাড প্রেশার চেক করাতে হবে কোথাও গিয়ে, যেখানে ব্লাড প্রেশার ডিভাইস আছে ডাক্তারবাবুর।
0: সেটাকে মানে যে কোনো জায়গায় না নির্দিষ্ট কোনো জায়গা আছে?
1: সব থেকে ভালো হয় যদি আপনি ঘরে নিজে একটা ব্লাড প্রেশারের, এখন অটোমেটেড ডিভাইস চলে এসছে একটা, যদি নিজে ঘরে কিনে করেন। ডাক্তারের কাছে গেলে তো একটা হোয়াইট কোট হাইপারটেনশন বলে জিনিস হয়, যেটা মানে ডাক্তার অলরেডি এলিভেটেড হয়ে যায়। আপনি রেগুলার 30 মিনিট করে এক্সারসাইজ করুন, আর এক্সারসাইজ বলতে আপনি যদি ওয়াকিংও করেন, নর্মাল চলাফেরা করেন তাও চলবে। আপনি সল্ট ইনটেক কমান, আর স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করুন, সেডেন্টারি লাইফস্টাইল লিড করবেন না, আর আর প্রসেসড ফুড অ্যাভয়েড করলে সবথেকে বেস্ট
0: হবে। আচ্ছা, আমরা এতক্ষণ ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম উচ্চ রক্তচাপ, এটার নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, এর থেকে কীভাবে আমাদের নিজেদেরকে কন্ট্রোল রাখা উচিত, কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, ডাক্তারবাবু তার সুন্দর ব্যাখ্যা দিলেন, সুন্দরভাবে বোঝালেন আমাদের শ্রোতা বন্ধুদের। আশা করি আপনারা যারা শুনলেন আমাদের অনুষ্ঠান, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ডাক্তারবাবু, যদি সেরকমভাবে যদি মনে হয় যে আমার প্রেশারটা, আমি বুঝতে পারছি যে প্রেশারটা খুব মনে হচ্ছে একটু বাড়ছে, এরকম লক্ষ্য যদি আমরা করি, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো হাসপাতালে, সরকারি হাসপাতালে যাওয়া উচিত বা আপনার প্রাইভেট ডক্টরের কাছে যাওয়া উচিত, তাই তো?
1: সাজেশন
0: করবেন। এবং বিপিটা কিন্তু নিয়মিতভাবে কিন্তু আমাদের কতদিন পর পর এটা করলে ভালো হয়? এটা তো
1: 1 মাস অন্তর যদি আপনি বিপি মনিটর করেন ভালো, মানে
0: ভালো,
1: মানে যদি আপনার বিপি না থেকে থাকে, আচ্ছা, আপনার কোনো প্রায়র হিস্ট্রি যদি না থেকে থাকে,
0: মানে কতটা হলে নর্মাল ভাবা যায় একটা মানুষকে, তার বিপিটা নর্মাল আছে
1: 140/90 যদি নিচে থাকে তাহলে সেটা নর্মাল। আর আমাদের কোনো হাইপারটেনসিভ যদি পেশেন্ট থাকে, আমরা জেনারেলি 130/90 নিচে আমরা 130/18 নিচে আমরা সেটা টার্গেট রাখি।
0: আচ্ছা, তাহলে ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি এতক্ষণ আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বললেন, এবং আপনার এই উচ্চ রক্তচাপ নিয়ে আপনার সুন্দর কথা আমরা সবাই শুনলাম। আশা করি শ্রোতা বন্ধুদের অনেক উপকারে লেগেছে, আপনারা আমাদের এইভাবে সঙ্গে থাকবেন। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য আজ এখানে আমরা শেষ করছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়। আপনাকে আরও একবার নমস্কার জানাই ডাক্তারবাবু।
1: থ্যাংক ইউ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের বিষয় ছিল উচ্চ রক্তচাপ সাবধান থাকুন। এই বিষয়ে কথা বললেন ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন শান্তনু আচার্য। আকাশবাণী শিলিগুড়ি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল শিল্পী চন্দন দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন শিক্ষাঙ্গন থেকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জীববিদ্যা বিভাগ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি মনোময় পাল।

0: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ক্রম পর্যায়ে আমরা আজ পৌঁছে গেছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে। জুলজি ডিপার্টমেন্টে আমরা আজ আয়োজন করতে চলেছি কিছু প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এখানকার যারা ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে বিভিন্ন রকমের ভাব বিনিময়। তো শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুরু হতে চলেছে আজকের কুইজ প্রতিযোগিতা।
1: ফার্স্ট এবং সেকেন্ড দুটো রাউন্ডে হবে। প্রথম যে রাউন্ডটা হবে সেই রাউন্ডটা হবে বিজ্ঞান, বিজ্ঞান চর্চা এবং বিভিন্ন রকমের আবিষ্কার এই বিষয়ে। এই রাউন্ডের নিয়মাবলী একটু বলে দিচ্ছি। তোমরা টোটাল 6টা টিম আছো। এবার এই 6টা টিমের যদি তোমরা ডিরেক্ট যখন অ্যান্সার দেবে সেক্ষেত্রে তোমরা 10 নম্বর পাবে, আর 10 সেকেন্ড ডিরেক্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় তোমরা পাবে। যদি 10 সেকেন্ড হয়ে যায় বা তোমরা না পারো সেক্ষেত্রে তোমরা পাস বলবে। পরবর্তী যে কোনো টিম যদি ইনডিরেক্ট উত্তরটা দেয় সেক্ষেত্রে তারা 5 মার্কস পাবে। একই রকমভাবে যদি ঠিক ডিরেক্ট উত্তর ভুল দেয় কেউ সেক্ষেত্রে -10, এবং যদি পরবর্তী টিমটা ভুল দেয় সেক্ষেত্রে -5। দুটো রাউন্ডেরই সেম নিয়ম। আমরা প্রতিযোগিতা শুরু করতে চলেছি টিম এ থেকে টিম এফ পর্যন্ত। যে 6টা দল আমাদের এখানে রয়েছে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে, আমরা সকলের সঙ্গে একটু পরিচয় করে নেব। প্রথমে টিম এ।
2: আমার নাম নীলোৎপল চক্রবর্তী, আমি 3rd সেমিস্টার স্টুডেন্ট।
3: আমার নাম অঙ্কুর মাহাতো, আমি 3rd সেমিস্টার স্টুডেন্ট।
1: টিম বি।
4: আমার নাম দেবার্গ বোস, আমি 1st সেমিস্টার থেকে।
5: আমার নাম অরুণা দেবনাথ, আমি 1st সেমিস্টারে পড়ি।
1: টিম সি।
6: আমার নাম সুস্মিতা নন্দী আর আমি 1st সেমিস্টার স্টুডেন্ট।
7: আমার নাম জুহি ভট্টাচার্যী, আমি 1st সেমিস্টার স্টুডেন্ট।
1: টিম ডি।
8: আমার নাম রীতা রায়, আমি 1st সেমিস্টার।
9: আমার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, আমিও 1st সেমিস্টারে।
1: টিম ই।
10: মাই নেম ইজ সন্দিকা থাপা অ্যান্ড আই এম ফ্রম 3rd সেমিস্টার।
11: মাই নেম ইজ অঙ্কিতা মং অ্যান্ড আই এম ফ্রম 3rd সেমিস্টার।
1: টিম এফ।
12: My name is Minju Doma Sherpa and I'm from 3rd semester.
13: My name is Nilanjana Deep and I'm from 3rd semester.
1: আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের সকলের সঙ্গে পরিচিত হলাম। এবারে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা। টিম এর জন্য প্রথম প্রশ্ন, ফিনেডমা একটা রোগের নাম, কোন ভিটামিনের অভাবে ফিনেডমা রোগ হয়? টিম বি। সি, ডি, ই, এফ।
13: ভিটামিন ডি।
1: সঠিক উত্তর ভিটামিন ডি। টিম এফ পেয়ে গেল 5 নম্বর বোনাস মার্কস। টিম বি এর জন্য এবারে ডিরেক্ট প্রশ্ন, ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
4: ল্যান্ডস্টেইনার।
1: সঠিক উত্তর ল্যান্ডস্টেইনার। টিম সি এর জন্য এবারে ডিরেক্ট প্রশ্ন, কোন বৈজ্ঞানিক প্রথম জীবাণুকে উদ্ভিদ জগতের অন্তর্ভুক্ত করেন? টিম ডি।
8: লিনিয়ার।
1: টিম ই। এফ। এ।
3: হুইটেকার।
1: ভুল উত্তর। টিম বি। সঠিক উত্তর হবে এফ জে কোন। টিম ডি এর জন্য ডিরেক্ট প্রশ্ন, উদ্ভিদ বিদ্যার জনক কে? টিম ই। এফ। এ।
3: থিওফ্রাস্টাস।
1: সঠিক উত্তর +5। টিম এ পেয়ে যাচ্ছে 5 নম্বর বোনাস। এবারে প্রশ্ন টিম এ এর জন্য, বাদুড়ের বিশেষ ধরনের ডানাকে কি বলা হয়? সঠিক উত্তর প্যাটাজিয়াম। +10। এবারে টিম এফ এর জন্য ডিরেক্ট প্রশ্ন, ডাবের জলে এক ধরনের হরমোন থাকে, এই হরমোনটার নাম কি?
13: সাইটোকাইনিন।
1: সঠিক উত্তর +10। এবার এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এফ এর থেকে ঘুরবে। এবারে আমরা বিজ্ঞানের একটু অন্য শাখার দিকে যাব। টিম এফ এর জন্য প্রথম প্রশ্ন, পেসমেকার, এই পেসমেকার কে আবিষ্কার করেন? টিম ই। পাস। টিম ডি। পাস। টিম সি। বি। এ। জন হোপস। এবার টিম ই এর জন্য প্রশ্ন, তাই তো, মোবাইল ফোন কে আবিষ্কার করেন? পাস। টিম ডি। টিম সি। টিম বি।
8: গ্রাহাম বেল।
1: ভুল উত্তর -5। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন। ই। এফ। সঠিক উত্তর কে বলতে পারবে? মোবাইল ফোন, মার্টিন কুপার। এবারে টিম ডি এর জন্য প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়?
8: ব্যারোমিটার।
1: ভুল উত্তর
14: হাইগ্রোমিটার
1: সঠিক উত্তর হাইগ্রোমিটার ক্লাস ফাইভ টিম সি এর জন্য প্রশ্ন কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই স্যাটেলাইট নেই কোন কোন গ্রহের দুটো গ্রহ আছে তোমরা যদি একটা বলতে পারো সেক্ষেত্রে মার্কস পাবে ভুল উত্তর -10 টিম বি
14: মার্কিউরি
1: সঠিক উত্তর বুধ এবং শুক্র +5 এবার টিম বি এর জন্য ডিরেক্ট প্রশ্ন ডেন্সিটি কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি পাস টিম এ
2: শুক্রগ্রহ
1: ভুল উত্তর শুক্রগ্রহ নয় টিম ই
14: জুপিটার
1: ভুল উত্তর -5 আমরা সবাই এই গ্রহটাকে সব থেকে বেশি চিনি গ্রহটার নাম পৃথিবী টিম এর জন্য ডিরেক্ট প্রশ্ন কোন গ্রহে সব থেকে বেশি আগ্নেয়গিরি আছে
3: মঙ্গল
1: ভুল উত্তর -10 ভুল উত্তর -10 টিম ই ডি শুক্র গ্রহে সব থেকে বেশি আগ্নেয়গিরি আছে আমাদের কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষ হলো রাউন্ড শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা জানাবেন মাননীয় স্যার
15: প্রথম রাউন্ডের শেষে টিম এ -15 টিম বি +10 টিম সি -5 টিম ডি -20 টিম ই +10 অ্যান্ড টিম এফ +15
1: এবারে আমাদের প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডে প্রথম যে ক্লকওয়াইজ ঘুরবে সেটা হচ্ছে হিস্ট্রি আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার সাম্প্রতিক ঘটনাগুলি প্রথম প্রশ্ন টিম এর জন্য কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় কোন রাজাকে টিম বি
14: সমুদ্রগুপ্ত
1: সঠিক উত্তর সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত তাকে ভারতের নেপোলিয়ান বলা হয় +5 দ্বিতীয় প্রশ্ন টিম বি এর জন্য পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল
14: 1526
1: সঠিক উত্তর 1526 +10 টিম সি এর জন্য ডাইরেক্ট প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কী ছিল টিম ডি টিম ই অডিয়েন্সের মধ্যে থেকে কেউ সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় WC ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবার টিম ডি এর জন্য প্রশ্ন বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় টিম এফ টিম এ 1856 খ্রিস্টাব্দে 1856 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড বেন্টিংকে সহযোগিতায় বিধবা বিবাহ আইন পাস করিয়েছিলেন নেক্সট প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হয়
14: সর্দার বল্লভভাই পটেল
1: সঠিক উত্তর সর্দার বল্লভভাই পটেল +10 টিম এফ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন নবজাগরণের পথিকৃৎ ছিলেন টিম এ
3: রাজা রামমোহন রায়
1: সঠিক উত্তর রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং তার কিছুদিন পরেই তিনি ব্রিসলে শহরে বিদেশে চলে যান এবং সেখানেই দেহত্যাগ করেন এবারে আমরা চলে আসছি সাম্প্রতিক ঘটনাবলী টিম এফ থেকে শুরু হবে ঠিক আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতির নাম কি টিম ডি
14: মহসিন নকভি
1: সঠিক উত্তর মহসিন নকভি +5 এবারে টিম ই এর জন্য ডিরেক্ট প্রশ্ন 18th ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রিক্স সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হবে আমরা সবাই সেই দেশটাকে খুব ভালো করে চিনি টিম এ টিম এফ
14: ইন্ডিয়া
1: সঠিক উত্তর ইন্ডিয়া আমরা সবাই খুব ভালো করে চিনি টিম ডি এর জন্য ডিরেক্ট প্রশ্ন ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তার বর্তমান চেয়ারম্যানের নাম কি টিম বি এ এফ অডিয়েন্সের মধ্যে থেকে সঠিক উত্তর ভি নারায়ণন এবার তো সেট পঞ্চাশ জন ডিরেক্ট প্রশ্ন বিশ্বের প্রথম ক্যাশলেস ডে হিসেবে একটা দেশ স্বীকৃতি পেয়েছে কোনো ক্যাশ ইউজ হয় না ওখানে ক্যাশলেস দেশ এই কিছুদিন আগেই স্বীকৃতি পেয়েছে সেই দেশটার নাম কি টিম বি এ সুইডেন সুইডেন হচ্ছে ক্যাশলেস ডে হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবারে টিম বি, এই যেমন আমাদের আকাশবাণী 90 বছর পূর্তি চলছে, তেমনি ভারতবর্ষের সংবিধানের 75তম বর্ষপূর্তি চলছে। তো এই দিনটি উদযাপিত হলো এই কিছুদিন আগে, কোন দিন উদযাপিত হলো? টিম এফ, টিম ই, ডি?
16: 26 নভেম্বর।
1: সঠিক উত্তর 26 নভেম্বর। এবারে আজকের কুইজ প্রতিযোগিতার শেষ প্রশ্ন, 52তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিছুদিন আগে চেয়ার পেলেন, সেই বিচারপতির নাম কি?
6: সূর্যকান্ত।
1: ভুল উত্তর, -5। বি, সঠিক উত্তর হবে বি আর গাভাই। আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা এখানেই শেষ হলো। কুইজ প্রতিযোগিতার শেষে মাননীয় স্যার জানিয়ে দেবেন কে কোথায় আছেন, কে চ্যাম্পিয়ন হচ্ছে এবং কে রানার্স আপ হচ্ছে।
15: টিম এ -10, টিম বি +20, টিম সি 0, টিম ডি -15, টিম ই +20, টিম এফ +20।
1: আচ্ছা, আমরা একটা সন্ধিক্ষণে পৌঁছে গেছি, তিনটে দলই একই নম্বর পেয়েছে, 20, 20 এবং 20। টাইটাকে ব্রেক করতে হবে আমাদের। তো আমি প্রশ্ন করব, এবার সেই প্রশ্নের যে উত্তর দিতে পারবে আগে তোমরা হাত তুলবে, আগে উত্তরটা দিয়ে দেবে না, কিন্তু যে উত্তর দিতে পারবে হাত তুলবে, যে প্রথম উত্তরটা দিয়ে দেবে সে সঙ্গে সঙ্গে সে হচ্ছে উইনার হয়ে যাবে। আর তার পরে দুজন যে রানার্স, সেই রানার্সের সঙ্গে থেকে আমরা আবার একটা প্রশ্ন করব, ঠিক আছে? এইভাবে করে হবে। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন কে পায়? আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, তিনি পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী ছিলেন, সবাই জানে, তাকে চেনে, তিনি একজন ডাক্তার ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন, আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভূপেন হাজারিকা একজন সঙ্গীত শিল্পী, কালা জ্বরের ওষুধ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আজকের কুইজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল টিম বি, দেবার্ঘ বসু এবং অনন্যা দেবনাথ, তাই তো? আর রানার্স আপ হল টিম এফ, মিঞ্জু ডোমা শেরপা এবং নীলাঞ্জনা দেব, তাই তো? ঠিক আছে, তোমাদের জন্য রয়েছে আকাশবাণীতে পরবর্তীতে অনুষ্ঠান করার সুযোগ, পরবর্তী প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা। তোমাদের জন্য এখানে কিছু বিষয় দেওয়া আছে, তোমাদের জন্য সময় 3 মিনিট, 3 মিনিট তোমাদের বলতে হবে, যারা ভালো বলতে পারবে তারা হচ্ছে আমাদের ঠিক একই কুইজের মতনই, তারাও এখান থেকে ওই ওখানে অংশগ্রহণ করার সুযোগ পাবে। তাহলে আমাদের তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা শুরু হচ্ছে।
17: নমস্কার, আমার নাম নীলোৎপল চক্রবর্তী, আমার টপিক হলো হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টের ওপর, মানুষ ও হাতির সংঘাত। তো বর্তমানে মানুষের অনেক এমন কার্যকলাপ আছে যার জন্য মানুষ উন্নতি সাধন করতে পেরেছে, কিন্তু এই সকল কাজের জন্য মানুষ একদিকে যেমন উন্নতি সাধন করছে, অন্যদিকে তেমনই পরিবেশের প্রচণ্ড ক্ষতি করছে। আর এইসব ক্ষতির কারণেই আমাদের বন্যপ্রাণী যেসব রয়েছে তাদেরও বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, যেখানে সবচেয়ে বড় আমি একটা কারণ বলতে পারি এক্ষেত্রে, যে মানুষের তৈরি করা ট্রেন লাইন, এই ট্রেন লাইনে আমরা ট্রেনের যাতায়াতের সুবিধা করার সাথে হাতিরা যে রাস্তা দিয়ে যাতায়াত করে, এলিফ্যান্ট করিডোর, তাদের হচ্ছে সেই জার্নির সময় অ্যাক্সিডেন্টের মেন শিকার হয় হাতিরা। এছাড়াও হাতির দাঁত, এই হাতির দাঁতের চোরা শিকারির জন্য অনেক হাতিকে দিন দিন মারা হচ্ছে। এমনকি এলিফ্যান্ট প্রোটেকশন অ্যাক্ট থাকার সত্ত্বেও চোরা শিকার এখনও কমানো সম্ভব হয়নি। আমাদেরকে এর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রথমত মানুষকে সচেতন করা উচিত যে বাস্তুতন্ত্রে অবস্থিত প্রত্যেকটি জীবেরই এই পৃথিবীকে সুন্দর করতে বা আমাদের খাদ্য শৃঙ্খল রক্ষা করতে, পরিবেশকে রক্ষা করতে একটা ভূমিকা রয়েছে। আমরা যদি জীবেদের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে দিই, সেটা একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট করবে, তেমনি মানুষেরও পরবর্তীকালে প্রচুর ক্ষতি হবে। তো মানুষকে অ্যাওয়্যার করতে হবে, এলিফ্যান্ট করিডোর যেগুলো রয়েছে সেখান দিয়ে ট্রেন লাইন যাতায়াত তো কমাতে হবেই, এবং যদি সেই রাস্তা দিয়ে ট্রেন যায় বা কোনো সমস্যা আমরা দেখি, আমাদেরকে চেন টানার একটা ব্যবস্থা সেখানে করতে হবে, যাতে ট্রেনটাকে আটকানো যায় সেই মুহূর্তে, যাতে হাতিদের রক্ষা করা যেতে পারে। এমনকি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদেরকেও এই হাতির সংরক্ষণ হোক বা তাদের যদি কোনো রকম সমস্যা হয় শারীরিক, তাদেরকেও এই বিষয়ে অ্যাওয়্যার করতে হবে, যাতে তারা ঠিক সময়ে তাদের ট্রিটমেন্ট করতে পারে এবং এই হাতির সংঘাতকে বা হাতির যে কমে যাচ্ছে বর্তমানে সংখ্যা সেটিকেও তারা রোধ করতে পারে। বর্তমানে আমরা যে অঞ্চলে

0: বসবাস করি, এটি একটি হাতি প্রধান এরিয়া। তো হাতি আমাদের ট্যুরিজমেও অনেক ভালো একটি অংশ রাখে, কিন্তু এতে তাদের যাতে রিপ্রোডাকশনে মানে জননে তাদের কোনো সমস্যা না হয় এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে তাদের সংখ্যা বৃদ্ধির উপরে আমরা খুব ভালো মতো লক্ষ্য রাখতে পারি। সবশেষে আমি এটাই বলবো যে পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি জীবেরই ঠিকঠাক থাকার এবং ঠিকঠাক বাঁচার একটা অধিকার রয়েছে। আমাদের কোনো কাজকর্ম যাতে তাদেরকে কোনো রকম ক্ষতির সম্মুখীন না করে, যাতে আমরা সকলে একসাথে থাকতে পারি এবং এই পরিবেশকে আরো ভালো করতে পারি, এ বিষয়ে আমাদের মেন চিন্তা ভাবনা করতে হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
1: Good afternoon, everyone. My name is Rui Sohel Ansari and I'm from first semester. My topic for the extempo is adaptive radiation. So this topic is basically from the evolution point of view. On this, the phenomenon was, you know, brought about by Charles Darwin during his voyage in the Beagle, I guess. And then the evolutionary aspects and the evolutionary are mostly done in the marshy lands. And this phenomenon was observed in equator, which is located around 200 miles, a difference of 200 miles from South America. And in this phenomena, what happens is there is a species, and from this species, father species, from which many species are like, they adapt to them.
2: নমস্কার, আমার নাম অঙ্কুর মাহাতু। আমার এই এক্সটেম্পোর টপিকটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। সো ন্যাচারাল সিলেকশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে কোনো ট্রেট যদি একটা ইভলিউশন সিলেক্ট করে, সেই ট্রেটটা ওই ইভলিউশনের মধ্যে কতটা ইম্পর্টেন্স রাখছে সেটার উপর ভিত্তি করে তাকে নেচার সিলেক্ট করে পরবর্তী জেনারেশনের জন্য। একটা ইভলিউশনারি বায়োলজির ক্ষেত্রে যেটা আমাদের অবজারভেবল যে ট্রেটগুলো হয়, ফিজিওলজিক্যাল ট্রেট, বায়োলজিক্যাল ট্রেট, বায়োকেমিক্যাল ট্রেট, এই প্রত্যেকটা ট্রেট কাদের মধ্যে দেখা যায়, ফিনোটাইপ, এগুলো এক একটা হচ্ছে ফিনোটাইপিক ক্যারেক্টার। এই জিনোটাইপ থেকে যখন ফিনোটাইপ, তারপরে তার সঙ্গে যে ইন্টারাকশন এই ফিনোটাইপিক ট্রেটের সঙ্গে, তার সঙ্গে যে বিহেভিয়ারের ইন্টারাকশন, তার সঙ্গে এই ইভলিউশনের বায়োলজির যে কানেকশন, সেটা আমরা ন্যাচারাল সিলেকশনে দেখি। চার্লস ডারউইনের ক্ষেত্রে যে ডারউইনিজম, বিফোর ডারউইন ছিল ল্যামার্কিজম, ল্যামার্কিজমের মাধ্যমে আমরা শুধুমাত্র যেগুলো থিওরি পেয়েছিলাম সেটা ইভলিউশনকে অতটাভাবে ব্যাখ্যা করতে পারিনি, কিন্তু ডারউইন আফটার চার্লস ডারউইনের পর থেকে আমরা প্রত্যেকটা এই ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে যে পার্টিকুলার একটা প্রসেস, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই যে ফিটনেস একটা নেচারের প্রতি, সেটা আমরা জানতে পেরেছি। এই ন্যাচারাল সিলেকশন প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার ট্রেড বা ক্যারেক্টার যে কীভাবে নেচারের সঙ্গে ইন্টারাক্ট করে ওই নেচারের মধ্যে নিজের ইম্পর্টেন্সটা বজায় রাখতে পারবে, অ্যাকচুয়ালি সেই ট্রেডটাই ন্যাচারালি সিলেক্ট হবে। দিস ইজ প্রসেস অফ সিলেকশন। পার্টিকুলার যদি একটা অর্গানিজমকে নেচারে বাঁচতে গেলে ওকে প্রত্যেকটা এই ন্যাচারাল ক্লাইমেট, তারপরে নিজেদের রিপ্রোডাকশন, ইভেন নিজেদের অস্তিত্বের জন্য নিজেদের অনেক লড়াই করতে হয়, সেই ইন্টারস্পেসিফিক হোক বা ইন্টারস্পেসিফিক হোক বা নেচারের সাথে হোক, এই নেচারের সিলেকশনের জন্য যে অবজারভেবল ট্রেড ও ক্যারি করে সেই ট্রেডগুলোর মাধ্যমেই ও কিন্তু ইভলিউশনে সিলেক্ট হয়। এই সিলেকশন প্রসেস কে আমরা ন্যাচারাল সিলেকশন বলি, আর এটা একটা ইভলিউশনারি ফোর্স বলতে পারি যার মাধ্যমে আমরা ইভলিউশনকে আগে নিয়ে যেতে পারি। এটা একটা লার্জ পপুলেশনের ক্ষেত্রে অতটা ইম্প্যাক্টফুল হয় না, কিন্তু স্মল পপুলেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা ইভলিউশনারি ফোর্স হিসেবে কাজ করতে পারে, যেটার ফলে আমাদের মধ্যে ভ্যারিয়েন্স আসতে পারে, যেটা ভবিষ্যতের ক্ষেত্রে ন্যাচারাল সিলেকশনের যে প্রসেস, আমরা এমন হতে পারে কোনো একটা স্পিসিস যে নিজের অবজারভেবল ট্রেডগুলো বিয়ার করতে করতে এমন একটা স্পিসিসে নিয়ে গেলো যে ওখানে ওই পার্টিকুলার টাইমের মধ্যে ওই পার্টিকুলার স্পিসিসটাই ওখানে সিলেক্ট হচ্ছে, না অন্য স্পিসিসগুলো কিন্তু ওখান থেকে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারি ন্যাচারাল সিলেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু সার্ভাইভ এ পার্টিকুলার অর্গানিজম ইন এ পার্টিকুলার টাইম ইন এ পার্টিকুলার এরিয়া। তো এইগুলো আমার বক্তব্য আমি শেষ করছি।
3: তো আমার নাম হলো দীপশা। তো আমার এক্সটেম্পোর টপিকটা হলো ইকোট্যুরিজম। ইকোট্যুরিজম একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে, তাতে আমরা জানতে পারি যে আমাদের এই অ্যানিমাল বিহেভিয়ার, আমরা কি তাদের মানে এই যে জুলজিক্যাল পার্কে আমরা যাই, তো তাতে আমাদের কতটা আমরা অ্যানিমালসদের বুঝতে পারি সেই ব্যাপারটা নিয়ে, তাদের বিহেভিয়ার, তারা কীভাবে তারা ব্রিড, তারা কীভাবে তারা তাদের হ্যাবিটেটের ব্যাপারে ওরা থাকে সেই সেই জায়গায়। তো ইভেন তাতে আমরা ইভেন এনভায়রনমেন্টের ব্যাপারটাও জানতে পারি যে কীভাবে আমাদের এই আশেপাশে যে এলাকায় আমরা এখানে থাকি, তাদের এই ফরেস্ট হোক বা টেরিস্ট্রিয়াল হোক বা গ্রাসল্যান্ডস হোক, তা তাদের কীভাবে প্রত্যেকটি অ্যানিমাল অ্যাডাপ্ট করেছে এই প্রত্যেকটা হ্যাবিটেট বা বায়োমের এখানে। ফর এক্সাম্পল যেরকম টাইগার, যেরকম মানুষরা যেরকমভাবে আমরা এই জুলজিক্যাল পার্ক আমরা তৈরি করেছি, তাতে আমরা কীভাবে তাদের বিহেভিয়ারগুলো বুঝতে পারি সেটা

0: first sem. My topic is impact of pollution on animals. The pollution ta hocche খুবই একটা সিরিয়াস বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন, মানে পুরো ইকোসিস্টেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই পলিউশনের কারণে। পলিউশন যেরকম আমরা জানি যে তিন চার রকমেরই হয়, ল্যান্ড পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন। আমরা এখন খুবই দেখতে পাচ্ছি যে গরু ছাগল যারা থাকে, ল্যান্ড পলিউশনে যেসব প্লাস্টিক আমরা ফেলে রাখি গার্বেজ ডাম্পে, তারা এসে সব প্লাস্টিক খাচ্ছে, ছাগলরাও প্লাস্টিক খাচ্ছে। এর ফলে ওদের উপরে ভিতরে খুব একটা ইম্প্যাক্ট পড়ছে, ওদের নানা রকম ডিজিজ হচ্ছে। অ্যান্ড যদি আমরা ওয়াটার পলিউশনে দেখি, এই যে ফ্যাক্টরিজগুলো আছে, ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজগুলো বিভিন্ন হার্মফুল কেমিক্যালস রিলিজ করছে। থ্যাংক ইউ।
1: Good evening everyone, my name is Sushmita Nandi and I am from first semester. My topic is tiger conservation. Tiger conservation in India, for this we have National Tiger Conservation Authority, a conservation that sees the tiger conservation in India. Tiger is the national animal of India and for its conservation in the Indian government has regulated some rules and regulations that are foreseen by National Tiger Conservation Authority, and for that there are many tiger reserves in India, approximately around 58 of them. From those 58, Sundarban and Bokshai is present in the West Bengal.
2: Good afternoon everyone, my name is Divya Limbu from first sem. So my topic for the extempore is zoonotic disease. So zoonotic disease is a disease caused by a non-vertebrate which are transmitted to the humans, such as plagues, rabies, and most recent we have faced that pandemic disease corona, COVID. So it is the disease that are transmitted to humans from non-humans through the vectors, like viruses and some viruses. Disease causes very serious diseases which hampers the health of humans, which results in many severe deaths or injuries, some sort of injuries to humans.
3: দ্বিতীয় স্থান অর্জন করেছেন নীলোৎপল চক্রবর্তী, আর প্রথম স্থান অর্জন করেছেন অঙ্কুর মাহাতো। তা আমাদের আজকের যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, তা এখানেই শেষ হলো।
4: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা আজ পৌঁছে গিয়েছিলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে।
5: এতক্ষণ শুনলেন শিক্ষাঙ্গন থেকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছিলেন আমাদের প্রতিনিধি মনোময় পাল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় বাঁশি শিল্পী বিবেক সোনার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।